0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, দোসরা ভাদ্র, তেসরা রবিউল আউয়াল, 17ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতে শিরোনাম। কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। বিএনপি ঘোষিত 31 দফার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব, মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। যুদ্ধবন্ধের আলোচনায় অচল অবস্থার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে 9 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। প্রতিপাদ্যে রোববার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য সম্পদ রক্ষায় নদী, নালা, খাল, বিলে প্লাস্টিক সহ আবর্জনা না ফেলার আহ্বান জানান।
4: বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব।
3: GDP তে মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকারও বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এ সময় মৎস্য খাতে বিভিন্ন আধুনিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
4: মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সরকার, সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওড় আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই।
3: এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। এ সময় সেখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতীত স্বৈরাচারের কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। কিন্তু এই সময় ধৈর্য ধারণ না করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বলেন প্রধানমন্ত্রী।
5: এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে।
3: আসন্ন জাতীয় সংসদের অধিবেশনে সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী কটিয়াদি উপজেলার আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। মহসেন কবির, বাংলাদেশ বেতার।
1: এদিকে বিকেলে কিশোরগঞ্জ পৌরসভায় পুরাতন স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। অনুষ্ঠানে তিনি 10 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড, নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা সহায়তা চেক এবং ধর্মীয় নেতাদের মাঝে চলতি মাসের সম্মানী বিতরণ করেন। তারেক রহমান ল্যাপটপের বোতাম টিপে অনলাইনে কিশোরগঞ্জের সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মোট 457 জন ভাতাভোগীর মাঝে চলতি মাসের ফ্যামিলি কার্ডের অর্থ প্রেরণ করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই তার সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপির রাজনীতি হল জনগণকে আত্মনির্ভরশীল করে তোলা।
6: দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি, অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে যাচ্ছি, যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে।
1: বিএনপির এই রাজনীতিকে অব্যাহত রাখতে হলে দেশে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা একান্ত আবশ্যক উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো কোন মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাহত করতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি জনগণকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান। ইমাম মুয়াজ্জিনদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
6: যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ভাতার ব্যবস্থা করেছি।
1: বর্তমান সময় দেশ গড়ার সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 20 কোটি মানুষকে এই দেশ পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে, বিভিন্ন ক্ষেত্রে তার সরকার নিয়ে উদ্যোগও তুলে ধরেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের 16 একর ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং সেখানে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম। তিনি বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। উল্লেখ্য, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ঘোষিত 31 দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলেই জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। তিনি গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যায় সেটি বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির মতো উদ্যোগ নিয়েছে, যা জনগণের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উন্নয়নে ভূমিকা রাখবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, এই কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি গতকাল বরিশালের কাশীপুর ইছাকাটি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে কথা বলেন। তথ্য কমপ্লেক্স আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী জানান,
7: স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই।
1: তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, অপতথ্য, ভুল তথ্য প্রতিরোধে এবং সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় এই আধুনিক তথ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
8: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নয়তলা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করা হবে। তিনি গতকাল ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত সরকারের স্বাস্থ্য খাতের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন,
10: গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে, সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতও লুটপাট করা হয়েছে, দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যে জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে।
9: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব সুযোগ কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীতে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকে ভিচিয়েনের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগ কাজে লাগিয়ে মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেছে। নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাগেরহাটের মোংলায় বিশেষ অর্থনৈতিক জোনের কাজ আগামী অক্টোবর মাসে শুরু হবে। এতে 60,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি গতকাল মোংলায় পৌর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন। মন্ত্রী বলেন, মোংলা বন্দরের অদূরে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্টেশন নির্মাণ করা হবে এবং সেই গ্যাস দিয়ে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সাবেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কোনোদিন আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে গতকাল রাজধানীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকার কিংবা রাজপথ কোনোটাতেই বেগম খালেদা জিয়া দেশ প্রেম ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার অঙ্গীকার থেকে বিচ্যুত হননি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবন্ধের আলোচনায় অচলাবস্থার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে দুপক্ষের কারো মধ্যেই কোনো সদিচ্ছা প্রত্যক্ষ করা যাচ্ছে না, বরং কয়েক সপ্তাহ ধরে তারা একে অপরের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করার জন্য পেন্টাগনকে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পেন্টাগন এই নির্দেশনার তাৎক্ষণিক জবাব দেয়নি। এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি অবশ্য ইরানের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপে অংশ নিতে সওলের প্রত্যাখ্যানের কথাও তুলে ধরেন। হাঙ্গেরির পূর্বাঞ্চলে একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে গেলে 12 জন যাত্রী প্রাণ হারিয়েছে এবং অন্তত 10 জন মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ জানায়, হাঙ্গেরির পূর্বাঞ্চলের মেজোকেরেস্তেস শহরের কাছে নাইরেগি হাজা শহরমুখী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি দক্ষিণ পূর্ব বসনিয়ার ধর্মীয় পবিত্র স্থান ইউগড়িয়ে থেকে 57 জন তীর্থযাত্রীকে নিয়ে পোল্যান্ডে ফিরছিল। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। গতকাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: ক্যাঙ্গারুর দেশে লাল সবুজের উল্লাস, ক্রিকেট বিধাতার তুলিতে আজ অস্ট্রেলিয়ার মাটিতে আঁকা হলো এক কালজয়ী মহাকাব্যিক বিজয় গীতি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্বাগতিক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ক্যাঙ্গারু ব্যাটসম্যানরা বাংলাদেশি পেসারদের আগুনের গোলার সামনে বালির বাঁধের মতো ভেসে যায়। বাংলাদেশের তরুণ পেস তুরফান হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 198 রানে। আগুন ছড়ানো বোলিংয়ে 55 রানে 6টি উইকেট শিকার করে ম্যাচের সুর বেঁধে দেন এই গতিদানব। জবাবে ব্যাট হাতে রচিত হয় নতুন ইতিহাস। ডারউইনের 22 গজে বাংলাদেশ গড়ে রানের সুরম্য প্রাসাদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ক্যারিয়ার সেরা ও চোখ ধাঁধানো অনবদ্য এক শতক হাঁকান তরুণ তুর্কি তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে গুরুত্বপূর্ণ 84 রান এবং মেহেদী হাসান মিরাজের দাপুটে 65 রান বাংলাদেশকে পৌঁছে দেয় 426 রানের পাহাড় চূড়ায়। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও প্যাট কামিন্সের শক্তিশালী দল বাংলাদেশের বোলারদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে তোপে পড়ে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে 5 উইকেট ও হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয় ওজিরা। জয়ের জন্য মাত্র 57 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে সাদমান ও মমিনুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয় শুধু একটি সাধারণ ক্রিকেট জয় নয়, ইতিহাস পুনর্লিখনের অমলিন সাক্ষী। 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের দীর্ঘ 2 দশক পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো লাল সবুজের বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
9: এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 30 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এগারো দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। বিএনপি ঘোষিত ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব, মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে 9 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো। আমাদের
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
13: সবার সাথে 90.4

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। এবং আরও একটি সকাল শুরু এবং আর একটি দিনের শুরু আর মর্নিং মাইকেরও শুরু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকেও থাকবো, গল্প করবো, আড্ডা দিব, মজার অনেক গসিপ শেয়ার করবো, অনেক ইনফরমেশন শেয়ার করবো, সেই যেগুলো শুধুমাত্র আপনারা আমার কাছেই পাবেন। সো সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন, এবং যারা জয়েন হয়ে গেছেন একদম অলরেডি 8টার দিকেই, প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। মর্নিং মাইক শুরু করি একটা সুন্দর গান দিয়ে, মেঘের মেয়ে। চাইলে আমাকে কিন্তু আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilove ঢাকা FM। তো চলুন মেঘের মেয়ে গানটি দিয়ে আজকের মর্নিং মাইক শুরু করি। গান শুনে আবার একটু পরে ব্যাক করছে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
5: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
6: বাইজা বুঝা তামাত।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এই আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। একটু আগে বলছিলাম যে মর্নিং মাইকে কিন্তু আমি অনেক মজার মজার গসিপ, আড্ডা, গল্প শেয়ার করি এবং অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করি, যেগুলো শুধুমাত্র আপনারা আমার কাছেই পাবেন। ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। একটু আগে বলছিলাম যে মর্নিং মাইকে কিন্তু আমি অনেক মজার মজার গসিপ, আড্ডা, গল্প শেয়ার করি এবং অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করি, যেগুলো শুধুমাত্র আপনারা আমার কাছেই পাবেন। তো যাই হোক, সেই গল্পে আড্ডায় যাবো, তার আগে আপনাদের

করেছে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন ম্যাচিং অ্যাপসে চাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আশা করি আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। যাই হোক, আমি কিন্তু মর্নিং মাইকের পোস্ট অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। এবং যারা এখনও দেখেননি তাদেরকে বলবো যে ফেসবুক পেজে যেয়ে আমাদের মর্নিং মাইকের পোস্টটা দেখে আসতে পারেন, মানে আমার মর্নিং মাইকের পোস্টটা দেখে আসতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904। আর যারা যারা সকালবেলা উঠে পড়েছেন, কাজের জন্য বের হয়ে গেছেন বা রাস্তায় আছেন, সবাইকে আমি আজকে টিপস অলরেডি দিয়ে দিব। আমি সব প্রতিদিনই বলি যে সকালবেলা অবশ্যই আপনারা একটা হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে একটা মানে পোস্টে মেবি পড়েছি কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে আমি যতটুকু দেখেছি যে সকালবেলা উঠে আপনি যদি একটু কুসুম গরম পানি খেতে পারেন, যদি আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম না থাকে তাহলে সাথে একটু লেবুর রস মিক্সড করে খেতে পারেন। যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাহলে আমি বলবো শুধু কুসুম গরম পানি খালি পেটে যদি খেতে পারেন তাহলে আমার মনে হয় আপনার শরীরের 50% রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। 50% যত রকমের কি বলে মানে জীবাণু আছে বা যত রকমের ব্যাকটেরিয়া আছে এগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। এবং কোথায় যেন একটা পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে ক্যান্সারের যদি আগে থেকেই আপনি প্রতিকার করতে চান, মানে প্রথম থেকে মানে হওয়ার আগে থেকে যদি প্রতিকার করতে চান তাহলে সেটা আপনার কি করতে হবে, সব সময় প্রতিদিন সকালবেলা উঠে কুসুম গরম পানি এবং তাতে লেবুর রস খেতে হবে। কারণ বেসিক্যালি ক্যান্সারের যেই কোষটা থাকে বা যে জীবাণুটা থাকে সেটা গরম পানিতে বা গরম জিনিসে মারা যায়। তো লেবুরতেও হচ্ছে অ্যাসিড থাকে, তো সেই মিশিয়ে হয়তো বা আপনার শরীরে কখনোই সে ক্যান্সারের কোনো কোষ বৃদ্ধি পেতে দেয় না। আমি যতটুকু জেনেছি বললাম, আপনারা চাইলে একটু সার্চ করে রিসার্চ করে জেনে নিতে পারেন আরো বিস্তারিত। এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের জন্য সকালবেলা কুসুম গরম পানি কিন্তু মারাত্মক লেভেলের ভালো রকমের কাজ করে, মানে পজিটিভ, প্রচুর পজিটিভিটি আনে এবং মানে আপনার পেটের যত সমস্যা আছে সেটাও কিন্তু নিরাময় করে দেয়। তাই আমি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি খাওয়ার, যদি গ্যাস্ট্রিকের প্রবলেম না থাকে তাহলে লেবুর রস ইউজ করতে পারেন। আর এমনিতে আমরা জানি যে কিছু কিছু খাবার আছে যেগুলো আসলে ওভারঅল অনেক বেশি হেলদি, যেমন আপনি যদি একদম খাঁটি সুন্দরবনের মধুটা পান বা খেজুর খেতে পারেন সকালবেলা, একটু দুই একটা বাদাম খেতে পারেন, সেটা কাজু বাদাম খেতে পারেন অথবা কাঠবাদাম খেতে পারেন। এছাড়া আপনি একটু ধরেন সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট করলেন, হাতে বানানো রুটি খেতে পারেন বা ডিম সিদ্ধ খেতে পারেন, প্লাস একটা কলা খেতে পারেন, এবং যদি চা খেতে ইচ্ছে করে একটা রং চা খেতে পারেন। রং চা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এবং ব্ল্যাক কফিও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো আপনারা এইভাবে এই খাবারগুলো দিয়ে সকালটা শুরু করতে পারেন। আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনার সারাটা দিন এবং আপনার হেলথ এত বেশি পজিটিভ থাকবে, এত বেশি ভালো থাকবে যে আপনি নিজেই এটার রেজাল্ট পাবেন। যাই হোক, মানে মর্নিং মাইকের পোস্টে আপনারা বেশি বেশি কমেন্ট করে দিবেন এবং কেমন হয়েছে ছবিটা জানিয়ে দিবেন। এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

আমাদের ছোটবেলার মানে একদম পিক টাইমে একটা সিনেমা রিলিজ হয়েছিল, আপনাদের অবশ্যই সেই সিনেমার কথা মনে আছে, যে সিনেমার নাম হচ্ছে আশিকি টু, যেটা আশিকি ওয়ান সিনেমার একটা সিকুয়েল। এবং সেই সিনেমার অভিনয় করেছিলেন আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুর, মেবি যাই হোক, হ্যাঁ শক্তি কাপুর এবং শ্রদ্ধা কাপুর। তো এই শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুরের জুটিটা এত বেশি মানুষ পছন্দ করেছিলেন, আমার মনে আছে যখন এই সিনেমাটা রিলিজ হয় তখন তার পাশাপাশি আরও একটি সিনেমা রিলিজ হয় যেটার নাম হচ্ছে স্টুডেন্ট অব দ্য ইয়ার। সো দুটো সিনেমাই প্রায় একদম ক্ল্যাশ করছিল বলা যায়, কিন্তু ক্ল্যাশ করলেও দুটো সিনেমাই কিন্তু হিট, সুপারহিট এবং প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। সেই পাশাপাশি দুই সিনেমার মাধ্যমেই নতুন নায়িকা এবং নতুন নায়কের অভিষেক হয়েছিল, একই সাথে আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর এবং আলিয়া ভাট এবং ভারুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ রয় কাপুর আই থিঙ্ক তাদের হচ্ছে অভিষেক হয়েছিল। এবং এই এই পাঁচজন অভিনেতাই কিন্তু প্রচুর জনপ্রিয় হয়েছিল এবং প্রচুর তাদেরকে তাদের ফ্যান দেখা গিয়েছিল। আমার মনে আছে যে আমাদের স্কুলে, তখন আমি স্কুলে পড়ি, 8-9 পড়ি মেবি, না 7-8 পড়ি, যাই হোক ওই সময়টাতে আমাদের স্কুলের দুইটা গ্রুপ মানে ভাগ হয়ে গিয়েছিল। একটা গ্রুপ ছিল যারা মানে ওই যে কি বলে একদম আলিয়া ভাটকে ফলো করছিল, আলিয়া ভাটের স্টাইল ফ্যাশন ফলো করছিল, এবং আরেকটা ভাগ হয়ে গিয়েছিল যারা শ্রদ্ধা কাপুরকে ফলো করছিল। একটা খুবই গার্ল নেক্সট ডোর টাইপের একটা ভাইব হচ্ছে তাদের কাছ থেকে আসতো, এবং দুইটা টিমে ভাগ হয়ে গিয়েছিল। সো আমার কাছে তখন কিন্তু ব্যাপারগুলো খুবই মজার লাগতো এবং এখনো লাগে, এখনো জিনিসগুলো মনে করলে খুবই ভালো লাগে। এবং সেই আশিকি টু সিনেমার প্রত্যেকটা গান এখনো পর্যন্ত কিন্তু প্রচন্ড হিট এবং জনপ্রিয় রয়েছে বলা যায়। এবং এই আশিকি থ্রি মানে আশিকি থ্রি আসার কোনো সম্ভাবনা আছে কি না সেটা এখনো বলা না গেলেও দর্শক কিন্তু অধীর অপেক্ষায় বসে আছে যে আবারও একটা এরকম কাল্ট সিনেমা আসবে আমাদের কাছে এবং এত সুন্দর সুন্দর গান নিয়ে আসবে। তবে সব কিছুরই একটা আমার কাছে মনে হয় যে সময় থাকে, সেই ঠিক সময় মতো ঠিক জিনিসটা আমাদের কাছে চলে আসে এবং সেই ঠিক সময়ে আসলেই আমাদের জন্য সেটা বেটার হয়। যাই হোক, আমরা আশিকি টু নিয়ে গল্প করব না, আমরা গল্প করব আশিকি ওয়ান নিয়ে। আশিকি ওয়ান সিনেমাটা যখন করা হয় তখন কিন্তু ডিরেক্টর নিজেও বুঝতে পারেনি যে এই সিনেমাটা এত এত হিট হয়ে যাবে। এই সিনেমায় মানে রাহুল রয় অভিনয় করেছিলেন এবং তখন সময়ে কিন্তু রাহুল রয় প্রচণ্ড জনপ্রিয় একজন অভিনেতা এবং বলা যায় যে মেয়েদের হার্ট থ্রব একজন অভিনেতা, এবং ছেলেদের মধ্যেও একটা খুব কি বলে ট্রেন্ড হয়ে গিয়েছিল যে রাহুল কাট মানে হেয়ারের রাহুল কাট দিবে, এরকম একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল। তো সেই তার সিনেমাটা পরবর্তীতে এত বেশি হিট হয়, বিশেষ করে এই সিনেমার গানগুলো, ঠিক তেমনই একটা গান হচ্ছে তু মেরি জিন্দিগি হে। আমরা এখন সেই গানটা আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, যদিও এটা কভার সং, সো আপনারা এই গানটি শুনুন এবং এনজয় করুন এবং আবারও ফিরে যান সেই 90s-এর দশকে। ওকে, তো গানটি শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ফোর।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
6: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pt। আম্বার আইটি, আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4-এ। অনেক গল্প করি, আড্ডা দিই, সকালের একটা জম্পেশ আড্ডা বলা যায়, এবং সেই রকমভাবে একটা সকাল শুরু করি আপনাদের সাথে। এবং যারা আমাকে সবসময় শোনেন এবং আজকেও যারা জয়েন হয়ে আছেন, আশা করি আপনাদের ভালো লাগছে আজকের আড্ডা এবং গল্প। আরও একবার আড্ডা এবং গল্পে আমরা ফিরে যাই। আওয়ারাপান টু সিনেমার রিলিজ হয়েছে, আমি গতকালকেই বলেছি, এবং এই সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে গেছে। এবং জেনজি বলেন, অ্যালফা বলেন বা মিলেনিয়াল বলেন, সবাই কিন্তু ইমরান হাশমির অনেক বড় একজন ভক্ত। একটা ডায়লগও আমি গতকাল বলেছিলাম যে আখ্যা বলিউড এক তরফ আর ইমরান হাশমি এক তরফ। এই ডায়লগটা ফেমাস হয়েছিল ব্যারেস অফ বলিউডে রাঘবের মাধ্যমে, এবং তারপর থেকে কিন্তু এইটাই প্রচার হচ্ছে, তাই না? তো সেই আওরাপান টু সিনেমার একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ভিন্ন ধর্মী সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। প্রচলিত গ্ল্যামারাস গাউন বা জমকালো পোশাকের বদলে স্পোর্টি ও ওয়াই টুকে অনুপ্রাণিত একটি পরীক্ষামূলক লুকে দেখা যায় তাকে। তবে তার এই পোশাক নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনুষ্ঠানে ওয়ামিকা ওভার সাইজ বাদামি ও কালো শেডের চিতা প্রিন্টের একটি ফুটবল জার্সি পরেছিলেন। সাদা কালো কলার ও সামনের গ্রাফিক ডিজাইনের জার্সিটিকে তিনি মিনি ড্রেস হিসেবে স্টাইল করেন। পোশাকের নিচ থেকে সামান্য কালো টিউল বা ঝালর দেখাও যায়। অনুষ্ঠানে ওয়ামিকা এবং এই অনুষ্ঠানে স্পোর্টি এই লুককে আরও আলাদা করে তুলতে তিনি পরেছিলেন সরু সিলেট স্টিলেটো হিল যুক্ত কালো অ্যাঙ্কেল বুট। তবে তার সাজের সবচেয়ে নজরকাড়া অংশ ছিল চোখ ঢাকা হোয়াইট অনুপ্রাণিত কালো সানগ্লাস। ছোট ও কিছুটা এলোমেলো চুলের স্টাইলেও লুকে ভিন্ন মাত্রা যোগ করেন। কোনো গহনা না পরে পোশাক, সানগ্লাস ও জুতোকেই সাজের মূল আকর্ষণ হিসেবে রেখেছিলেন অভিনেত্রী। আপনি যদি সেই ছবি দেখে থাকেন এখনো অনলাইনে, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে ওনার এই লুকটা দেখে মনে হচ্ছে তার বয়স হবে 16 অথবা 17। কিন্তু আমার কাছে মনে হয় যে সে কিন্তু ফেমাস হয়েছিল তার কিছুদিন আগে, তার একটা কি বলে ভাইরাল একটা ভিডিও হয়েছিল যে দীপিকা পাড়ুকোন আর ঐশ্বরিয়া রাই বচ্চনকে মিক্স করে যদি কোনো ফেস বানানো হয় তাহলে সেটা হবে ওয়ামিকা গাব্বি। তবে একটা আপনাদের একটু জানিয়ে দিচ্ছে, ওয়ামিকা গাব্বির এখন যেই লুক আছে সেটা কিন্তু ন্যাচারাল লুক না, মানে সে কিন্তু সার্জারি করেছেন, একটু বোটক্স না, লাইক সার্জারি করে তার ডাবল চিন কমিয়েছেন, গালের যে মাংস ছিল মানে ফ্যাট ছিল সেটা সে কমিয়েছেন, এবং আরও কিছু ফেসিয়াল চেঞ্জ সে এনেছে সার্জারির মাধ্যমে। এবং তারপর তার লুক নিয়ে এটাই বলা হচ্ছে যে ঐশ্বরিয়া রায় এবং দীপিকা পাড়ুকোনকে ম্যাচ করলে যেই লুকটা আসবে সেটাই হচ্ছে ওয়ামিকা গাব্বি লুক। এবং তারপরে সে কিন্তু অনেক ফেমাস হয়ে যায় এবং পরপর কিছু সিনেমাতেও আমরা তাকে দেখি। তো যাই হোক, আপনাদের মতামত জানিয়ে দিবেন এই ব্যাপারে কমেন্ট করে এবং মেসেজ করে 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো এই মুহূর্তে আরও একটা গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, মাটি খুনরে। গানটি শুনুন এবং একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: night.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। আমি দেখি কে কে কমেন্ট করেছেন এবং মেসেজ করেছেন, একটু নামগুলো বলে দিচ্ছি। ফেসবুক, ওকে, বাই দ্য ওয়ে, কমেন্ট পড়ার আগে একটু বলে দিই, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। মর্নিং মাইকের পোস্টটি বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, তাহলে আপনাদের নামটা আমি লাইভে পড়ে শোনাবো। ওকে, সো দেখি কমেন্ট কে করেছেন। আরিফা আক্তার, শুভেচ্ছা সকালে। শুভেচ্ছা সকালে না সকালের? ওকে, জানাবেন কমেন্ট করে এটা। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। অর্ণব আলী, শুভ সকাল তানহাপু, আপনি দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ। আমাকে গান শোনাবেন মহারানী আরিয়ান চৌধুরীর এই গানটি? আচ্ছা, আমি একটু দেখি গানটা আছে কিনা। মহারানী, মহারানী, এই গানটা কি আমি শুনেছি কখনো? আমি, আমার মনে পড়ছে না, তারপর আমি সার্চ করে দেখি। আচ্ছা, আমি এই গানটি খুঁজে পাইনি, আপনি কাইন্ডলি আরো একবার গানটি, যদি মানে গানের কোনো পিক লাইন যদি থাকে বা কোনো একদম হেডলাইন যদি থাকে, আমি আর্টিস্টের নাম লিখেও সার্চ করছি যে সেটা কি আছে কিনা। আরিয়ান, আরিয়ান চৌধুরীর গান। ওকে, আরিয়ান চৌধুরী, না কোনো এরকম নাম তো দেখতে পাচ্ছি না। আপনি কাইন্ডলি গানের পুরো নামটা বা গানের একটা লিংক কিন্তু আপনি মানে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে, মানে লিংক কপি করে দেন এখানে শেয়ার করতে পারেন, তো আমি দেখলে বুঝতে পারবো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তাওহিদুল ইসলাম কমেন্ট করেছেন, বনশ্রী থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। শারমিন আক্তার জুই, জুই, হ্যালো তানহা আপু, কেমন আছো? শারমিন ফ্রম রংপুর। শারমিন কেমন আছেন আপনি? অনেকদিন পর কমেন্ট করেছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। সত্তার শিকদার, তাওহিদুল ইসলাম, মোহাম্মদ রবিউল হাসান কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, আমি প্রতিদিন শুনি বাট কমেন্ট মেসেজ করতে পারি না, স্মার্টফোন নাই তো, ফ্রেন্ডের ফোন থেকে কমেন্ট করছি। ওকে, ফ্রেন্ডের ফোন থেকে কমেন্ট করছেন রবিউল হাসান, আপনার আইডি এটা নাকি আপনার ফ্রেন্ডের আইডি? যাই হোক, ফ্রেন্ডকেও বলে দিন যে আমার পে, আমার পোস্টটি বেশি করে লাইক করে শেয়ার করে দিতে, কমেন্ট করে দিতে, এবং ফ্রেন্ডকেও বলবেন প্রতিদিন সকাল 8টা বাজে যেন জয়েন হয়ে যায় আমাকে শুনতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নূর রহমান কমেন্ট করেছেন, ওকে, জামাল মিয়া, দীপ্ত কুমার মণ্ডল, ওকে, সাইদ আনোয়ার কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং আরও একবার গুড মর্নিং উইশ করে দিচ্ছি। এবং এই মুহূর্তে আপনাদের জন্য একটা সুন্দর, আমার খুবই পছন্দের একটি গান, কে এর গান এবং ইমরান হাশমির গ্যাংস্টার সিনেমার গান, গানটি আপনাদের জন্য আমি ডেডিকেট করছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: Rock Nation, Act Station.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আছে
3: কই?
2: ঢাকা FM টিউন করেন,
3: তারপর
2: পাবেন
3: কি?
2: শান্তি
4: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান শুনে শুনে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

সিম্পল গার্ল খ্যাত প্রীতি জিন্টার আরও একবার বলিউডে অভিষেক হয়েছে, মানে নতুন করে আবার কামব্যাক হয়েছে, এবং সেটা নিয়ে গল্প করব। তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। মজার মজার অনেক গসিপ আড্ডা শেয়ার করি, সো এখনও তাই করব। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে প্রীতি জিন্টার সিনেমা এবং প্রীতি জিন্টার গান, বা প্রীতি জিন্টাকে যে পছন্দ করে না এমন মানুষ কিন্তু একটাও খুঁজে পাওয়া যাবে না। এবং প্রায় বলা যায় যে 90 দশক শেষ হওয়ার সাথে সাথে এবং 2000 দশকের শুরুর দিকেই একদম প্রীতি জিন্টার কিন্তু মানে কি বলে আমরা হারিয়ে ফেলি বলা যায়। এবং তার সিনেমা, শেষ সিনেমা, হিট সিনেমার মধ্যে বীর জারা সিনেমাটিও অত্যন্ত হিট হয়েছিল, এবং তার যে সালমান খানের সাথে যে জুটি ছিল এটা কিন্তু মানুষ অনেক পছন্দ করতো, এবং সালমান প্রীতি একটা মানে কি বলে একটা খুব ফেমাস জুটি হয়ে গেছে। এবং প্রীতি জিন্টাকে আমরা চিনি যে কিউট লিটল গার্ল, এবং বেশিরভাগ সিনেমাতেই সে প্রেগনেন্ট মহিলার অভিনয় করেছেন, এবং তাকে ওই ক্যারেক্টারটাতে এত বেশি ফুটে যেত বা এত সুন্দর লাগতো যে তাকে বারবার সেই ধরনের ক্যারেক্টারই তার কাছে আসতে থাকে। যাই হোক, তো মাঝখানে সে অনেক বছরের একটা গ্যাপ নিয়েছিলেন এবং বিয়ে করেছেন, সংসার করছেন, এবং তারপর আবার 2026 সালে নতুন করে কামব্যাক দিয়েছেন। বাটোয়ারা 1947 সিনেমার মাধ্যমে আবারও কামব্যাক করেছেন তার আমাদের জনপ্রিয় অভিনেতা সানি দেওলের সাথে। এবং এই সিনেমাটি আসগর ওয়াজাহাতের বিখ্যাত নাটক জিস লাহোর নাই ভাকায়া ও জামাই নাহি অবলম্বনে, নাটকের অবলম্বনে তৈরি করা হয়েছে। এটি দেশভাগের সময় লাহোরে ঘটে যাওয়া কিছু সত্য পরিস্থিতির ওপর ভিত্তি করে লেখা, ধারণা করা হচ্ছে। এবং এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী প্রীতি জিন্টা দীর্ঘ 8 বছর পর বড় পর্দায় অভিনয় করেছেন। শুটিংয়ের সময় সানি দেওল কোনো স্ক্রিপ্ট মুখস্থ না করে সরাসরি সেটের আবেগ বুঝে ডায়লগ দিতেন। অন্যদিকে প্রীতি জিন্টা ট্রেনের একটি বড় দৃশ্যের জন্য কোনো রিহার্সেল ছাড়াই সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান। বাহ! এবং এই সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমি, এবং এই চরিত্রে অভিনয় করতে যেয়ে সে জানিয়েছেন যে 2023 সালে তিনি সানি দেওলের বাবা ধর্মেন্দ্রের সাথে অভিনয় করেছিলেন। এরপর তিনি সানি দেওলের সাথে এবং সানি দেওলের ছেলে করণ দেওলের সাথেও সে এই 2026 সালে বাটারাত 1947 সিনেমায় অভিনয় করছেন। এবং এই সিনেমায় অভিষেক হচ্ছে সানি দেওলের ছেলে করণ দেওয়ালেরও, এবং সেই করণ দেওয়ালের যেই নায়িকার চরিত্রে অভিনয় করছেন সে হচ্ছেন কণিকা কাপুর। এবং এই কণিকা কাপুরের সিনেমার এই সিনেমার একটা কি বলে কেন্দ্রিক একটা পোস্টার রিলিজ হয়েছিল, এবং সেই পোস্টার রিলিজ হওয়ার সাথে সাথে সবাই প্রচারণা করতে থাকে যে এটা কি কণিকা কাপুর নাকি কিয়ারা আদবানি, মানে এতটাই ফেসের মিল ছিল, এবং যেই অ্যাঙ্গেল থেকে ছবিটা তোলা হয়েছিল সেই অ্যাঙ্গেল থেকে আসলেই পুরো কিয়ারা আদবানির মতো লাগছিল। তো সবাই এটা ভাবছিল যে এটা কি এআই দিয়ে বানানো নাকি রিয়েল। পরে দেখে যখন প্রিমিয়ার হয় এই সিনেমার, তখন দেখা যায় যে না, কণিকা কাপুরের চেহারার কিছু অংশ কিয়ারা আদবানির সাথে ম্যাচ হয়। এবং এমনও ধারণা করা হচ্ছে যে কিয়ারা আদবানির যে মেকআপ আর্টিস্ট ছিল সেই নাকি কণিকা কাপুরের মেকআপ করেছেন, এবং যার কারণে তাদের কিছুটা সিমিলারিটি দেখা যাচ্ছে। যাই হোক, এই সিনেমা নিয়ে আপনাদের কি মতামত, এবং দেখবেন কিনা বা দেখার পরে আপনাদের রিভিউ কি সেটা আমাকে জানিয়ে দিতে পারেন। যেহেতু এই সিনেমাটা আওয়ারা পান 2 এর সাথে ক্ল্যাশ হয়েছে, তবে দর্শকের এখন পর্যন্ত যেটা রিভিউ পাওয়া গেছে যে বাটারা 1947 কিন্তু ফ্লপ হতে যাচ্ছে এবং আওয়ারা পান 2 কিন্তু ব্লকবাস্টার সুপার হিট হতে যাচ্ছে। সো দেখা যাক, এখনো সময় আছে, মাত্র রিলিজ হয়েছে, তো দেখা যাক কি হয়, এবং আমাকেও জানিয়ে দিবেন আপনারা, এবং আমি তো দেখলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার রিভিউ। সো এখন একটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

Shun 10 Taka FM 90.4. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সকাল 11টা পর্যন্ত থাকি, এখন অলরেডি 10:30 বেজে গেছে এবং মানে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকার চেষ্টা করি এবং গল্প করি, আড্ডা দিই, গসিপ করি, মজার মজার অনেক ইন্টারেস্টিং স্টোরি হিস্টোরি শেয়ার করি। সো আজকেও তাই করছিলাম এবং আপনাদের সাথে কিন্তু অলরেডি আমি অনেক গসিপ শেয়ার করে ফেলেছি, তাই না? মজা মজা অনেক গল্প শেয়ার করে ফেলেছি। আপনারা যদি মিস করে ফেলেন তাহলে আমি বলবো যে ঢাকা এফএম এর ফেসবুক পেজটাকে ফলো রাখতে পারেন, তাহলে সেখানে আপনারা শো এর আপডেট, শো পোস্টের আপডেট এবং আমাদের ফানি ভিডিও, মিম পোস্ট, মিম ভিডিও, বিভিন্ন রকমের মজার মজার পোস্ট ভিডিও আপনারা পেয়ে যাবেন সেখানে। এবং একটু পর আমার আর রিদমের একটা ভিডিও আপলোড হবে, সেটা দেখতে হলেও আপনারা ঢাকা এফএম ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক পেজে ফলো অপশনে যাওয়ার পর সেখানে একটা অপশন আসে ফেভারিট বা স্টার মার্ক থাকে সেখানে, সেটা দিয়ে রাখলে যেটা হবে যে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বা আপনার নিউজ ফিডে সবার আগে আমাদের ভিডিও পোস্ট চলে যাবে। সো সেটা করে রাখতে পারেন এবং আমাদের পোস্টগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, আপনার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্টে। এছাড়াও আমাদের পুরনো শোয়ের ভিডিওগুলো, পুরনো শোয়ের পর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু পুরনো প্রচারও দেখতে পারবেন আপনারা। সো সেখানেও চাইলে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ভিডিও দেখতে পারেন। আর এছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন বিভিন্ন ইনফরমেশনের জন্য বা আমাদের শো এর টাইমে আপনারা আপনাদের গল্প শেয়ার করতে পারেন 01841904904। এছাড়া আমাদের ঢাকা এফএম 90.4 এর জীবন গল্প আবার পার্ট টু আসছে, মানে সিজন পার্ট টু আসছে, সেখানেও কিন্তু আপনারা আপনাদের জীবনের গল্প বলে অ্যাটেন্ড করতে পারেন। সেই বিস্তারিত আপনারা আমাদের ফেসবুক পেজের পোস্টে পেয়ে যাবেন, পিন পোস্টে পেয়ে যাবেন এবং তাছাড়া ইনবক্স করলেও আপনি সেখানে পেয়ে যাবেন ইনফরমেশন। তো যাই হোক, আমরা এখন আবারও একটা গান প্লে করে দিচ্ছি, কেয়া লোগে তুম, বিপ রাকের একটি গান এবং খুবই জনপ্রিয় একটি গান। এই গানটি কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল এবং সবাই কিন্তু রিল টিকটক বানাচ্ছিল এই গানটি নিয়ে, বিশেষ করে যারা রিসেন্টলি কি বলে ছ্যাঁকা খেয়েছে, তারা যাদের হার্ট ব্রেক হয়েছে তারা এই গানটি নিয়ে খুব ভিডিও বানিয়েছে। তো আপনারা যদি থাকে এই গান নিয়ে কোনো ভিডিও, চাইলে শেয়ার করতে পারেন আমাদের সাথে এবং জানাতে পারেন যে এই গানটি কি আপনি শোনেন কিনা বা আপনার পছন্দের কিনা। যাই হোক, আমি এই মুহূর্তে এই গানটি প্লে করে দিচ্ছি, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
5: গল্প করতে করতে সময় প্রায় শেষ, প্রায় শেষ কি শেষই হয়ে গেছে, বিদায় নেওয়ার সময় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মর্নিং মাইক এবং আপনারা এনজয় করতে পেরেছেন এবং সবাই যুক্ত ছিলেন শেষ পর্যন্ত। কেমন লেগেছে চাইলে আমাকে জানাতে পারেন এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, আমার গল্প শোনার জন্য, আমার বকবক শোনার জন্য। সো যদি আমাকে ভালোবেসে থাকেন এবং আমার বকবক আরও শুনতে চান তাহলে প্লিজ আগামীকাল ঠিক 8টা বাজে জয়েন হয়ে যাবেন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত শ্রেদি কাব্য নিয়ে আমি তানহা থাকি রেডিও আম্বার 102.4 FM এ। চাইলে সেখানেও আমাকে শুনতে পারেন এবং আমার গল্প শুনতে পারেন। পুরনো দিনের গল্প নিয়ে গল্প করি সেখানে এবং এনজয় করতে পারেন দুপুরের সময়টাতে। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অনেক বেশি বেশি করে মিস করবেন, আমার জন্য ওয়েট করবেন। আগামীকাল আবার কথা হবে, ঠিক সময় মতো আমি চলে আসবো। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
6: When the sun

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবন।

চলছে পৃথিবীকে সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা এফ এম 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো দ্য রিদম অফ জার্নি।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক,
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

একা থাকা, আশায় বাঁধে যে ঘর সেই ঘর ফাঁকা, একসাথে আমাদের এই একা থাকা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামাত্তা।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: FM 90.4.
1: Midday Feel.
2: বাংলাদেশ সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, দিস ইজ আরজে রিদম হিয়ার ব্যাক এগেইন উইথ মিডডে ফিলস। লিসেনার্স, নতুন একটা সপ্তাহে, নতুন একটা দিনে, অর্থাৎ সোমবার দুপুর 2টা বাজে, নতুন এই ঘন্টা, নতুন এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। লিসেনার্স, খুব সুন্দর একটা বৈরি আবহাওয়া বাইরে, খুবই সুন্দর একটা কি বলবো যে খুব সুন্দর সুন্দর একটা ওয়েদার। কিন্তু এই সুন্দর ওয়েদারে, সুন্দর এই দুপুরবেলা আমি আর যে রিদম কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। ভরপুর আড্ডা হবে, গল্প হবে, মজার মজার সব গান অপেক্ষা করছে আপনাদের জন্য। আশা করছি পুরো দুপুর জুড়ে সবাই আজকে একসাথে আড্ডা দিব। যাই হোক, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এবং দেখতে দেখতে কিন্তু নতুন সপ্তাহে আবারও চলে এসেছি। আবারও আমি সোমবার থেকে বুধবার টানা কিন্তু মিডডে ফিলস নিয়ে আছি। আশা করছি অবশ্যই এই সপ্তাহেও আমাদের আড্ডাটা জমবে 100-100। লিসেনার্স, শুরুর এই মুহূর্তে বলবো, আপনারাও যদি দুপুরের সময়টাতে, দুপুরের এই অলস সময়, দুপুরের এই ব্যস্ত সময়, এই ঝিমানো সময়টাতে যদি আমার সাথে যুক্ত হতে চান, আমার সাথে আড্ডায় আপনিও অংশ নিতে চান, খুব ইজিলি কিন্তু যুক্ত হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। হ্যাঁ লিসেনার্স, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি চলে আসেন, সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, এবং মিডডে ফিলসের সেই পোস্টের নিচে যদি আপনি কমেন্ট করে ফেলেন, সেখানে কিন্তু আপনি আপনার মজার যে কোনো বিষয় লিখতে পারবেন, আপনার খারাপ লাগার যে কোনো বিষয় লিখতে পারবেন, আপনার মজার কোনো ঘটনা, ইন্টারেস্টিং কোনো ঘটনা, কেমন কাটছে দুপুর, কেমন আছেন আপনি, কেমন যাচ্ছে আপনার দিনকাল, সব কিছুই কিন্তু শেয়ার করতে পারবেন। তাছাড়া আমাদের নাম্বারেও লিখতে পারবেন, 01841904904। ঠিক একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। সো আশা করছি বন্ধুরা দেরি না করে এক্ষুনি ফোনটা হাতে নিয়ে নেবেন এবং মেসেজ করে আমাকে জানিয়ে দেবেন কোত্থেকে যুক্ত আছেন। তাছাড়া লিসেনার্স, আমাদের একটি অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে, ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন মিডডে ফিল, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন। আর আমি দেখতে পাচ্ছি শুরুর মুহূর্তে কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে, মেসেজ করছে, লিখছে, ইভেন অনেক আগ থেকেই কিন্তু নাম্বারের মেসেজ আসা কিন্তু স্টার্ট হয়েছে। সো সবাইকে মোস্ট ওয়েলকাম, সবার মেসেজই পড়বো, সবার সাথে আড্ডা দিব। তবে এই সুন্দর দুপুরটাকে, এই যে একটা ভালো লাগার মতো একটা আবহাওয়া চারিপাশে, আমার মনে হচ্ছে যে এই দুপুরটাকে সুন্দর একটা গান দিয়ে কিন্তু শুরু করা উচিত। আর গতকালকের কথা যদি বলি, গতকালকে কিন্তু আমাদের LRV-র হচ্ছে অর্থাৎ আয়ুব বাচ্চু স্যারের কিন্তু বার্থডে ছিল। অ্যান্ড আমার মনে হয় যে দুপুরের, আমরা এই আজকের এই দুপুরটা যদি আয়ুব বাচ্চুর একটা গান দিয়ে শুরু করি তাহলে কিন্তু বেশ হয়। আমরা আয়ুব বাচ্চুর খুব পুরনো একটা গান শুনবো, সেই তুমি কেন এত অচেনা হলে। এই গানটা মূলত তাপসের সাথে করা হয়েছিল, ওয়াইন্ড অফ চেঞ্জ থাকতে, যেটা হচ্ছে গান বাংলার করা একটা গান। সো আমরা এখন সেই তুমি গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং এই গানটা দিয়ে আজকে আমাদের দুপুরটা ইন্টারেস্টিং হয়ে উঠবে, দুপুরটা শুরু হবে। সো বেশি কথা বাড়াবো না, এত কথা না বাড়িয়ে এখন সোজা গানে চলে যাচ্ছি, সেই তুমি কেন এত অচেনা হলে। অ্যান্ড আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, অর্থাৎ রিদমের সাথে যুক্ত থাকবেন, মিডডে ফিলসের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বরাবর 2টা বাজে কিন্তু হাজির হয়ে গেছি মিড ডে ফিল নিয়ে। আশা করছি আজকের দুপুরটা সবার একসাথে জমে উঠবে, সবাই একসাথে গল্প করব, আড্ডা দিব, তাছাড়া প্লেলিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান তো অপেক্ষা করছি আপনাদের জন্য। লিসেনার্স অনেকে যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শুরুর মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যাঁ লিসেনার্স, এই আড্ডাটা যদি ফুলফিল করতে চান, এই আড্ডাটা যদি কমপ্লিট করতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে লাগবে। তা আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আমি সরাসরি এখন ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাব, আর সবাইকে একটু বলতে চাচ্ছি যে আমাদের, আপনি কিন্তু চাইলে আড্ডায় যুক্ত হতে পারবেন। এই আড্ডায় আপনার লাইফ স্টোরি বা আপনার মজার কোনো স্টোরি কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। এখন কোথায় আছেন, কী করছেন, সবই শেয়ার করতে পারবেন। ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে মিড ডে ফিলের পোস্টার কিন্তু আছে, সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করলেই আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু কমেন্ট করেছেন অমৃত বোস দাদা কলকাতা ইন্ডিয়া থেকে। ওকে দাদা, মোস্ট ওয়েলকাম, আশা করছি ভালো আছেন। আর আমি অমৃত দাদার কথা আসলে কি বলবো, অমৃত দাদার কথা বলে কখনো শেষ করা যাবে না। দাদা প্রতিদিন থাকছে, সবসময় থাকছে, সবসময় যুক্ত থাকছে, খুব অনেক অনেক ভালোবাসা দাদা আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তারপর আমার সাথে যুক্ত আছে, কমেন্ট করেছে কিন্তু শারমিন আক্তার জুই, জানু আমি চলে এসেছি এখন থেকে এখানে। ও শারমিন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানু। আশা করছি এখন থেকে অবশ্যই ফেসবুকে থাকবেন, কমেন্ট সেকশনে থাকবেন, কথা হবে, আড্ডা হবে, ভালোই ভালো লাগছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মাম্পি যুক্ত হয়ে গেছে। আই লাভ ইউ লক্ষ্মী সোনা, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ একটু ডিফারেন্ট ভাবে শুরুটা করলাম, তাই না? বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাসার সবাই বেশ ভালো আছে। হ্যাঁ মাম্পি, আপনার স্টাইলিংটা বেশ সুন্দর হলো, টোটালি ডিফারেন্ট। আচ্ছা, জুয়েল ভাই কিন্তু যুক্ত হয়ে গেছে মালয়েশিয়া থেকে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম আর জি রিদম ভাই, শুভ দুপুর। ভাইয়া শুভ দুপুর। এই যে দেশ থেকে, দেশের বাহির থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনি যখন যুক্ত হচ্ছেন, মেসেজ করছেন, লিখছেন, আমার মনে হচ্ছে যে আমার লাইফটা হয়তো বা এখানেই আসলে সফল হয়ে যাচ্ছে। বিকজ এই যে আড্ডা পরিপূর্ণ হয়ে উঠছে, আড্ডাগুলো জমে উঠছে আপনাদের সাথে, এর থেকে ভালো লাগার মতো মোমেন্টাম আই গেস আর হতেই পারে না। আচ্ছা লক্ষ্মী সোনা, তুমি কি পাকিস্তানের আইজল বেবির নিউজটা দেখেছো মাম্পি? হ্যাঁ মাম্পি, নিউজটা অবশ্যই দেখেছি, নিউজটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম সকালবেলায়। আসলে এই ব্যাপারটা খুবই খারাপ লাগার মতো একটা ব্যাপার। আমি যদি, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না বা বুঝতে পারবেন না যদি না শুনে থাকেন বা না দেখে থাকেন, পাকিস্তানের আইজল যে বেবির কথা আসলে যেটা বলছি সেটা হচ্ছে পাকিস্তানে খুবই বাজে বিভৎস একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। সেটা হচ্ছে আইজল যেই বেবির কথা বলছি, বেবিটা হচ্ছে মূলত 17 মাস কি 18 মাস, অর্থাৎ 17 or 18 মান্থের একটা বেবিকে কিন্তু ফিজিক্যালি হচ্ছে অ্যাবিউজ করা হয়েছে, এবং মানে একটা ছোট বাবুকে কিন্তু আসলে নির্যাতন করা হয়েছে, এরকম একটা নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সেটা জুড়ে কিন্তু পাকিস্তানে এখন খুব বড় সড়ো লেভেলের একটা কি বলবো এটাকে, যে লড়াই কিন্তু এখন চলছে, বা সবাই আসলে এটার প্রতি একটা তীব্র নিন্দা জানাচ্ছে, বা সবাই আসলে এটা নিয়ে কথাবার্তা বলছে। যাই হোক, আসলে বেবিটার বেঁচে নেই, ছোট্ট একটা বাবু, 17 মাস কি 18 মাস, জানি না আসলে এই ব্যাপারটাতে কি বলবো। আমরা কখন মানুষ হব, আমরা কবে মানুষ হব, বা আসলে আমাদের এই দুনিয়ার মানুষ আসলে কিভাবে যে এরকম ডেঞ্জারাস হয়ে যাচ্ছে দিন দিন, এই ব্যাপারগুলো আসলে মাথার উপর দিয়ে যায় সবসময়। যাই হোক মাম্পি, এই তো এই ব্যাপারটা ছিল, আর আসলে ব্যাপারটা ভেবে আবারও মনটা খারাপ হয়ে গেল মনের অজান্তেই। আচ্ছা, আমার সাথে কিন্তু জিনিয়া যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে। আর যে আধার আকাশের চাঁদ তুমি, আমি মাটির কুপি, তুমি আলো করে রাখো সকলের মন, আমি আলোকিত করতে চাই শুধু তোমার মন। আচ্ছা, তুমি আলো করে রাখো সকলের মন, আমি আলোকিত করতে চাই শুধু তোমার মন। বুঝতে পেরেছি জিনিয়া, আপনার কবিতা সবগুলো বা এই যে লেখাগুলো সবসময় বরাবরের মতো কিন্তু আসলে ভালো লাগে, এবং আজকেও খুব সুন্দর লিখেছেন, খুব ভালো লাগলো। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম রিদম ব্রো, কাইফা হালুকা, শুভ দুপুর। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, দিনকাল কেমন কাটছে আপনার? আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটছে। রংপুরে আজকে সুন্দর ওয়েদার, আকাশ মেঘলা, হালকা বাতাস আছে, হালকা বৃষ্টি আর রোদ এখন বারবার আপডাউন করছে। বুঝতে পারছি আমি ওয়েদারটা হাফসা। ঢাকায়ও কিন্তু সেম সিচুয়েশন, লাইক এই একটু বৃষ্টি বাদল আসছে, মানে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ফেসবুকে যেই ব্যাপারটা শেয়ার করেছি সেটা হচ্ছে, কখন বুঝবেন আপনি যে আপনি সত্যি প্রেমে পড়ে গেছেন? হ্যাঁ লিসেনার্স, প্রেম বলতে যে একটা সম্পর্ক আছে বা প্রেম যে শব্দটা, আমরা অনেক সময় আসলে বুঝতে পারি না যে প্রেমে আমরা পড়েছি নাকি প্রেমে পড়িনি, বা প্রেম বলতে আসলে কি বোঝায়, বা একটা ভালো লাগা কাজ করছে সেটাকে আদৌ প্রেম? হ্যাঁ বন্ধুরা, সেই প্রশ্নটাই কিন্তু করেছি যে কখন বুঝবেন আপনি সত্যি প্রেমে পড়ে গেছেন। অবশ্যই আপনার মজার উত্তরটা আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমার মেসেজে জানাতে পারেন, আর এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি আমরা, অনুপম রয়ের দ্বিতীয় পুরুষ অ্যালবামের অঙ্কের খাতা গানটা শুনবো, বেশ সুন্দর একটা গান। গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: FM 90.4
1: Çağrı
0: Sabah Safı.
2: Midday Feel.
3: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with Midday Feels. Listeners, apnar shunchen apnader priyo station Dhaka FM 90.4. Listeners, dupurta kintu besh sundor katche, khub sundor sundor gaan kintu eker por ek play hocche amader playlist. Asha korchi shobai gaan gulo enjoy korchen. Gaan gulo kemon lagche obosshoi kintu amake message kore janiye diben. Ar এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমার সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আছি বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে, কিন্তু জমিয়ে আড্ডা হবে, যদিও সময়টা কিন্তু খুব জলদি চলে যাচ্ছে মনে হচ্ছে। আসলে দেখতে দেখতে 2:45 2:45 বেজে গেল, আসলে কোন ফাঁকে দিয়ে কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি একটু মেসেজ সেকশনে এখন চলে যেতে চাচ্ছি, কারণ অনেকেই যুক্ত আছে, অনেকেই লিখছে আমাকে। আচ্ছা, আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে আমার সাথে কে যুক্ত আছে। প্রথমে দেখতে পাচ্ছি সিলুড়ি তমা কিন্তু আছে আমার সাথে। জুম বৃষ্টি হচ্ছে, অতি ভারী বৃষ্টি, অনেকদিন পর একটা ভালো বৃষ্টির দেখা পেলাম। হ্যাঁ, বেশ বৃষ্টি হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে। আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে হিমাদ্রি। ওকে, হিমাদ্রি লিখেছে, ভাই কেমন আছো? যেন আজ আমার ম্যাথ খাতা দিয়েছে, আমি 100 এর মধ্যে 99 পেয়েছি। ও কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস হিমাদ্রি, খুব ভালো লাগলো শুনে। আশা করছি সবসময় এভাবে ভালো রেজাল্ট আমাদের জন্য নিয়ে আসবেন। আর তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে রুহি জান্নাত আছে আমার সাথে। তোমার ভয়েসটা অসাধারণ, যতবার শুনি ততবারই ফিদা হয়েছি। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। আশা করছি সবসময় যুক্ত থাকবেন রুহি জান্নাত আমাদের সাথে। নিশি আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিআই সাহেব, সিরিয়াসলি বিআই সাহেব কোন হিসেবে হলাম? নিশি, আপনার বিআই বানালেন কি করে বা কি বুঝে আমাকে একটু বলেন তো। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আজ থেকে বিআই বলবো, রাগ করবা? না, রাগ করবো না, বাট বিআই নামটা কেন আসলো সেটা অবশ্যই আমার জানার খুব ইচ্ছে। জান্নাতুল হীরা কিন্তু যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে। রিদম ভাইয়া কি করছো? এই তো আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। আর যে রিদম জন্মেছিল সোমবার, নাম রাখা হলো মঙ্গলবার, বিয়ে করলো বুধবার, ঢাকা এফএম এ মিষ্টি নিয়ে এলো বৃহস্পতিবার। কি হাসি পাচ্ছে! আচ্ছা, নাইস নাইস, বেশ ভালো। তারপর আচ্ছা, এই যে আমি এখানে জান্নাতুল্লাহ যতটুকু বুঝলাম, জন্মগ্রহণ করেছি বুঝলাম, নাম রাখা হয়েছে তাও বুঝলাম, মিষ্টি খাওয়ানোটাও বুঝলাম, তবে আমার বিয়ে হলো কবে, সেই মঙ্গলবারটা কি আদৌ আছে বা আদৌ কি এই মঙ্গলবার এক্সিস্ট করে? আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে নূর আলম যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে আয়মান। অনেকেই সালাম দিচ্ছে সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি সবাই বেশ ভালো আছেন। মনিফা যুক্ত হয়ে গেছে কিন্তু চট্টগ্রাম থেকে, দেখা যাচ্ছে। রিদম, কি অবস্থা তোমার? তুমি কি তোমার অফিসের সব কলিগদের চেয়ে বয়সে ছোট? হ্যাঁ, আমি আমার অফিসে, অর্থাৎ ঢাকা এফএম 90.4 আমি হয়তো বা সবার ছোট, সবার আদরেরও বলা চলে। তারপর ওই যে বিভিন্ন ধরনের দুষ্টামি ফাজলামিও হয়তো বা বকা খাই, তবে আমার খুব ভালো লাগে, কজ আমি সবার ছোট, তো হয়তো বা সেই জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাফ আমি পেয়ে যাই আর কি। আচ্ছা, গত থার্সডেতে বাংলাদেশের ভালোবাসার বাংলাদেশের যে অতিথি এসেছিল সে কি তোমার পরিচিত? হ্যাঁ, লাস্ট থার্সডেতে ভালোবাসা বাংলাদেশে যে গেস্ট ছিলেন সে আমার পরিচিত। কেন, মানে এই কোশ্চেনটা করার কারণটা কি? আচ্ছা যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন যুক্ত আছে, শুধু লিখেছে হ্যালো হ্যালো। আমার সাথে রংপুর থেকে মঈন যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। অনেক কথাই বলে ফেললাম, অনেক মেসেজ পড়ছিলাম, পরবর্তী ঘন্টায় আবারও আসছি। আশা করছি অবশ্যই পরবর্তী ঘন্টা পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এই মুহূর্তে একটা গানে চলে যাব আমরা। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে হৃদয় খানের করা হৃদয় মিক্স অ্যালবামের চাই না মেয়ে তুমি অন্য কারো হও। হ্যাঁ লিসেনার্স, অন্য কারো হবে এই ব্যাপারটা তো কখনোই মানা যাবে না। সো চাইনা মেয়ে গানটাতে চলে যাচ্ছে, আশা করছি গানটা সবাই এনজয় করবেন। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই ঢাকা এফএম 90.4 এর সাথেই যুক্ত থাকবেন।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Mississippi Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, এন্ড দিস ইজ আর জে রিদম হেয়ার উইথ মিড ডে ফিলস। মিড ডে ফিলস নিয়ে হাজির আছি দুপুর দুইটা থেকে, কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, সময়টা খুব জলদি চলে যাচ্ছে আজকে মনে হচ্ছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত আছেন এবং এখন পর্যন্ত যারা আমাকে মেসেজ করছেন, লিখছেন বা যুক্ত আছেন, শুনছেন যে যেখান থেকেই শুনছেন না কেন, মোস্ট ওয়েলকাম। আর আরেকবার একটু বলবো যে খুব ইজিলি কিন্তু আমার সাথে আড্ডায় আপনিও যুক্ত হতে পারবেন, আপনিও কিন্তু আমাকে লিখতে পারবেন, আপনার গল্প আমার সাথে শেয়ার করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। হ্যাঁ লিসেনার, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আমার পোস্ট পেয়ে যাবেন। এবং সেখানে কমেন্ট সেকশনে যদি আপনি কমেন্ট করে ফেলেন তাহলেই কিন্তু আমাদের আড্ডাটা আজকে জমে উঠছে 100-100। তাছাড়া নাম্বারেও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আচ্ছা, সাউদা যুক্ত আছে আমার সাথে দেখা যাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে অনেকেই যুক্ত আছে আমি দেখতে পাচ্ছি আজকে, কিন্তু অনেকেই যুক্ত আছে, অনেকেই লিখছে। আমি এই মুহূর্তে কিছু মেসেজ পড়বো, দেন আমরা অন্যান্য যে বিষয় আছে সেগুলো নিয়ে গল্প করবো। আচ্ছা, আমি মেসেজে চলে যাচ্ছি সরাসরি। কোথায়, আমি কয়েকদিন ধরে জয়েন হতে পারছি না, মানডে, টুয়েসডে, ওয়েনসডে 3-5 পর্যন্ত কনফারেন্স মিটিং থাকে, মিটিংয়ে ফোন নেওয়া অ্যালাউড না, তাই জয়েন হতে পারছি না, বাইরে চলে যেতে হবে দেখে এখন একটু বেশি প্রেশার। ইনশাল্লাহ একটু ফ্রি হয়ে নেই তারপর রেগুলার থাকব। আমি ওয়েট করব আপনি 3টার আগে আমার SMS পড়ে দিয়ে নাও। ও আনফর্চুনেটলি 3টা বেজে গেছে সাউদা, রিয়েলি সরি, বাট খুব ভালো লাগলো যে আপনি আসলে এত ব্যস্ততার মধ্যেও আমার সাথে যুক্ত আছেন বা মিড ডে ফিলসে হাজির হয়ে গেছেন, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ সাউদার। সাউদা আসলে সবসময় হয়তো একটু ব্যস্ততার মধ্যেই থাকে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি মাম্পি আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কিন্তু ঈশানা, জানো আমার নাকটা গোল, অবশ্য এই জন্যই আমাকে কিউট লাগে, তাই নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। কমেন্ট সেকশনে বেশ অনেকেই আছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি দেখি কে কে আছে। প্রথমে দেখতে পাচ্ছি আফ্রিদা ওয়াসিমা আছে, হ্যালো, আমার সাথে কমেন্ট সেকশনে যুক্ত আছে। শবনাম শাম্পি, মাশাআল্লাহ খুব সুন্দর নাম, আমার সাথে যুক্ত আছে। সাক্ষী আমার সাথে যুক্ত আছে। উম্মে রায়হান কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন কিন্তু। আমিনুর ইসলাম আমার সাথে কমেন্ট সেকশনে আছে। শারমিন আক্তার জুই, লামিয়া জান্নাত আছে দেখা যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু যুক্ত হয়ে গেছে এমডি জাকারিয়া হোসেন পাবনা থেকে। আর অনেকেই সালাম দিচ্ছেন, জিজ্ঞেস করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শাহরিয়ার সাব্বির আছে আমার সাথে, ড্রাইভ করছি আর আপনাকে শুনছি। প্লিজ সাবধানে ড্রাইভ করবেন, আশা করছি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তারপর আমাকে শুনেন, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, আমরা এখন সরাসরি একটা গানে চলে যাচ্ছি। আশা করছি এই ঘন্টায় আমাদের বেশ মজার একটা আড্ডা হবে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে তাহসান আর কনার করা ছিপ নৌকো, যেটা মূলত প্রিন্স মাহমুদের করা একটা গান, আর গানটা বেশ সুন্দর। আমি এখন সরাসরি গানে চলে যাচ্ছি, অ্যান্ড আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
5: Midday feels.
6: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর জি রিদম কিন্তু আছে আপনাদের সাথে। আশা করছি সবাই আমাদের প্লে লিস্টের গানগুলো এনজয় করছেন। খুব সুন্দর সুন্দর গান কিন্তু বাজছে, একের পর এক অসাধারণ গান কিন্তু আসছে। আচ্ছা, আর এই যে গানগুলো বাজছে, প্রতিটা গানই কিন্তু আপনাদের খুব পছন্দের গান, মানে অর্থাৎ আপনাদের পছন্দের যে গানগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু মূলত আমাদের হচ্ছে এই প্লে লিস্ট সাজানো থাকে। সো যারা এই যে আপনাদের পছন্দের গানে রিকোয়েস্ট করছেন আমাকে বা রিকোয়েস্ট করে থাকেন, আশা করছি আপনাদের জন্য কিন্তু আজকের প্লে লিস্টটা খুবই দুর্দান্ত যাচ্ছে। কোজ পুরো প্লে লিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান, আর ঠিক একইভাবে আরও সব সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে। আমি এখন আরও একটা গানে চলে যাচ্ছি। আমি আছি আপনাদের সাথে, আপনাদের মাঝেই, আশা করছি সবার সাথেই কথা হবে, আড্ডা হবে। অনেকেই কিন্তু যুক্ত আছেন, মেসেজ করছেন, লিখছেন, সবার মেসেজই পড়বো আমি দেখতে পাচ্ছি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নাম্বার সব জায়গায় কিন্তু মোটামুটি আজকে বেশ একটা ভিড় বার্তা দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে সবাইকে দেখে যে সবাই যুক্ত আছে এই মুহূর্তে এবং সবাই লিখছে এত ব্যস্ততার মধ্যে, হয়তো বা সবাই সময় বের করে আমার সাথে যুক্ত আছে। এর থেকে ভালো লাগার মতো বিষয় আর হতেই পারে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে অবশ্যই সবার মেসেজ পড়বো, সবার সাথে গল্প করবো, আড্ডা দিব। তবে এই মুহূর্তে আমরা আরও একটা গানে চলে যাচ্ছি। আমাদের জন্য যে গানটা অপেক্ষা করছে সেটা হচ্ছে সাইফ জোহানের করা একটা গান, কিছু মানুষ মরে যায় মরে যায় পঁচিশে। হ্যাঁ লিসেনার্স, খুব সুন্দর একটা গান, আর এই গানটা আমার মনে হয় সাইফ জোহানের করা গানের মধ্যে সব থেকে আমার, মানে আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার সব থেকে পছন্দের গান কিন্তু এই গানটা, কিছু মানুষ মরে যায় মরে যায় পঁচিশে। সো এখন কিছু মানুষ মরে যায় পঁচিশে গানটাতে চলে যাচ্ছি। আশা করছি অবশ্যই সবাই আমাদের প্লে লিস্ট এনজয় করছেন এবং শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: for me too.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 and this is RJ Rhythm here. এখন পর্যন্ত কিন্তু উপস্থিত আছি, এখন পর্যন্ত না, একদম পাঁচটা পর্যন্ত আছি আপনাদের সাথে। আশা করছি আজকের দুপুরটা সবাই এনজয় করছেন। এই মিড ডে ফিলসটা যখন আসলে গান দিয়ে যখন জমে উঠে, তখন আমার মনে হয় যে গানে গানে যখন দুপুরটা এভাবে রাঙিয়ে উঠে বা রঙে উঠে, তখন মনে হয় যে দুপুরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বা দুপুরটা বেশ ভালো যাচ্ছে। যাই হোক, আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। মেসেজ করছেন, লিখছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে। হ্যালো লিখেছেন, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু, ভুলে গেছো নাকি? বন্ধু ভুলিনি, তবে কে আমাকে একটু কষ্ট করে নামটা লিখলে খুব খুশি হব। আচ্ছা, আমার সাথে কিন্তু অবসান ভাই যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেকদিন পর অবসান ভাইকে পেলাম। গাজীপুর কাজ শেষ, ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, জয়েন্ট করে একটা সুন্দর গান শুনছি। আসলে মাঝে মাঝে মনে হয় পঁচিশে কি মরে গিয়েছে কিনা, গানের কিছু লাইন শুনলে শরীর কাটা দিয়ে উঠে। আমি যদি জোহানের এই গানটার কথা বলি, কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে, এই গানটা আসলে আমার মনে হয় ইয়াং জেনারেশন বা আসলে ছেলে মানুষ যারা আছে, প্রতিটা পুরুষ মানুষ বা প্রতিটা ছেলে মানুষই হয়তো এই গানটা খুব ফিল করতে পারে। কারণ আসলে আমরা জানি যে আমাদের ছেলে মানুষদের কত ক্ষেত্রে কত কিছু আমাদের আসলে উপেক্ষা করতে হয় বা কত কিছু আমাদেরকে ছেড়ে আসতে হয়, কত সুখ, কত শখ, কত ধরনের ইচ্ছে আমাদেরকে ছেড়ে আসতে হয় বা হচ্ছে আমাদের মন না চাইলেও হয়তো বা সেই ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে হয়। এটাই হয়তো বা একটা পুরুষ মানুষের জীবন। আর এই যে গানটা কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে, সেই গানটাতে কিন্তু আসলে এই লাইনগুলো খুব সুন্দরভাবে ফিল করা যায়। যাই হোক, আমরা তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেকে যুক্ত আছে। আমি একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছে কিন্তু কিম তাইশি, ওকেই, খুব সুন্দর নাম আপনার। হ্যালো ভাইয়া, আমি শিলা, আমি তোমাকে অনেকদিন থেকে শুনি বাট কখনো কমেন্ট বা টেক্সট করিনি, রংপুর থেকে শুনছি। ও মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম শিলা, খুব খুশি হলাম আপনি টেক্সট করেছেন, ভালো লাগলো। উম্মে রেহান আছে, দেখা যাচ্ছে, লিখেছে, রিদম ভাইয়া চমৎকার গানের তালিকা। হ্যাঁ, আজকের গানগুলো আসলেই দুর্দান্ত, আরও খুব সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে। আমরা আবারও গানে যাব, তবে এই মুহূর্তে একটু দেখি কে কে আছে। আচ্ছা, হ্যালো রিদম ভাইয়া, কোথায়? আমি নবনীতা সিলেট থেকে। ও নবনীতা, মোস্ট ওয়েলকাম, আশা করছি ভালো আছেন। আমার সাথে সিলেট থেকে অরু যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে। কিন্তু কি আছে কি আছে, শুভ দুপুর মিষ্টি ভাইয়া, কেমন আছো? আমার ফোনে টাকা নেই তাই খালামুনির ফোন দিয়ে মেসেজ দিলাম। শনিবারে নানুর বাসায় এসেছিলাম, আজকে বাসায় যাব, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, কি করব। একটু ওয়েট করেন, বৃষ্টি কমলে তারপরে যাবেন অবশ্যই। আর মোটামুটি যতটুকু বুঝলাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো বা বৈরী আবহাওয়া বা এরকম গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে। জুঁই আছে আমার সাথে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ জুঁই, ঢাকা FM 90.4 এর সাথে যুক্ত হওয়ার জন্য। আমার সাথে যুক্ত আছে কিন্তু ইরিন, ইরিন যুক্ত আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসসালামু আলাইকুম কিউট রিদম, কেমন আছেন আপনি? শুনছি সিলেট থেকে রিদিমা আক্তার, ওকে ওকে রিদম, রিদিমা পাশার পাতার বাসুরি গানটা প্লে করবেন কিউট রিদম ভাইয়া। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবেন আশা করছি। ডেমরা থেকে ফাহিম যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে সাবা, আমার সাথে কিন্তু যুক্ত আছে এখন পর্যন্ত হাফসা। আপনি বলে দেন যে কিভাবে বুঝবো আমি কারো প্রেমে পড়েছি। আসলে আমি একটু কম বুঝি তো তাই বলছি। আচ্ছা, প্রেমে পড়ার যে বিষয়টা, প্রেমে পড়লে আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রেমে পড়েছেন, এই প্রশ্নটা তখন করছিলাম। দেখেন, প্রেমে পড়লে আসলে বেশ কয়েকভাবেই বোঝা যায় যে আপনি প্রেমে পড়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আমি পরবর্তী ঘন্টায় এই বিষয়গুলো নিয়ে আমরা আড্ডা দিব, তবে এই মুহূর্তে একটু মেসেজেই থাকি। আচ্ছা, রংপুর থেকে তাসনিম আছে আমার সাথে, মনটা খুব খারাপ, কাল রাতে স্বপ্নে দেখেছি আমার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে, আমি জানি না সে এখন কই। আই লাভ ইউ হৃদয়, আই মিস ইউ হৃদয়, হৃদয়ে, আমি জানি না আপনি আমাকে শুনতে পারছেন কিনা, তাসনিম আপনাকে বেশ ভালোবাসে, তার ভিতরে এই যে একটা হারানোর ভয় এটাই কিন্তু ভালোবাসা। জিনিয়া আছে, জিনিয়া লিখেছে, আর যে প্রেমে পড়েছি কিভাবে বুঝবো, তার কথা বারবার মনে পড়া, আয়না দেখে তার কথা ভাবা, গভীর রাতে তাকে নিয়ে ভাবা, তার কথা ভেবে গোপনে হাসি, তোমায় ভেবে করা, এগুলোই কি প্রেম? ও নাইস নাইস, হয়তো এগুলোকেই প্রেম বলে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে পারমিতা যুক্ত হয়ে গেছে সিলেট থেকে, আমার সাথে অনেকদিন পর কিন্তু নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে যুক্ত হয়েছে বুসরা। আসসালামু আলাইকুম হ্যান্ডসাম ভাইয়া, কেমন আছো তুমি, লাঞ্চ করেছো? এত এত দিন পর তোমার সাথে জয়েন হয়েছি, মনে হয় ওয়ান ইয়ার পর। আমাকে তোমার মনে আছে? অবশ্যই মনে আছে, অবশ্যই মনে আছে, মনে না থাকার কি আছে? বুসরা নামটা তো দেখেই বুঝে গেছি আমি যে সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, জানো পড়ার জন্য চেষ্টা করলেও না জয়েন হতে পারি না, আজ একটু ফ্রি হয়ে জয়েন হলাম, থাকবো তোমার সাথে পুরোটা সময়। আর প্লিজ বলো না তুমি কি আমায় ভুলে গিয়েছ। না ভুলিনি, একদমই ভুলিনি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে আমার সাথে যুক্ত হয়ে গেছে কেউ একজন, নাম লিখেনি, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে রংপুর থেকে আরও একজন আছে আসিফা, আমার সাথে দেখতে পাচ্ছি মিরপুর থেকে যুক্ত আছে কেউ একজন, কে যুক্ত আছে? আসসালামু আলাইকুম ভাই, আমি আয়েশা। ওকে আয়েশা মিরপুর থেকে যুক্ত হয়েছে, ব্যস্ততায় মেসেজ দেওয়া হয় না। আয়েশা খুব খুশি হলাম আপনি টেক্সট করেছেন এবং মিরপুর থেকে যুক্ত হয়েছেন, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। জান্নাতুল হিরা লিখেছে, আমি দুষ্টামি করছি তোমার সাথে, তারপরও তোমার বিয়েতে যদি আমাদের দাওয়াত না দাও তাহলে বিয়ের দিন সোজা গিয়ে ভাবিকে তুলে নিয়ে আসবো। ও মাই গড, এ তো রীতিমতো থ্রেড দেখতে পাচ্ছি। আচ্ছা রিদম ভাই, ভালো গান বাজান, এগুলো গান অত ভালো লাগছে না। আচ্ছা দেখেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, আশা করছি আপনার পছন্দের গানগুলো পেয়ে যাবেন। আমাদের প্লেলিস্টে যে গানগুলো আছে মোটামুটি আমি মনে করি খুব সুন্দর গান অ্যান্ড খুব এনজয় করার মতো গান, আর আপনাদের পছন্দের গানগুলোই কিন্তু থাকছে আমাদের এখানে। আচ্ছা, গত থার্সডেতে যে অতিথি এসেছিল সে তার গল্প বলার শুরুতে তোমাকে ধন্যবাদ জানিয়েছিল এবং সেও তোমার ভার্সিটিতে পড়ে, তাই সে তোমার পরিচিত কিনা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, সে আমার ভার্সিটির খুব কাছের একজন ছোট ভাই ছিলেন এবং সে, হ্যাঁ, আমাকে একটা ধন্যবাদ দিয়েছিল, মনে আছে। যাক, বেশ ভালো লাগলো যে সবাই আসলে প্রতিটা শো এনজয় করছেন, ভালোবাসা বাংলাদেশ হোক, অমানিশা হোক বা ট্রাভেল শো হোক, সব সব কিছু আসলে আপনি এনজয় করছেন, বাহ বেশ ভালো। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অনেকদিন থেকে এফএম শুনি কিন্তু কখনো টেক্সট করা হয়নি, আজ প্রথম টেক্সট করলাম আমি সিলেট থেকে। সেকেন্ড লন্ডন থেকে রাউজান, ওকে রাউজান জাহান বিউটি, বেশ সুন্দর নাম আপনার। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সুইটি যুক্ত আছে, লিখেছে, তবুও তোমার মন পেলাম না অথচ এত তোমায় ভালোবাসি রিদম। আচ্ছা মন পাওয়াটা তো আর এত ইজি না, মন পেতে হলে অনেক সাধনা করতে হয়। যাই হোক, আশা করছি এই মনের সাধনা প্রেম ভালোবাসা নিয়ে আরও গল্প হবে, আরও আড্ডা হবে। তবে মন নিয়ে যখন কথা বলছি আমার মনে হয় একটা মনের গানে কিন্তু চলে যাওয়া উচিত। আমাদের মন কিন্তু অনেক সময়ে অনেক কিছু চেয়ে বসে, আর সেই একটা গানই শুনবো সোলসের করা। আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি, আমরা এখন যে গানটাতে যাবো সেটা হচ্ছে সোলসের মন শুধু মন চেয়েছে। হ্যাঁ খুব সুন্দর একটা গান, মন শুধু মন ছুঁয়েছে, আর এই গানটা খুব পুরনো একটা গান, আর এই গানটা আসলে যখনই শুনি তখনই কিন্তু মানে অজান্তি একটা ভালো লাগা কাজ করে এবং হচ্ছে একটা কি বলবো এটাকে, একটা জোশ কিন্তু চলে আসে। সো আমরা মন শুধু মন চেয়েছে গানটাতে চলে যাচ্ছি অ্যান্ড আশা করছি অবশ্যই গানটা সবাই এনজয় করবেন। পরবর্তী ঘন্টায় আবারও আসছি, সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলদের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. So, listeners, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এবং আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দুপুর দুইটা থেকেই ছিলাম, দেখতে দেখতে কিন্তু মিড ডে ফিল্ড নিয়ে শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ লিসেনার্স, আমরা দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার শুরুর এই মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। 4:01, সময় খুব জলদি চলে গেল মনে হচ্ছে। আর বাহিরে খুবই সুন্দর ওয়েদার, এই সুন্দর দুপুরবেলা কিন্তু আমাদের আড্ডাটা জমে উঠেছিল। যে কোনো সময় হয়তো আমাকে বিদায় নিতে হবে, তবে নো ওরিজ গাইজ, আমি আছি আপনাদের সাথেই। 5টা পর্যন্ত গল্প হবে, আড্ডা হবে, আর অনেকেই যুক্ত আছে আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এত সময় বের করে আমাকে লিখছেন, মেসেজ করছেন, সবাই আড্ডায় যুক্ত হচ্ছেন। আসলে এটাই হয়তো একটা ভালো লাগা আর কি। যাই হোক, আমি সরাসরি এই মুহূর্তে একটু মেসেজে চলে যেতে চাই, দেখি কে কে আছে আমার সাথে। লিসেনার্স, প্রথমে দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছে হ্যালো, হাই, আমার সাথে যুক্ত আছে উমর, আমার সাথে কিন্তু যুক্ত আছে সিলেট থেকে অজানা ফুরি। আচ্ছা রিদম ভাই, এখন আমি ডিম কায়রাম, আল্লাহ জানি ফরিকাত কিতা কায়মু, ডিম কায়মু না মিষ্টি কায়মু, ফ্রম সিলেট অজানা ফুরি। ওকে অজানা ফুরি, খুব সুন্দর লিখেছেন, যদিও আমার সিলেটি ভাষা পড়তে গেলে আসলে দাঁত মুখ খুলে আসে, যাক ভালো লাগলো। আরাফাত যুক্ত আছে আমার সাথে, দেখা যাচ্ছে কেউ একজন জিজ্ঞেস করেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঈশান আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, আচ্ছা নামটা লিখে নি ভাই। আপনাকে সেদিন FB-তে ফেসবুকে দেখলাম, আপনাকে দেখে কিন্তু কোনো মতি মনে হয় না আপনি প্রেমহীন একটা ছেলে। আমি তাসলিমা, প্রতিবারের মতোই আমি আর আমার ছোট ছেলে হিয়ান আপনাকে শুনছি। ও তাসলিমা, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার ছেলে, ছোট ছেলে হিয়ানকেও অনেক অনেক ভালোবাসা। হিয়ান হ্যালো, হিয়ানের নামটা বেশ সুন্দর, বেশ সুন্দর নাম। আচ্ছা দিশা আছে আমার সাথে, দেখতে পাচ্ছি, আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে জান্নাত। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে রংপুর থেকে তাইবা, যুক্ত আছে আমার সাথে তাইবা। ওকে ভাইয়া, তোমার একবার রংপুরে আসা উচিত, কারণ রংপুরে তোমার অনেক ফ্যান, এই ফ্যানদের একটা চাওয়া তুমি রাখবে না? আজ আমি পুরোটা সময় আছি রংপুর থেকে তাইবা। হ্যাঁ তাইবা অবশ্যই রাখবো, অবশ্যই। আমি আমার একটা চিন্তাভাবনা আছে যে উত্তরবঙ্গের এই যে আপনারা যারা এতটা ভালোবাসছেন সবাইকে নিয়ে হয়তো একটা গেট টুগেদার করতে পারি, দেখা যাক, দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। আচ্ছা কোথায় কোথায় মাম্পি আছে দেখা যাচ্ছে। লক্ষ্মীসোনা, তোমার তো ভয়েসটা শুনে মনে হচ্ছে তোমার আজ শরীরটা ভালো নেই, কি তাই তো? ওরে বাবা মাম্পি এত কিছু বুঝেন। লক্ষ্মীসোনা, আমি দেখো দেখবো তুমি কতদূর পালিয়ে যাও আমার কাছ থেকে। সবাই তো এখন জানে আমি কতটুকু চাই তোমাকে, তোমার মনে আমি ছিলাম, আছি এবং সারা জীবন থাকবো। তুমি না বললেও তোমার মনের মধ্যে আমিই ছিলাম। ওরে বাবা কি কনফিডেন্স, নাইস নাইস। আইডিন আছে আমার সাথে, দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু শ্রুতি সুন্নার রিজ যুক্ত আছে নাটোর থেকে। ওকে, আমার সাথে গঙ্গা যুক্ত আছে সিলেট থেকে। আচ্ছা গঙ্গা, বেশ সুন্দর নাম। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, রংপুর থেকে ঐশী যুক্ত আছে। আদাব ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। হ্যালো রিদম ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি ডেমরা লাল শাহ মাজার থেকে রাহেলা খাতুন, পুরো সময় জুড়ে আছি। যাও অনেক অনেক ধন্যবাদ রাহেলা খাতুন যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে মোহিন যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে সিলেট থেকে বিউটি, আপনি অনেক কিউট দেখতে, অমানিশায় দেখেছি। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অমানিশা। তাহলে মোটামুটি সবাই এনজয় করেছেন, বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা তারপর আমার সাথে মুরাদ ইসলাম যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে মনিরা, কেমন আছেন, বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। তারপর আমি দেখতে পাচ্ছি মুরাদ চৌধুরী আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কিন্তু কে আছে কে আছে, রাফা যুক্ত আছে আমার সাথে রংপুর থেকে দেখা যাচ্ছে, আমার সাথে রাফাম রাফান যুক্ত আছে, আমি ঢাকা FM এর আরজে হিসেবে জয়েন করব। হ্যাঁ মোস্ট ওয়েলকাম, চলে আসেন রাফান। আচ্ছা আমি তোমাকে আমি ফ্রাইডে থেকে মানডে মিস করি অনেক, জানো আমি তোমাকে শুনছি না বাবা বাসায় আছে বলে। ও আচ্ছা উমায়না নাকি, বেশ ভালো লাগলো উমায়নাকে দেখে, যদি অনেকক্ষণ পরে আপনাকে পেলাম। সময় খুব জলদি চলে যাচ্ছে আজকে তাই মনে হচ্ছে। যাই হোক আমরা একটা গানে চলে যাচ্ছি, একটা প্রতীক্ষিত গান, অনেকক্ষণ ধরে আমরা এই গানটার অপেক্ষায় ছিলাম, অনেকেই গানটা শুনতে চাচ্ছিলেন। সেটা হচ্ছে পাতার বাসুরি পায়েতে ধরি। হ্যাঁ লিসেনার্স, পাতার বাসুরি গানটা শুনবো আমরা ঈশান আর সুনিধির করা কোক স্টুডিও বাংলার। সো খুব সুন্দর একটা গান, তাদের কম্পোজিশন তাদের মিউজিক করা এই পুরো প্যাটার্নটা কিন্তু টোটালি মানে আমি যদি বলি একটা সুপার একটা মিউজিক কিন্তু ছিল। সো আমি পাতার বাসুরি গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন মিড ডে ফিলদের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: Midday. Midday Feels.
1: Hello, Jonu Gon. Shabai Shunen Diye Mon Ami Arji Ridom Ache Apnader Sathe Apnader Priyo Station Dhaka FM 90.4 e. ও লিসেনার্স, দেখতে দেখতে আমরা শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। কখন জানি কোথায় হুট করে বিদায় নিতে হয় বলা যাচ্ছে না, তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত ছিলেন। আজকে দেখা যাচ্ছে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আজকে মনে হচ্ছে যে বিদায় মুহূর্তে আমার বন্ধুবান্ধব কিন্তু একটু বেশি যুক্ত হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সবাই যুক্ত হচ্ছে, সবাই লিখছে, সবাই কিন্তু মেসেজ করছে, বেশ ভালো লাগা, বেশ ভালো লাগা। আচ্ছা, আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন শাহিন, শাহিন আহমেদ চৌধুরী সিলেট থেকে। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করছি ভালো আছেন শাহিন ভাই। আচ্ছা, আর শাহিন থেকে মনে হলো আমার চাচুর নাম, আমার মেজ চাচুর নাম কিন্তু শাহিন। খুব ভালো লাগলো আপনার উপস্থিতি দেখে। সাউদা আছে সিলেট থেকে, দেখা যাচ্ছে সিলেট থেকে সাউদা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমার সাথে যুক্ত আছে মাম্পি। লক্ষ্মীসোনা, 2025 সালের কি 8 তারিখ, 7 মাস ডেটটার উপরে তুমি তোমার সাইট থেকে কবুল বলার সাইনটা দিয়ে দিয়েছ, এখন শুধু ওর সাইট বাকি রয়েছে। আমি মন থেকে দোয়া করি তোমার এক্সের জন্য, ও যেন ওর সাইট থেকে সাইনটা না করে, পৃষ্ঠাটার এক কোণা খালি পড়ে রয়েছে, ওই সাইটটাতে আমি না হয় সাইনটা করে দিব। বেশ বেশ মাম্পি, দেখা যাচ্ছে আমার প্রোফাইল তাহলে বেশ ভালোই ঘাটাঘাটি করা হচ্ছে না? আচ্ছা, ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু অনেকেই উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সঞ্জিদা। ওকে সঞ্জিদা, কি অবস্থা? কিউরিয়াস সঞ্জিদা, এটা আর কেউই না, এটা হচ্ছে আমাদের কিউরিয়াস সঞ্জিদা। হেই মাই সিনিয়র বাড়ি রিদম, বুঝতে আপ, আম সরি, আম টু মাচ বিজি, আপনার সাথে কন্টিনিউ হচ্ছে না, উইল ট্রাই মাই বেস্ট। বাই দ্য ওয়ে, আপনার কন্টেন্টগুলো ভালো হচ্ছে অনেক, কিপ শাইনিং। ও সঞ্জিদা, মিনজালট মিনজালট। আসলে কন্টেন্ট বলতে কি, মানে যখন একটু ফ্রি থাকছি এমনিতে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, আপনাদের সাথে গল্প করছি, তাছাড়া যখন একটু নিজে একটু ফ্রি হচ্ছি বা নিজে একটু অবসর সময় পাচ্ছি তখন হয়তো বা টুকটাক কিছু ভিডিও মেক করি আর কি। বাই দ্য ওয়ে, যারা এই মজার ভিডিওগুলো দেখতে চান বা আমার প্রোফাইলের মানে আমার যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখতে চান, খুব ইজিলি দেখতে পারবেন। চলে আসতে হবে আমার ফেসবুক প্রোফাইলে রিদম খন্দকার, সেখানে চলে আসলে কিন্তু আমার ভিডিওসগুলো পেয়ে যাবেন। আশা করছি সবাই এনজয় করবেন। সো সবাইকে কি বলবো, এটাকে একটা ইনভিটেশন দিয়ে রাখলাম, মোস্ট ওয়েলকাম আমার আইডিতে, আমার প্রোফাইলে, যে কোনো সময়। আচ্ছা, মুহিদ আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সিলেট থেকে সারু আছে আমার সাথে, ভাই অমানিশায় আবার কবে ব্যাক করবেন? আচ্ছা, আমি অমানিশায় দেখি খুব জলদি, আরও কিছু ইন্টারেস্টিং ভয়ানক ভয়ানক ঘটনা কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। ইভেন আমি গতকাল রাতে আমার ফেসবুক প্রোফাইলে, যদি একটু সবাই চলে যান আমার ফেসবুক প্রোফাইলে, আমি একটা ভিডিও শেয়ার করেছি রিদম খন্দকার, সেখানে আমি রাতের বেলা বাসার মধ্যে কিন্তু একটা উদ্ভট একটা সিনারিও কিন্তু আমি আবিষ্কার করেছি গতকালকে। গতকালকে বললে আসলে রং হবে, ইট ওয়াজ হ্যাপেনিং মোটামুটি বেশ কয়েকদিন যাবৎ আমার বাসায় কিছু উদ্ভট আচরণ হচ্ছিল। সো আমি কিন্তু গত রাতে, অর্থাৎ এই যে রাতটা গেল, এই রাতে কিন্তু আমি 3টা বাজার ঠিক কিছুক্ষণ পর কিন্তু হচ্ছে আমি সেই ভিডিওটা ক্যাপচার করেছি এবং আমার প্রোফাইলে ভিডিওটা দেওয়া আছে, আপনারা যদি কেউ দেখতে চান দেখতে পারেন ভিডিওটা। এবং সেখানে স্পষ্ট কিন্তু আসলে আমি আর বিস্তারিত বলছি না, যারা ভিডিওটা দেখতে যাচ্ছেন, আর আমার মনে হয় দুর্বল হার্টের যারা আছেন তারা না দেখেই ভালো, বাট যারা দেখতে চাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন রিদম খন্দকার, আর YTHOM রিদম খন্দকার, সেখানে চলে আসলে কিন্তু আমার প্রোফাইলে ভিডিওটা পেয়ে যাবেন। আর অমানিশে আসবো খুব জলদি, আবারও আসবো কিছু ভয়ানক ঘটনা নিয়ে। আচ্ছা, ফারুক আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? বেদগাড়ি থেকে মিশু যুক্ত আছে। ওকে, আমি টক আর ঝাল খাচ্ছি, সাথে আপনার মিষ্টি ভয় শুনছি। ও তাই নাকি, বাহ বেশ কম্বিনেশন হলো তাহলে, টক ঝাল মিষ্টি সব একসাথে। নিপার রয় আছে আমার সাথে রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে শ্রীতা যুক্ত আছে। দাদা ভাই কেমন আছেন? অনেকদিন পর মেসেজ করলাম, এখন আর আগের মতো আপনাকে শোনা হয় না, মেসেজ করা হয় না। আচ্ছা, আপনার এই পুরনো বন্ধুকে এখনো মনে আছে তো নাকি ভুলে গেছেন? যদি ভুলে গিয়ে থাকেন তাহলে বলেন তো আমি কে, দেখি চিনতে পারেন কিনা, চিনতে পারলে তখন বলবো ভুলে যাননি। শ্রীতা আপনাকে ভুলে কি করে বলেন। আচ্ছা, বুসা আছে আমার সাথে, ওরে আল্লাহ, তোমার দেখি আমার এখনো মনে আছে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। যাই হোক, আমাকে মনে রাখার জন্য এত এত ভালোবাসা তোমাকে। আর তুমি কথার মাঝে মাঝে হাসি দাও, তার জন্য তোমাকে আরো বেশি সুইট, মিষ্টি, কিউট, হ্যান্ডসম লাগে। ওরে বাবা, ওরে বাবা। হাই কলিজা, হ্যালো কলিজা, আচ্ছা আমি কলিজা, হ্যালো কিডনি। ওকে, নীলফামারি থেকে উমর আছে আমার সাথে দেখা যাচ্ছে, তারপর দেখতে পাচ্ছি যুক্ত আছে কিন্তু আফরিন। ওকে, আফরিন লিখেছে সময় এত তাড়াতাড়ি চলে গেল, বোঝাই গেল না শেষ সময় শুনছি। হ্যাঁ, শেষ ঘন্টায় এসেছেন, খুব খুশি হলাম, যদিও শেষ ঘন্টায় এসেছেন বাট ভালো লাগলো। বাপ্পি আছে আমার সাথে দেখা যাচ্ছে, আমার SMS পড়ো না কেন, না আমি SMS পড়ছি, আমি সবার SMS-ই পড়ছি। সো আমার মনে হয় যে এখানে একটু ধৈর্য ধরে বসলেই হবে, আশা করছি সবার মেসেজই পড়া হচ্ছে, সবার মেসেজই পড়বো। লোকেশন, তুমি তো ভিডিওটা দেখলে না, ভিডিওটা শুধু তোমার জন্যই পাঠিয়েছিলাম, মনটা খারাপ করে দিলে মাম্পি। মাম্পি, আমি আপনার ভিডিওটা প্লে করার চেষ্টা করেছি, আনফর্চুনেটলি ভিডিওটা প্লে হচ্ছে না। সো এই ক্ষেত্রে আসলে আমার আর কিছু করার নেই, বাট আমি চেষ্টা করেছি ভিডিওটা দেখার জন্য, যদি পসিবল হয় আরও একবার পাঠাবেন, আশা করছি দেখব। আচ্ছা, নিশি আছে দেখা যাচ্ছে আমার সাথে, ভালোবেসে কি বিআই বলতে পারবো না? আচ্ছা আচ্ছা, ভালোবেসে বিআই রাখবেন, হ্যাঁ দেখেন, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। নিশি লিখেছে বিআই, জানো ফুপু কি ফুপা তো বোনের বিয়েতে গেট ধরেছিলাম, তখন এক ভাই আমায় প্রশ্ন করল বুদ্ধিমান ছেলেরা কেন সিগারেট খায় না, তো আমি বললাম দুনিয়াতে বেশি দিন টিকে থাকার জন্য। আমার কথা শুনে সবাই হেসে দিল, বুঝলাম না বিআই আমি কি ভুল বলেছি। ও, আপনার অ্যান্সারটা খুব কিউট ছিল, অ্যান্সারটা খুব কিউট ছিল। ও, আমি আসলে লিটারেলি কখনো এভাবে ভাবিনি, কখনো এভাবে ভাবিনি। ও মাই গড, নিশি ভালো লাগলো। সানিম আছে আমার সাথে দেখা যাচ্ছে, সানিম সানিম সানিম, মোস্ট ওয়েলকাম সানিম। তারপর দেখতে পাচ্ছি বিথি যুক্ত আছে, লোকেশন আমার মেসেজ পড়ো না কেন, আমি বিথি রংপুর থেকে। এই যে বিথি, পড়লাম, মেসেজটা উপরে চলে গেল, যার কারণে মাত্রই পেলাম আপনার মেসেজটা। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যুক্ত থাকার জন্য। আমরা এখন এই মুহূর্তে আরও একটা গানে চলে যাব, আমরা আলিফের করা বরবাদ গানটা শুনবো। গান চেয়েছি খুব জলদি আবার ফিরে আসছি, আরও কিছু মেসেজ আছে, অনেকেই যুক্ত আছে, সবার সাথেই কথা হবে, আড্ডা হবে, আশা করছি সবাই ধৈর্য ধরে বসবেন, সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন, সবার সাথে আজকে জমিয়ে গল্প হবে। যাই হোক, বহুত কথা বলে ফেললাম, এখন এত কথা না বাড়িয়ে আমার মনে হয় সোজা গানে চলে যাওয়া উচিত।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আপনার সাথে 90.4
1: Hello, my beloved listeners. Welcome back again. This is RJ Rhythm here. আমি মিড ডে ফিল্ড নিয়ে কিন্তু হাজির ছিলাম দুপুর দুইটা থেকে, আর দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লিসেনার, শেষ এই মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, আশা করছি না, আমি দেখতে পাচ্ছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে। সবাই কিন্তু মেসেজ করছে, লিখছে, খুব ভালো লাগছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলে এটাকে, যে দেখতে মানে এই যে সময় নিয়ে আসলে যে একটা কনফ্লিকশন ছিল, মানে সেই শুরু থেকেই বলছিলাম বা বারবারই আসলে উল্লেখ করছিলাম যে সময়টা খুব জলদি চলে যাচ্ছে, এরকম একটা ভাইব কিন্তু পাচ্ছিলাম। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো, হয়তো বা বিদায় নিতে হচ্ছে আমাকে। তবে কোনো সমস্যা নেই, আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে পুরো সপ্তাহ জুড়ে, অর্থাৎ আগামী দিন আছি, পরশু দিন আছি, তারপর বৃহস্পতিবার আছে উইকেন্ড বাস। সো আশা করছি সবার সাথে কথা হবে। তবে শেষ মুহূর্তে যাওয়ার আগে আমার সাথে কি যে যে যুক্ত আছে আমি সবার মেসেজ একটু পড়ে যেতে চাই, কজ না হলে আপনারা হচ্ছে আবার মন খারাপ করবেন বা রাগ করবেন। সো এখানে রাগ করার কিছু নেই, সবার মেসেজই পড়বো। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, মাত্রই মেসেজ পেলাম, সিলোডি তোমার, ওকে। আরে ভাই, আপনি তো হেভি খারাপ, আগের মেসেজটা পড়লেন না, এতক্ষণ অপেক্ষা করলাম, এখন তো যাওয়ার সময় হয়ে গেল। আচ্ছা তোমা, আপনি আমাকে হুট করে এসে খারাপ বলে ফেললেন, বাট আপনার কিন্তু একটা ব্যাপার ভাবা উচিত ছিল, বা আপনার এই ব্যাপারটা কি আসলে একটু মাথায় আসলো না যে রিদম কি আমার টেক্সটটা আদৌ পড়েছে কিনা, বা রিদম কি আমার টেক্সটটা আদৌ হচ্ছে ফাঁকি দিয়েছে কিনা? আমি কিন্তু আপনার টেক্সট পড়েছি তোমা, আমি বেশ কিছুক্ষণ আগেই কিন্তু একবার হাসতে হাসতেও বলছিলাম যে আমাদের সাথে সিলোডি তোমা কিন্তু যুক্ত আছে। সো আমার মনে হচ্ছে যে খারাপ বলার আগে অবশ্যই একটু এটা জানা উচিত ছিল যে আসলে রিদম কি আপনার মেসেজটা পড়েছিল কিনা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তোমার যুক্ত থাকার জন্য শেষ পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে আছে, আম খেলে লাগে মিষ্টি, তেঁতুল খেলে লাগে টক, রিদমের সাথে তার বউকে দেখার আমার অনেক শখ, তুবা। আমি আমি বুঝি না যে আমার এই যে ফ্রেন্ড আপনারা যারা আছেন, আপনারা আমার ওয়াইফকে নিয়ে বা আমার উড বি ওয়াইফ, আমার ফিউচার ওয়াইফকে নিয়ে এত বেশি এক্সাইটেড, ও মাই গড। রিদম ভাই, রাহেলা খাতুন বলছি, প্রথম মেসেজ দিয়েছি আপনাকে, আগে নীরবে শুনতাম, আপনার কণ্ঠ খুব মিষ্টি। ও মিনজেলট, থ্যাংক ইউ সো মাচ। নীরবে শুনতে নেই, যেহেতু শুনেন আশা করছি এখন থেকে রেগুলার থাকবেন, আড্ডা হবে, আমাদের গল্প হবে, আর এটাই হয়তো একটা মজা। ভাইয়া, আপনার বিয়ের দাওয়াত প্রথম কোন জেলায় দিবেন? সুথি সুননাথ হৃদ, নাটোর থেকে। ওকে ওকে, নাইস কোয়েশ্চেন, আসলে আমি যদি এখন এভাবে ধরে ধরে দাওয়াত দিতে যাই, আমার মনে হয় যে কোনো জেলা আসলে আমি স্পেসিফিক্যালি কোনো আগে দিতে পারবো না, বিকজ প্রতিটা জেলার মধ্যে আমার আপন মানুষ আছে, আপনারা আছেন, আপন বন্ধু বান্ধব আছে, ক্লোজ ভাই ব্রাদার আছে। সো আমার মনে হয় যে এখানে আসলে কোন জেলায় প্রথম শুরু করবো, এইরকম ব্যাপারটা ভাবাটা খুবই রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার। যাই হোক, ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু ইহি, ওকে, লালমনিরহাট থেকে কেউ একজন আছে, মুরা চৌধুরী আছে। লালমনিরহাটেও নাকি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, মোটামুটি সব জায়গায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। জানো ভাইয়া, আমি সিলোডি ভাষায় কথা বলি, তোমার দাঁত ভেঙে যাবে তাই বলছি না। না না, স্বাভাবিক। হ্যাঁ, আমি সিলোডি ভাষা বলতে গেলে আসলেও আমার তাই মনে হয় যে আমার মুখের দাঁত, মুখ সব খুলে বের হয়ে আসছে, এরকম এরকমটা ফিল হয়। রিদম ভাই, আমি মিনহা রংপুর থেকে, প্লিজ ডুবে ডুবে ভালোবাসি গানটা প্লে করবেন। ও মাই গুডনেস, মিনহা, অবশ্যই আমরা আপনার পছন্দের গানটা শুনবো, আপনাদের গানটা আমাদের জন্য অপেক্ষা করছে, ডুবে ডুবে ভালোবাসি। যাই হোক, কেমন আছেন রিদম ভাই? জীবন বলছি, জীবন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে যুক্ত আছে কেউ একজন, লিখেছে রদম ভাই, হু ইজ রদম? আচ্ছা, সানিম আছে দেখা যাচ্ছে আমার সাথে, সানিম মোস্ট ওয়েলকাম। আমি তো শুধু তার কথা দিন রাত ভাবি, সে আমার মন পাখি রিদম। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা, নিশি আছে, নিশি লিখেছে, ভাইয়া সরি বিআই, জানো গরুর মাংস আমি ছাড়তে চাই না আর অ্যালার্জি আমায় ছাড়তে চায় না, এখন দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখি দেখি কে জেতে। দেখেন এই কিছু কিছু ভালোবাসার ক্ষেত্রে সিচুয়েশনটা ক্রিটিক্যাল হলেও সেটাকে ধরে রাখতে হয়। দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি মানছে না, আপনার বিয়ে শাদী হচ্ছে না, আপনাদের বড় কোনো প্রতিবন্ধকতা আছে, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এবং আপনার ভালোবাসার মানুষকে লড়াই করতে হবে। সো লড়াই করতে থাকেন আপনি আর গরুর মাংস। আশা করছি অবশ্যই দিন শেষে দুজনেই একসাথে টিকে থাকতে পারবেন। আচ্ছা বাপ্পি আছে লালমনির হাট থেকে আমার সাথে দেখা যাচ্ছে, আমার সাথে রংপুর থেকে দেখা যাচ্ছে, যুক্ত আছে, কে আছে নামটা লিখে নিই, নামটা লিখলে খুব খুশি হতাম। বৃষ্টি দেখছি আর আপনাকে শুনছি, আখি। ও আখি, আপনার নামটা বেশ সুন্দর, আখি। তোমার ওয়াইফের ভাগ্য ভালো হবে মনে হয়। আচ্ছা এই কথা কেন? আমার মা তোমাকে দেখতে দেখতে চাইলো, পরে বলল অনেক চুপচাপ দেখতে তুমি। ও তাই নাকি, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। অনেক হয়তো বা ভাবে যে আমি চুপচাপ না, আমি একটু দুষ্ট স্বভাবের বা হচ্ছে আমি কথা বেশি বলি, এরকমটা অনেকে ভেবে থাকে। বাট আন্টির চিন্তাভাবনাটা আমার একটু ডিফারেন্ট মনে হলো। যাই হোক ধন্যবাদ উমায়না। আর উমায়না আরো লিখেছে কোথায়, তোমার ওয়াইফের ভাগ্য ভালো হবে মনে হয়। আচ্ছা আমার ওয়াইফের ভাগ্য ভালো হবে এই কথাটা আপনার মনে হওয়ার কারণটা কি একটু শেয়ার করেন আমার সাথে। বুঝা আছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, আজ তোমার সাথে অনেক কথা হয়েছে, কাল আবার কথা হবে, আজকের মতো আল্লাহ হাফেজ। আমিও বিদায় মুহূর্তে আছি, বিদায় নিব। তারপর দেখতে পাচ্ছি আইরিন যুক্ত আছে, আইরিন লিখেছে ভাই আমার বিয়ে হয়েছে কিন্তু এখন পর্যন্ত বিদায় হয়নি, আগামী 23 তারিখ আমার বিদায়। ওকে ওকে, তো আইরিন দাওয়াত টাওয়াত কি দিবেন না নাকি? দাওয়াত খাবো না আপনার বিয়ের দাওয়াত। কেমন আছো? আমি না আছি সিলেট থেকে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মাম্পি আছে দেখা যাচ্ছে, তোমাকে যে ভালোবাসি এটা আমার কাজিনরাও জানে, গতকালকে আমার হাতে মেহেদি দিয়ে তোমার নামটা লিখেছি, আমার তো সবসময় তোমার কথা মনে পড়ে, বিশেষ করে রাতে যখন ঘুমাতে যাই তখন অনেক বেশি মনে পড়ে তোমায়, তোমার ভয়েসটা আমার কানের মধ্যে বাজতে থাকে, আমার কাজিনরা বলে এটা নাকি আমার পাগলামি। মাম্পি মাম্পি দেখেন আসলে এগুলো আমি ও অ্যাকচুয়ালি আই হ্যাভ নো সে আমি আর কিছুই বলতে পারছি না, আমার এখানে মনে হয় আর কিছু বলার নেই। আচ্ছা তমা লিখেছে মিথ্যা কথা ভাই। তমা দেখেন এখন আপনি যদি আমার কথাটা মিথ্যা ভেবে থাকেন কিছু আমার কিছু বলার নেই, বাট সরি টু সে আমি আপনার মেসেজ পড়েছি, আপনার মেসেজ পড়া হয়েছে, ইভেন এটা সবাই কিন্তু দেখেছে, সো আমার মনে শুনেছে। সো আমার মনে হচ্ছে যে এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং বা হুট করে যে আসলে এভাবে একটা ভুল বোঝাবুঝি, এই ব্যাপারটা কেমন জেনে হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার সাথে প্রাপ্তি যুক্ত হয়ে গেছে মাত্র দেখতে পাচ্ছি, যদিও বিদায় মুহূর্তে আছি। তাসনিম আছে আমার সাথে, তাসনিম লিখেছে আর মেসেজ করবো না ভাইয়া, অনেক পচা SMS পড়ে না। আহা এটাও আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং, আপনার মেসেজ একটু আগে পড়েছি, ইভেন আমি হৃদয়কে মেনশন করে বারবার করে বলেছি যে দেখেন তাসনিম আপনাকে ভালোবাসে। যাই হোক আসলে আর কিছু বলতে চাচ্ছি না এখন। রাফা আছে আমার সাথে রংপুর থেকে দেখা যাচ্ছে, আমার সাথে যুক্ত আছে। মাম্পি ভিডিওটা দিয়েছি দেখো, হ্যাঁ দেখেছি। তাহলে উত্তর দিলেন না কেন? উত্তরও দিয়েছিলাম তোমা, আপনি উত্তরটা হয়তো বা পাননি। যাই হোক খুব ভালো লাগলো সবার সাথে আজকের এই দুপুরটাতে আড্ডা দিয়ে, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে। আবারও আগামীকাল ঠিক একই সময়ে অর্থাৎ দুপুর 2টা বাজে কিন্তু হাজির হয়ে যাবো আপনাদের মাঝে, আশা করছি ঠিক একই সময় সবাই আবার যুক্ত হয়ে যাবেন। আমরা এই মুহূর্তে একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব, যে গানটি একটু আগে কে যেন বলছিলেন যে ডুবে ডুবে গানটা শুনবেন, সো আমরা এখন তানজিব সরোয়ারের ডুবে ডুবে ভালোবাসি গানটা শুনতে শুনতে বিদায় নিব। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ভালোবাসা থেকেই যাবে সবসময়। যাই হোক আমরা ডুবে ডুবে ভালোবাসি গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আশা করছি আবারও আগামী দিন ঠিক একই সময় হাজির হয়ে যাব, গল্প হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: আমার কাছে মলম আছে জবর গুণা বলি শোনেন গুণের কথা।
1: আরে দোষ আর কইস না, সারাটা দিন কাজ করি তারপর কাজ শেষ হয় না।
2: আরে কাজ তো শেষ হয় না, 32 ঘন্টা একদিন হইলে তাহলে কাজ শেষ হইতো, বুঝছস?
3: মুকুল স্টিস্টন
0: সকলে পরিবেশের শ্রেষ্ঠ বন্ধু সুধি জনে বলে সেই হিবিকো রাজে।
4: মুকুল স্টিস্টন শুরু হয়ে গেল। আমি মুকুল আছি আপনাদের সাথে এবং সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ এবং আমার শো মুকুল স্টিস্টলে। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আজকে সোমবার 17 আগস্ট 2026 এবং 2 ভাদ্র 1433। আমরা বাংলা মাসের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এভাবে করতে করতে শ্রাবণও শেষ, ভাদ্র শুরু হলো। ভাদ্রর কিন্তু একটা গরমের ব্যাপার আছে, ভাদ্রর আজকে 2-4 দিন পার করে ফেলেছি এবং একটু বাতাস দেখা যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যে কয়টা দিন একটু বোনাস আমরা একটু ঠান্ডার মধ্যে পার করতে পারি, ভাদ্রটা গেলে মোটামুটি আপনি একটা ঠান্ডার প্রভাব পাবেন, মানে সেই রকম গরম আর পড়বে না। কেননা ভাদ্র মাসেই কিন্তু একটা প্রচণ্ড গরম পড়ে, ভাদ্রের যে বলে না তাল পেকে যায় ভাদ্রের রোদে, এরকম। তাই ভাদ্র 2 তারিখ চলে গেল, আল্লাহ আল্লাহ করে যদি 28 দিন পার করতে পারলে রক্ষা আর কি। যাক, গরম সহ্য করতে পারি না, মানে ঠান্ডা শীতকালটা ভালো লাগে আর কি সবসময়। যাই হোক, চলতে হবে, গরম শীত সব কিছুই আল্লাহ দেয়া এবং এক এক সিজন এক এক রকম। এবং আমার এক বন্ধু আমেরিকা থাকে, সে বললো টেক্সাসে যে ভয়াবহ গরম, বললো যে 45 ডিগ্রি সেলসিয়াস, দিনের বেলা বেরিয়ে হওয়া যায় না, সন্ধ্যার দিকে ঠান্ডা পড়ে তখন বের হয় এরকম আর কি। কাজকর্ম থাকতে গাড়ি টাড়ি সব কিছু ইউজ করে তো এরকম গরম। তাই সেদিক থেকে বিচার করলে আমাদের বাংলাদেশের ওয়েদারটা আসলে খুবই ভালো, আল্লাহর একটা রহমত। আপনি দেখবেন যে সেরকম শীতও না, শীত যখন কানাডায় পড়ে কিংবা রাশিয়া অন্যান্য শীত প্রধান দেশগুলোতে, কানাডাতে আমার ভাগ্নি থাকে, সে বললো যে মানে একদম ভয়ঙ্কর ঠান্ডা আর কি, এটা সবার শরীরে কুলাবে না এরকম একটা। আর গরম যখন পড়ে তো গরমই পড়তে থাকে, দেখেন মরুভূমিতে সৌদি কিংবা এই যে আমেরিকার টেক্সাসে, যেসব জায়গা শুনলাম আর কি, যেগুলো শোনা কথা বন্ধুরা বললো আর কি। কিন্তু ঢাকার বাংলাদেশে দেখবেন যে শীতটাও আমাদের বিশ্বের অন্যান্য দেশের চেয়েও কম, আবার গরমটাও কিন্তু একটু সহ্য করার মতো, সবকিছু মিলে আমাদের একটা সুপার ওয়েদার। কিন্তু আমরা এই সুপার ওয়েদারটাকে আসলে কাজে লাগাতে পারছি না, আমাদের নানাবিধ কারণে, নানা রকম বৈষম্য, নানা রকম ঝগড়াঝাটি, নানা রকম দেশপ্রেমের অভাব বোধের কাছ থেকে আমরা আসলে আমাদের এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা দেশটাকে কাজে লাগাতে পারছি না। নদীমাতৃক বাংলাদেশ, নদীগুলো সব চুরি হয়ে যাচ্ছে, নদীগুলোর কোনো খোঁজ খবর নাই, যদিও কর্তৃপক্ষ এখন চেষ্টা করছে, সরকারের কাছে আকুল আবেদন থাকবে নদীগুলোকে আমাদের যাতে একদম ফিরিয়ে আনা যায়। নদীতে ভরপুর হলেই দেখবেন যে দেশের ব্যবসা বাণিজ্য সব কিছু বেড়ে গেছে, অনেক কিছু হয়ে যাবে। ওকে, এক কথার থেকে কোন দিকে যদি চলে যাই, আমার কথার এটাই একটা বদভ্যাস না, এটাই আর কি আমার কি বলে পারফরমেন্স আর কি, যে কিছু একটা বলতে থাকলে বলতেই থাকি আর কি। ওদিকে কোন দিক দিয়ে যে কোন দিকে চলে যাই বুঝতে পারি না, আঁকা বাঁকা পথ ধরে। ওকে, আজকে আমার সাথে জয়েন করতে চাইলে, আজকে না সবসময় আর কি, আমার সাথে জয়েন করতে চাইলে দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ফেসবুক, যারা ফেসবুকে রয়েছেন সার্চে গিয়ে লিখুন ফেসবুক, ফেসবুক সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলেই আমাদের ঢাকা FM এর পেজটা পেয়ে যাবেন। আর যারা পরিচিত বন্ধু রয়েছেন তারা তো চিনেনই, সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি পড়ে শোনাবো। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, 01841904904, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং সেই কমেন্টগুলো আমি পড়ে শোনাবো। ওকে, আর অনেকেই মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে যে অ্যাপটা ডাউনলোড করব, এটা হচ্ছে একদম খুবই সোজা, অ্যাপ স্টোর কিংবা গুগল প্লেতে গিয়ে ঢাকা FM 90.4 লিখলেই আপনি ঢাকা FM এর অ্যাপটা পেয়ে যাবেন। সেই অ্যাপটা ডাউনলোড করে নিলে, আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে পাবেন। ওকে, আপনাদের SMS কমেন্টের আশায় রইলাম, এগুলোই তো হচ্ছে আমার কন্টেন্ট, মানে আমার স্পেশাল কোনো বিশেষত্ব নেই, শোর শুধু আড্ডাবাজি করি আপনাদের সাথে। হ্যাঁ, আপনারা যা লিখা পাঠান তার প্রতি উত্তরে কিছু কথা বলি আর গান শুনি। ওকে, এবার সুন্দর একটা গান দিয়ে শুরু করব, ভালো লাগবে গানটা, অনেকদিন পর আমাদের হায়দার হোসেনের একটা গান, পাইসা গেছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর জে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
4: শুনছেন ঢাকা এফএম 90.4, জীবন গল্প শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে। আশা করছি যে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, জীবনের সাফল্যের কথা বলবেন, এবং এটা সিজন 2, এটা যে আগের মতো একই রকমভাবে খালি দুঃখ কষ্ট কিংবা ওরকমই গল্প হবে তা নয়, একদম সব কিছু থাকবে। আপনার সাফল্যের গল্প চাই শুনতে, আপনার ব্যর্থতার গল্প শুনতে চাই, যে গল্প শুনে আমরা অভিজ্ঞতা অর্জন করব, আমরা যাতে সেই ভুলটা না করি। হ্যাঁ, আমি দায়িত্ব মনে করি যে এই শোতে আপনাদের আশাটা, কারণটা হচ্ছে যে অনেক কথা চেপে রাখতে নেই, অনেক কথা মানুষকে বলতে হয়, বললে অন্য মানুষও সতর্ক হয়ে যায়, কিংবা কোনো প্রতারণার গল্প আপনি জীবনে প্রতারিত হয়েছেন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, এই গল্পও বলতে পারেন, কিংবা আপনি লাইফে ব্যবসায়িকভাবে প্রতারিত হয়েছেন, নানা রকম, মানে একদম মানে অনেক রকম অপশন খোলা, উইন্ডো শব্দগুলো জানালা খোলা, আপনি যেভাবে গল্প বলতে চান শুধু আমাদের সাথে যোগাযোগ করলে হবে ফোনে। ওকে, আর যারা আমার পরিচিত, আমার ফেসবুক তো আপনারা জানেনই, মুকুল মাহমুদুল আমিন লিখলে পেয়ে যাবেন, ফেসবুকে আমাকেও মেসেঞ্জারে জানাতে পারেন, কিংবা এই নাম্বার তো দেওয়াই আছে 01841904904, আমি তো সবসময় বলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার জীবন গল্প লিখবেন আগে, জীবন গল্পটা না লিখলে মানে অনেক SMS আসছে তো আমরা খুঁজে পাবো না, জীবন গল্প লিখবেন, তারপর আপনার নাম বয়স লোকেশন লিখে পাঠিয়ে দিলে আপনার সাথে যোগাযোগ করে আপনার গল্প শুনে আপনাকে আমরা আনার প্রস্তুতি নিব, আপনি স্টুডিওতে এসে আপনার গল্প বলবেন। ওকে, আশা করি যে সবাই সামনে মাস থেকে, আপনি এখন থেকেই যোগাযোগ করুন, সামনে আমরা শো শুরু করে দিব, তারপর সামনে মাস থেকে প্রচারিত হবে। ওকে, এর মধ্যে আমাকে এটা কে লিখেছে, আমাদের হীরা ভাই জয়েন করে ফেলেছে আজকে শুরুতেই, হীরার একটা লেখা দেখলাম আমাদের হোয়াটসঅ্যাপে, জীবন থেকেই গল্প তৈরি হয়, গল্প থেকে জীবন নয়, জীবন থেকেই গল্প তৈরি হয়, গল্প থেকে জীবন নয়। সত্যি তাই, জীবন থেকেই তো গল্প তৈরি হয়, তাই না? আমরা না থাকলে আর গল্প কার জন্য, এরকম একটা ব্যবস্থা। গল্পকে আমরা সাজাতে পারি, কিন্তু জীবনকে সবসময় সাজিয়ে নেওয়া যায় না, জীবন আগে ঘটে, তারপর কোনো একদিন তার ভাজে ভাজে গল্প খুঁজে পাই। সত্যি তাই, খুব চমৎকার একটা কথা লিখেছে, এবং যেটা আমার জীবন গল্পের সাথে মিলে যায়, খুব সুন্দর একটা কথা লিখেছে আমাদের হীরা ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল ভাইয়া, সারাদিন বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে, কলকাতার অবস্থা আসলে খুবই খারাপ, কারণ আমি কলকাতায় কোনো এক সময় 9 দিন ছিলাম টানা, চিকিৎসার জন্য গিয়েছিলাম, এমনিতে আমি অনেকবার গিয়েছি, কলকাতা আমার প্রিয় শহর, আর আমার তো আসলে অত টাকা পয়সা নেই, আমার প্রিয় শহর এই কারণে বলি যে কলকাতা আমার ঘুরে বেড়াতে ভালো লাগে, একটা বাঙালি এনভায়রনমেন্ট, আর কম খরচে ঘুরে বেড়ানো যায়, তাই অন্যান্য দেশে গেলে তো অনেক টাকা লাগবে, তো ওই টাকা আমার নেই, তো এই কারণে আমি কলকাতা যাই, আর দার্জিলিং গিয়েছিলাম, এই হচ্ছে আমার ঘোরার জায়গা, আমার ভালো লাগে। তা কলকাতা যেটা হয় যে আমি যখন 9 দিন ছিলাম হসপিটালে ছিলাম, এরকম একদিন বৃষ্টি হয়েছিল, তুলকালাম বৃষ্টি আর কি, পুরা হসপিটালের নিচতলা পানি ঢুকে গেছে, ভয়াবহ বৃষ্টি একদম, মানে একদম ঢাকা শহরে যে অবস্থাটা হয় যে বেশি বৃষ্টি হলে যে আমাদের ড্রেনেজের অবস্থা খুবই খারাপ ঢাকা এবং চট্টগ্রামে, কলকাতার অবস্থা ওইরকম। যাই হোক, কমে যাবে অবশ্যই, সিটি কর্পোরেশন কাজ করবে এই প্রত্যাশা করি, আর ঢাকাতেও মনে হচ্ছে একটু বৃষ্টির লক্ষণ আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়লো কিছুক্ষণ আগেও, আর আকাশটাও একটু মেঘলা হয়ে আছে, বৃষ্টি হতে পারে, আচ্ছা, আমাদের সাথে শুভ বিকেল জুয়েল ভাই মালয়েশিয়া থেকে জয়েন করেছে, ঢাকা এফএম এর সাথে আছে, অনেক ধন্যবাদ জুয়েল ভাই, ওয়ালাইকুম আসসালাম। তারপর খসু ভাইয়ের কমেন্ট দেখতে পাচ্ছি, খসু ভাই লিখেছে কেমন আছেন কুল ব্রাদার মুকুল ভাই, আমার খুব ভালো লাগে, খসু ভাই খুব সুন্দর করে আমাকে ডাক দেয় কুল ব্রাদার মুকুল ভাই। আচ্ছা, বাসার সবাই ভালো তো? সব বাসার সবাই ভালো আছে, আমাও ভালো আছে। তো আমার ইদানিং আবার এই আরেক রোগ শুরু হয়েছে, এই ঘাড় পিঠ এগুলো ব্যথা করে, এগুলো পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি, কিন্তু ডাক্তার ওষুধ দিয়েছে যে বেশি ব্যথা হলে খাবেন আর কি। তো কালকে রাতের থেকে আবার আম্মা বলছে যে প্রচন্ড ব্যথা, তার ভালো লাগছে না। তো দুপুরবেলা আসার সময় দেখলাম যে আবার গরম পানি দিয়ে ঢাললো, যে গরম পানি ঢাললে নাকি আরাম পায়। তো এখন আবার একটু দেখলাম যে বললে যে একটু ব্যথাটা কমেছে ওষুধ খেয়েছে। তো দোয়া করবেন আম্মার জন্য, আসলে বয়স হয়েছে তো এখন ওই কোন রোগ দেখে কোনটা বলবো, নানা রকম ফ্যাটি লিভার, ওই ডায়াবেটিক্স প্রবলেম করে, হার্টে রিং পরানো, আবার এই হাড্ডির ব্যথা, তো এরকম নানা রকম, আবার পিত্ত থলিতে ছোট্ট একটা পাথর পাওয়া গেছে, এটা আবার অপারেশনও করা যাচ্ছে না, কি এক বিপজ্জনক অবস্থা বলেন। এই সব কিছু মিলে আছে আর কি আম্মা। তা আম্মার জন্য একটু বেশি করে সবাই দোয়া করবেন, সবসময় দোয়া চাই। আচ্ছা, আর ভাবির কথা ভালো আছে? ভাবির জ্বর এসেছিল গত সপ্তাহে, যাওয়ার পর থেকে জ্বর, এই তিন দিনে কমে গেছে, এখন ভালো আছে। আর রূপকথার লেখাপড়া নিয়ে ব্যস্ত, যেহেতু ক্লাস নাইনে পড়ে, প্রচুর চাপ লেখাপড়ার, ওই অ্যাকাউন্টিং করতে হয়, তারপর আবার ওই বিজ্ঞান একটু পড়তে হয়, ইংরেজি পড়তে হয়, কতগুলো সাবজেক্ট তো অনেক বুঝতে হয় তাই না, ইংরেজি বিজ্ঞান অঙ্ক। এবং দেখলাম যে ক্লাস আমাদের সময় অঙ্কগুলো এত কঠিন ছিল না মনে হচ্ছে, যে নাইনের যে বইটা করেছে নাইনের অঙ্কগুলো বেশ কঠিন, একটু অন্যরকম, আর পাটিগণিত তো এখন আর নাই, অন্য স্টাইলের অঙ্কগুলো, তা আমি কিছু পারি না আর কি, এই কারণে শিক্ষকের স্বনাপন্ন হতে হয়। আর বাংলা টাংলা আমি বাসায় থাকলে ওগুলো পড়াই, যেগুলো আমার আয়ত্তের মধ্যে আছে আর কি। আচ্ছা, বাসে বসে শুনছি, বাসায় ব্যাক করছি, গরম পুরি দিয়ে ঘন দুধ চা খেতে মন চাচ্ছে, তাই ভাবছি পুরি কিনে বাসায় যাবো। ওকে, পুরি তো খুব মজার জিনিস, আমার সিঙ্গারা, সমুচা, ডালপুরি, আলুপুরি এগুলো খুবই ভালো লাগে, তবে আমার ডালপুরির চেয়ে আলুপুরিটা আমার পছন্দ। হ্যাঁ, এবং ছোটবেলায় আমাদের ওইখানে একটা হোটেল ছিল, মেঘনা হোটেল শান্তিনগরে, তখন চামিলিবাগে আমার জন্ম, চামিলিবাগে থাকতাম, তো সেই মেঘনা হোটেলে সন্ধ্যা হলেই চলে যেতাম, তখন মনে হয় এক টাকা করে পুরি ছিল, অদ্ভুত মজা লাগতো, তাদের একটা সস ছিল। এই জিনিসগুলো এখন না, কেউ মেনটেন করে না। আমি একটু পর আর একটা গল্প বলবো, কালকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এক দোকানে খেতে গিয়ে, তা তখন আসলে এই কম্পিটিশনগুলো ছিল এবং মানুষকে হোটেল চাইতো যে একটু ভালো কিছু খাওয়াবে। হ্যাঁ, এই জিনিসটা কেমন জানি এখন একটু নাই নেই ভাব, যে একটা মজা করে একটু সস বানা, পুরিটা একটু খেতে ভালো লাগবে, এই টেন্ডেন্সি নেই, খালি ভাজো বিক্রি করো, ভাজো বিক্রি করো, এরকম একটা কিছু। আচ্ছা, শোনো মন বলি তোমায় সব করে প্রেম কোন, এই গানটি শুনো, শোনো মন বলি তোমায় সব করে প্রেম করো না। আচ্ছা আচ্ছা, প্রেম যে কাঁঠালে রাখলে পরে ছোটে না। আচ্ছা, এটা তো ফুয়াদ ফিচারিং গান, একটু খুঁজে বের করতে হবে আর কি। আচ্ছা, আমাদের মিখাইল ভাই আমাদের সাথে জয়েন করছে, মিখাইল ব্যাঙ্গালোর থেকে, হ্যালো ভাইয়া শুভ বিকেল, ব্যাঙ্গালোর থেকে ইন্ডিয়া থেকে মিখাইল আমি রয়েছি, মিখাইলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, খুশি হলাম। এবং মিখাইল অমৃত অমৃতের মতো সবসময় আমাদের সাথে জয়েন করে। ওকে, সজীব আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছো মুকুল ভাই? মানেই মুগ্ধতা, কেন কি মুগ্ধতা ছড়ালাম বুঝতে পারলাম না। আচ্ছা, ওর মুগ্ধতার কথা শুনে আজকে আমার কান লাল হয় নাই, আজকে খুলা লেগে গেছে, হঠাৎ করে মনে হচ্ছে যে ডিমটা খেয়ে ফেলি, ব্যাগের মধ্যে একটা ডিম আছে, খেয়ে ফেলি। আচ্ছা, এই মুহূর্তে আমি একটা সুন্দর গান শুনতে চাই, মানে আমি হিন্দি বুঝি না, কিন্তু আমি গানের ভাষা বুঝলে বুঝি, গানটা খুব দুঃখের মনে হয়, আমার মনে হচ্ছে প্রেমের খুব দুঃখের একটা গান, মানে একদমই বিচ্ছেদের গান মনে হচ্ছে। তা আপনারা শুনে একটু বুঝেন যারা আছে, অমৃত মিখাইল ভাই, যারা হিন্দি বুঝেন, কিন্তু আমি তো বুঝি না, কিন্তু আমি সাউন্ড তারপর মিউজিক সব কিছু শুনে আমার মনে হচ্ছে এটা একটা দুঃখের বিচ্ছেদের গান হবে। হিন্দি বুঝি না, কিন্তু গানের ফ্লেভারটা মানে ফিলটা নিতে পারি আর কি, যে ফিলটা কি বলতে চায় বুঝি আর কি। এত হিন্দি দেখলাম মুভি, কিছুই বুঝি না, হৃদয় লাগে গানটা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হিন্দি গানটা ভালো ছিল না, একদম পুরো হৃদয়ে মনে হচ্ছে একদম ধাক্কা দিচ্ছে এরকম একটা। আচ্ছা, আমাকে সামান্তা এসএমএস করেছিল যে আজকে নাকি তার বাসায় জন্মদিন। তা আমি জিজ্ঞেস করলাম যে কার জন্মদিন, বলে যে আমার খালাতো বোনের স্টুডেন্টের জন্মদিন। এটা কি ধরনের জন্মদিন বুঝতে পারলাম না, মানে আমার কি তাদের বাসাটা কি কনভেনশন হল হিসেবে ভাড়া দিচ্ছে কিনা বুঝতে পারি না। যদি বলতো যে আমার ভাইয়ের জন্মদিন, আব্বার জন্মদিন, আম্মার জন্মদিন একটা মানা যেত কিংবা কিছু একটা, বলে খালতো বোনের স্টুডেন্টের জন্মদিন, মানে খালতো বোন এক স্টুডেন্টকে পড়ায়, মানে লেজ দেখছেন অবস্থা। তো খালতো বোনের স্টুডেন্টের জন্মদিন নাকি তাদের বাসা হবে আর কি, কনভেনশন হল হিসেবে ভাড়া দিচ্ছে মনে তাদের বাসা, খোলা মেলা মনে জায়গা আছে কিছু একটা হবে আর কি। সে বলে যে জন্মদিন পালন করে জয়েন করবে। আমি বললাম তোমার ইচ্ছা, যখন ইচ্ছা জয়েন করো, ভালো থেকো। হৃদয়ের মাঝে হোগলার বারা ফেসবুকে লিখেছে আর্কাইভ, ARCHIV আর্কাইভ, কে সবসময় আমি আর্চিভ উচ্চারণ করি। আচ্ছা আর্চিভ, দেখলে তো আর্চিভই মনে হয়, ARCHIV আর্চিভ। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি তো কনফিউজ হয়ে গেলাম, আমিও তো আর্কাইভ বলতে পারবো না, আর্চিভ আর্চিভ। আচ্ছা আর্চিভে আমরা অনেক কিছু রেখে দিই তাই না, আমাদের জীবনে অনেক স্মৃতি থাকে আর্চিভের মধ্যে। শ্যাম্পু জয়েন করেছে, শ্যাম্পু শ্যাম্পু, হে আল্লাহ আমার এক্স যেন সালমান শাহের মতো সুন্দরী বউ পায় আর ডনের মতো প্রকৃত বন্ধু পায়। আচ্ছা একটু দুষ্টামি করে লিখেছে, যাই হোক সালমান শাহের মৃত্যু রহস্য এতদিনও 30 বছর হয়ে যাচ্ছে না, এর মধ্যেও এটা নিয়ে কথাই চলছে, প্রায় কথা উঠে, এখনও আবার কথা হয়েছে, কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। তো দেখা যাক এটার মোড় কোন দিকে ঘুরে জানি না আমরা, কারণ অনেক মৃত্যু রহস্য এরকম দীর্ঘ অনেক বছর পর বের হয়েছে। হ্যাঁ তা এটার কি হয় আমরা জানি না, দেখা যাক। আফিদা ওয়াসিমা আমাদের সাথে জয়েন করছিল, আফিদা ওয়াসিমা, আচ্ছা অনেক ধন্যবাদ আফিমা ওয়াসিমাকে, গুড আফটারনুন ভাইয়া। আচ্ছা অনেক ধন্যবাদ আফিদা ওয়াসিমা, ভালো থাকবেন আপনি আর নিয়মিত থাকবেন আমাদের সাথে আশা করি। আপনি আগেও ছিলেন, বেশ কয়েকটা সুর ধরেই আপনি আমাদের সাথে রয়েছেন তাই না, দেখতে পাচ্ছি। মোহাম্মদ রিহাদ আমাদের সেই কবি নাকি, হ্যাঁ কবি তো। আচ্ছা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা মুকুল ভাই সাহেব, মুকুল ভাই সাহেব খুব সুন্দর করে লিখেছে, কেমন আছেন মুকুল ভাই সাহেব। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, মুকুল ভাই সাহেব ভালো আছে, আর মুকুল ভাই সাহেব সবসময় ভালো থাকে আর কি। হ্যাঁ মুকুল ভাই সাহেবের প্রবলেমটা কি জানেন, এই সকালবেলা একটু খালি খারাপ থাকে, মানে যে রাতে একটু কমটা ঘুমটা কম হয়, দেরিতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আর কি। তবে মুকুল ভাই সাহেবকে আল্লাহ এমন কাজকর্মের ব্যবস্থা করে দিয়েছেন যে সকালে তার না উঠলেও হয় আর কি, একটু দেরি করে উঠি আর কি, তারপর আমি ওই নাস্তা খাওয়ার পরে চাটা খাই, তারপরে মুকুল ভাই সাহেব ভালো থাকে আর কি। তারপর থেকে এই যে এখন আমি, এখন থেকে আমাকে আপনি একদম কামলা খাটাতে পারবেন, যে মাটি কাটতে বললেও কাটতে পারবো, রাত 3টা পর্যন্ত আমি পুরো অ্যাক্টিভ আছি একদম। হ্যাঁ রাত 3টার পর থেকে আমাকে আর সকাল 11টা 12টা পর্যন্ত আর পাবেন না, তখন আবার আমি মরে যাব এরকম একটা অবস্থা আর কি। হ্যাঁ তা মুকুল ভাই সাহেব রাত 3টা পর্যন্ত এখন অ্যাক্টিভ আছে, কোনো কাজ টাজ থাকলে বলেন আর কি, চলে আসবো। আচ্ছা তারপর সুমাইয়া শেফা, আসসালামু আলাইকুম ভাই, ওয়া সালাম, যুক্ত হয়ে গেলাম আপনার সঙ্গে রংপুর থেকে অনেকদিন পর। আচ্ছা কতদিন পর জানি না, সুমাইয়া শেফার নামটা খুব মনে পড়ছে, মনে হয় গত সপ্তাহে ছিলেন না, না তাই না, ওকে। আর রিহাদ কবিতা শুনতে চাই, মানে আপনার কবিতা পড়তে চাই, সুন্দর কিছু লিখে পাঠান আমাদের। শিমুনুর আমার যে আমাকে মামা বলে ডাকে, সে হাজির। লামিয়া জান্নাত আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, ভালো আছি, শুভ বিকেল, আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো পুরো সময়। আপনার বাসার সবাই কেমন আছে, বাসার সবাই ভালো আছে, আম্মা একটু অসুস্থ ছিল, দুপুরে আসার সময় দেখলাম যে আবার একটু ব্যথাটা কমেছে, এই ঘাটটা ব্যথা করে আর কি, বয়স হয়ে গেছে না একটু ব্যথা ব্যথা করে। বিকেলবেলা আবার আরেক অ্যাসিস্ট্যান্ট আসবে, আমার অনেক অ্যাসিস্ট্যান্ট আছে আশেপাশে যারা আছে, সবাই আমাকে খুব পছন্দ করে এসে কেউ চুল আসতে দিবে, পা টিপে দিবে, নানা রকম সেবা করতে থাকে। একটা পিচ্চি মেয়ে আছে সুমাইয়া, খুবই কাজ করে, একদম এসে নানু নানু পা টিপে দেই এরকম চলে আসলো, পাশের নিচে থাকে আর কি ওরা, তা খুব আম্মাও আদর করে, তা খুব সুন্দর মেয়েটা এসে আমার খুব সেবা করে। আচ্ছা রিয়াদ লিখেছে, মুকুল ভাই আমিও মাইনকাত ছিপায় ফাইসা গেছি। আচ্ছা মাইনকাত ছিপায় আমরা অনেকেই ফাইসা যাই আর কি, কিন্তু কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না, ওকে। শিমুনুর আমাদের সাথে জয়েন করেছিল, শিমুনুর মুকুল মামা তুমি কেমন আছো, ভালো আছি, বাসার সব সবাই ভালো আছে, আনন্দ লেগেছে। হীরা ভাইকে গ্রুপে আগের মতো পাওয়া যায় না, হীরা ভাই আনন্দ অভিযোগ করলো, আর আমিও বলছি যে আপনি আগে গ্রুপে আমাদের থাকতেন, মুকুশ শীর্ষ গ্রুপে, আপনি মাঝে মাঝে একটু আপনার আর্কাইভ থেকে কোনো ছবি দিয়ে দিবেন, হ্যাঁ, যখনই আপনি ছবি তুলেন একটা, মাঝে মাঝে সপ্তাহে একদিন দুই দিন আমাদের সাথে একটু থাকবেন, আপনার তো এক দুই মিনিট জাস্ট খালি একটা লেখা দিলেন, আপনি তৈরি করে রাখবেন ঘুমের সময় লিখে, একটা লেখা আর একটা ছবি দিয়ে দিলে আমরা খুশি হব যে না হীরা ভাই আমাদের সাথে রয়েছে। গ্রুপটা একটু অ্যাক্টিভ হওয়া দরকার, অনেক মানুষ রয়েছে, 1100 মতো বন্ধু রয়েছে, কিন্তু কেউ ঠিকভাবে পোস্ট করে না। কালকে আনন্দ এটার উদ্যোগ নিয়েছে যে সবাই যাতে পোস্ট করে, আমিও লিখলাম, তারপর দেখলাম যে একটু পোস্ট সবাই করা শুরু করলো। জাস্ট আপনার জীবনে কে কেমন আছেন, ফেসবুকে যেই পোস্টটা করেন এটাও গ্রুপে করতে পারলে আমরা বন্ধুরা দেখলাম কার কি অবস্থা, একটু ছবি দিতে পারেন সুন্দর, একটু কোনো কৌতুক থাকলে দিতে পারেন, কোনো ভিডিও থাকলে দিতে পারেন, তাই না, নানা রকম বিষয়। শুধু ধর্মীয় এবং রাজনৈতিক আলাপ আমরা করি না গ্রুপের মধ্যে, আমরা এগুলা নিয়ে রেডিওতেও কথা বলি না, এগুলো বলতে চাই না, এটা যার যার নিজস্ব জায়গা। আচ্ছা, শিমুনুরকে অনেক ধন্যবাদ, অনেক লিখেছে। সোহেল মাসুদ, শুভ অপরাহ্ন, ভালো আছি, আপনি কেমন আছেন, ধানমন্ডি থেকে সাথে আছি। সোহেল মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ, ভাইয়া ভালো থাকবেন, অনেক দোয়া করি। শিমুনুর আমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়েছে, তারপর আরবি জ্যোতি জয়েন করেছে, আসসালামু আলাইকুম ভাই, আসসালাম, কেমন আছো, বাসার সবাই কেমন আছে। চট্টগ্রামে গতকাল রাত সকাল 10টা পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে, রাত থেকে সকাল পর্যন্ত। আচ্ছা, এখন আপাতত হালকা রোদ আছে, তবে পরিবেশ ঠান্ডা, ভেরি গুড, একটু ঠান্ডা থাকলে ভালো। আর ভাদ্র মাস তো চুরি করে যতটা দিন পার করে দেওয়া যায়, হ্যাঁ, দুই দিন চলে গেছে, কিন্তু ভাদ্র মাসটা কাটিয়ে দিতে পারলেই আমরা একদম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, পরের 7 মাস এত ভয়াবহ গরম পড়বে না। তারপর আমাদের সাথে শিমুনুর খালি গানের কথাই বলছে, হাবিবের হৃদয়ের কথা, কত সুন্দর সুন্দর গান বাজায়। তারপর আচ্ছা, তাদেরও তো একটা পছন্দ থাকতে পারে। আচ্ছা মামা, দেখি কি গান বাজানো যায়, তো এই মুহূর্তে একটা গান শুনবো হচ্ছে দলছুটের, ওকে, শুনে ফিরে আসছি।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: আমার মনের মধ্যে খালি কথা ঘুরতে থাকে, বুঝছেন, যে বিভিন্ন কথাবার্তা বলবো আর কি। তো ওই যে সিঙ্গারার কথা, ওই যে পুরীর কথা বলার পর সিঙ্গারার কথা মনে উঠলো, যে কালকের একটা অভিজ্ঞতা শেয়ার করব। কিন্তু এখন হোয়াটসঅ্যাপে এতগুলা কমেন্ট যেগুলা না পড়ে ওই সিঙ্গারার কথা বলা যাবে না আর কি। হ্যাঁ, নাহলে সবাই আবার মাইন্ড করবে। দিল দিল দিলওয়ালা জয়েন করছে, আসসালামু আলাইকুম। আসেননি বলো, কী খবর? আচ্ছা আজ ফ্রি আসি, মিস্ত্রি আসে নাই, বিরতি। আচ্ছা মিস্ত্রি আসে, বাড়ি বানাচ্ছেন নাকি? আরেকটা বাড়ি বানাচ্ছে দিলওয়ালা? একটু আমার জন্য দিলওয়ালা একটু বারান্দা সহ একটা রুম রাখবেন আর কি। হ্যাঁ, আমার রুমের সাথে বারান্দা না থাকলে খুবই বিপজ্জনক লাগে, ভালো লাগে না, আমার রুমের মধ্যে দম বন্ধ হয়ে যায়। আমার একটা রুম বানাবেন আমার ওই রুমের সাথে, যাতে একটা বারান্দা থাকে আর কি। হ্যাঁ, আপনি সুন্দর করে রাখবেন এটা, আমি গেলে থাকবো। এটা কিছু সৌন্দর্য চোখে নয় মনে গিয়ে লাগে, এক বছরে হয়ে যা হয়েও আমার রিকোয়েস্টের সং প্লে হয়নি। এই যে দুনিয়া কিসের কিসের লাগে, আব্দুল হাদি কিংবা সখী হাবিব, এসব গান তো আমি খুঁজেই পাচ্ছি না। কিছু সৌন্দর্য চোখে নয় মনে গিয়ে লাগে। আচ্ছা যাক, আমি যে তার জন্য গান বাজাই না, এটা তার কাছে সৌন্দর্যের রূপ নিয়েছে, এক বছর ধরে সে রিকোয়েস্ট করছে। আপনারা দেখেন যে কেমন অধৈর্য হয়ে যান, কোনো একটা গান না বাজালে আমার সাথে আড়ি নিয়ে ফেলেন, ঝগড়া করেন। আর দিলওয়ালার মতো এরকম ধৈর্যশীল হতে হবে, যে এক বছর ধরে তার গান বাজাচ্ছি না, আমি পাত্তাই দিচ্ছি না তার গান, দেখেন, তারপরও কিন্তু সে হাল ছাড়ে নাই, সে চুপচাপ বসে আছে। আজকে বললো আর কি, এই যে দুনিয়া কিসের লাগে আব্দুল হাদি। আচ্ছা দেখি, আমি তো ভুলে যাই, খালি কাগজে লিখতে হবে, এমন পাতা উঠিয়ে বসছি, কাগজ বের করতে ইচ্ছে করছে না। এই দিলওয়ালার রিকোয়েস্ট করলেই না আমার কোনো কিছু ইচ্ছা করে না, বুঝতে হয় না কিছু, কিন্তু এত ধৈর্যশীল ছেলেটা, খুবই ভালো ছেলে, অনেক দোয়া করি। আচ্ছা তারপর এই যে দুনিয়া কিসের লাগে, আচ্ছা আমি একটু মনে রাখলাম, এই যে দুনিয়া কিসের লাগিয়া বাজানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম দাদু, খিতা খবর বালানি? আচ্ছা সবই দেখছেন, দিলওয়ালা আসার পরে ওই যে আমাদের জাকারিয়াও সিলেটি হয়ে গেছে, সেও লিখছে আসসালামু আলাইকুম দাদু, খিতা খবর বালানি? আমি শর্টটা তো মানে টিউনটা নিয়ে আসছি, তাই না? ওই যে একটু গলার মধ্যে মনে হয় যে একটু মানে ওই যে ঠান্ডা লাগলে যেমন হয় না, এমন একটা ভাব নিতে হবে সিলেটি ভাষাগত। দাদু হইতা খবর বালানি, হইতা খবর, হইতা খবর, এরকম একটা সাউন্ড করতে হবে গলার মধ্যে, ওই যে কাশি টাশি হইল না, গলা আটকে যায় এরকম, তো এরকম একটা ভাব নেবেন, দেখবেন যে সিলেটের কথা। হ্যাঁ দিলওয়ালা বালাসিনী, তুমি কেমন, খিতা খবর তোমার, খিতা খবর কালামা বালাসিনী? আচ্ছা এরকম ভাবে কথা বলতে হবে। ময়মনসিংহের FM পোকা কি বলতে চায় আমাদের।

আপনার খুলছি না। ইমন খান নিয়াজ ভাই আমাদের সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? সবার কি অবস্থা? গিট্টু মিয়া নাকি মন ভালো নেই? গিট্টু মিয়া একটু প্রেমে পড়েছে আর কি, বেশ কয়েকদিন ধরে আমি বুঝতে পারছি। এখন ওই যে মানবিকতার খাতিরে, ভালোবাসার খাতিরে আপনারাও একটু মন খারাপ করবে, এই কারণে তার চাকরি নট করছি না, সাথেই রেখে দিয়েছি, কিন্তু এখন একটু তার কাজকর্মের প্রতি মনোযোগ কম। আর সামান্তার হচ্ছে ওই যে খালতো বোনের স্টুডেন্টের জন্মদিন তার বাসায়, কনভেনশন হল ভাড়া দিচ্ছে, এখন বিভিন্ন মানুষের জন্মদিন তাদের বাসায় হয় আর কি। তো মেয়েটার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমার বাসায় জন্মদিন করো, তাহলে ভালো মন্দ খাবার তো তোমরা নিয়েই আসবা, তা আমিও খেতে পারবো, এটা হচ্ছে তার আসল উদ্দেশ্য। হ্যাঁ, খুব ঝানু ঝানু, মানে একদম পুরা খুব চালু কিন্তু সামান্তা। আচ্ছা, তারপরে চাম চাম সিতারে ওয়ারেগি সং, এটা কি অরিজিৎ সিং এর? গত সপ্তাহে সময়ের কারণে শুনতে পারিনি, সম্ভব হলে প্লে করে দিবেন। আচ্ছা, হীরা ভাই একটা গানের কথা বলেছে। আচ্ছা, আমি দেখছি কলমটা কই কি। আচ্ছা, পাই না তো গান খুঁজে, খুঁজতে গেলে এমন বান। আচ্ছা, উনি মনে হয় সঠিক বানানি লিখেছে হীরা ভাই। সি আচ্ছা আচ্ছা, আমি দেখি গানটা খুঁজে পাই কিনা, তাহলে অবশ্যই শোনাবো, কেন সুদূর নেদারল্যান্ড থেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে। আর দিলওয়ালাকে একটু পাত্তা তাত্তা কম দিই, কারণ দেশে থাকে, তো দিলওয়ালা যখন নেদারল্যান্ডে যাবে তখন দিলওয়ালাকেও পাত্তা দিব, তার প্রতিটা গান আমি বাজানোর চেষ্টা করব, কিন্তু দিলওয়ালা ওই সিলেটে থাকে দেখে তার গানের প্রতি বেশি মনোযোগ দিই না। আচ্ছা, সেও কি জানি শুনতে চেয়েছিল, এই যে দুনিয়া। আচ্ছা, এই যে দুনিয়া, বুঝতে পেরেছি। ওকে, তারপর আমাদের সাথে অবসান ভাই জয়েন করে ফেলেছে, আমাদের একজন প্রিয় মানুষ। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? অবসান বলছি, বাসা অনেক মেহমান, ভেরি গুড, মেহমান আসা ভালো, তো খুবই ভালো, এটা রহমত বাসায় মেহমান আসা, সবার বাসায় মেহমান যায় না। বোন ভাগ্নি খালা আজ অফিস থেকে বের হয়ে তাদের নিয়ে বের হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি দিয়া দিয়াবাড়ি যাবো, ঘুরাবো আর কি। আচ্ছা, দিয়াবাড়ি, ওকে, দিয়াবাড়ি যাবেন, সেখান থেকে মেট্রো রেলে হুট করে চলে আসবেন টিএসসিতে, দারুণ ব্যাপার। মেট্রো রেলটা একটা সুপার জিনিস হয়েছে, তাই না, উত্তরাবাসীর জন্য। তাই বলে মুকুল ভাইকে শুনবো না, তাই কি হয়, শুনছি, অনেক ধন্যবাদ অবসান ভাই, এবং আপনি তাদেরকে নিয়ে ঘুরেন। এবং টিএসসিতে কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায়, কোনো দোকানে নিতে হবে না, আপনি রাস্তাঘাটেই দেখবেন যে অনেক মজা। ওদের ওই ভেলপুরি বলেন, চিপা চাপা, তারপর আপনি ওইখান দিয়ে সোরাত দিতে ঢুকার মুখটায় ওইখানে অনেক মাশরুমের চপ টপ বিক্রি করে। আবার চারুকলার সামনে গেটটার মধ্যে দেখবেন যে একটা আলুর চপ বানায়, ছোট ছোট আলুর চপ, খুবই মজা। হ্যাঁ, চিকেন ফ্রাইও বিক্রি করে ছোট ছোট, আর আলুর চপ, খুবই মজা। ওদের টক থাকে, ওই টকটাও খুব মজা, আপনি খেয়ে দেখতে পারেন তাদেরকে নিয়ে। টেস্টি, ইয়াতে জাদুঘরটা পার হলেই যে চারুকলার গেটটা আছে, গেটের সামনে দেখবেন যে ছোট ছোট আলুর চপ বিক্রি করে। হ্যাঁ, ভালো লাগবে আশা করি। ওকে, ঘুরে বেড়ান মনের আনন্দে, অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। আর এই মুহূর্তে আমরা ফুয়াদের গান শুনবো, ফুয়াদ ফিচারিং, গানটার নাম হচ্ছে হিট ফিল্ম। খসরু ভাই একটু আগে আমাকে এসএমএস করেছিল, সে একটা গান শুনতে চেয়েছিল, সোনমন বলছি তোমায়। এই কারণেই আমি গান খুঁজে পাই না, আপনারা যখন বলেন না সোনমন বলছি তোমায়, কিন্তু এই গানটার নাম নয়। হ্যাঁ, সোনমন লিখলে গানটা আসবে না, গানের নাম দিয়ে তো এখানে লক্ষ লক্ষ গান ওইভাবে থাকে। তা গানটার নাম হচ্ছে হিট ফিল, ওকে, হিট ফিল, ওই নাম লিখলে গানটা পেতে ইজি হয়। আমি খসরু ভাইয়ের জন্য একটু কনসিডার করলাম, খুঁজে বের করলাম আর কি। হ্যাঁ,

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
3: রাইট, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01841904904 এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনি SMS করবেন। প্রথমে জীবন গল্প লিখবেন, কারণ এই নাম্বারে অনেক SMS আসে বিভিন্ন শোয়ের জন্য। তো জীবন গল্পটা লিখলে আমাদের খুঁজে বের করতে সুবিধা হবে। জীবন গল্প লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার নাম আপনার বয়স তারপর আপনার লোকেশন লিখে পাঠিয়ে দিবেন এই 01841904904 এই নম্বরে। তারপর অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আনার ব্যবস্থা করা হবে আমাদের স্টুডিওতে এসে আপনি গল্প বলবেন। এবং জীবন গল্প সিজন 2টা একটু অন্যরকমভাবে শুরু হতে যাচ্ছে। মানে সবসময় আগে জীবন গল্প যেভাবে শুনতাম আর কি, যে খালি দুঃখ দুঃখ দুঃখ, খালি কান্নাকাটির গল্প, এরকম শুনতে চাই না। আমরা সবকিছু শুনতে চাই, আপনার ব্যর্থতার গল্প যেমন শুনবো, আপনার সাফল্যের গল্পও শুনবো, হ্যাঁ, সবকিছু মিলিয়ে। এবং খুব সহজ একটা শো, আপনি এসে গল্প বলবেন আপনার জীবনের। এমনও হতে পারে যে আমাদের মধ্যে কেউ রয়েছেন যে আপনার একটা গল্প নেই, 10টা গল্প রয়েছে ছোট ছোট, আপনি 10টা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন, না ছোট ছোট করে যে আমার জীবনের 10টা টার্নিং পয়েন্ট, যেগুলো থেকে আমরা আসলে কিছু শিক্ষণীয় থাকি। শুধু বলার জন্য আসতে তো হবে না যে আমি এটা বললাম, মানে যে জিনিসগুলো থেকে কিছু একটা, যেমন আপনার একটা সাফল্যের গল্প বললেন আমরা উৎসাহিত হলাম, কিংবা আপনার একটা দুঃখের গল্প বললেন যেটা থেকে আমরা একটা অভিজ্ঞতা অর্জন করলাম, যাতে আমরা সেই ব্যর্থতা কিংবা সেই কাজটা না করি, এরকম জিনিসগুলো চাই। ওকে, আর আপনি যদি চান যে আপনি একদমই পরিচয় গোপন রেখে গল্প বলবেন, কোনো সমস্যা নাই, আমি মাস্ক কিনেছি আপনাদের জন্য 1 প্যাকেট, আপনি মাস্ক পরে আপনি সুন্দর করে আপনার গল্প বলতে পারবেন, হ্যাঁ, তখন নাম ঠিকানা আপনার উল্লেখ করা হবে না। ওকে, ফেসবুকে আফ্রিদা ওয়াসিমা ভাইয়া কেমন আছেন? ভালো আছি। একটু আগেই আফ্রিদার SMS দেখছিলাম, আফ্রিদা ওয়াসিম পড়তে ভালো লাগে, ওয়াসিমা, আমাদের ওয়াসিম আক্রামের মতো। তো ওয়াসিমা নামটা খুবই আনকমন একটা নাম, ওয়াসিমা ছেলেদের নাম হয় ওয়াসিম, তো ওয়াসিমা নামটা খুব আনকমন, আফ্রিদা ওয়াসিমা খুবই সুন্দর একটা নাম তার। তবে আমার আফ্রিদা বলে ডাকতেই ভালো লাগে, আফ্রিদা বলতে খুব মানে ভালো লাগে বলতে যে আফ্রিদা, আফ্রিদির সাথে আছে সব কি পাকিস্তানের আফ্রিদির থেকে আফ্রিদা ওয়াসিম আকরাম থেকে ওয়াসিমা নাকি, আবার সে কি আমার সাথে দুষ্টামি করলো? এই যে আফ্রিদা ওয়াসিমা, আপনি একটু জানাবেন তো যে আপনি কি দুষ্টামি করে এরকম নাম দিয়েছেন কিনা, না সত্যি এটা আপনার বাবা মার দেওয়া নাম। আচ্ছা, অঙ্কুর বড়ুয়া, আসসালামু আলাইকুম। শুভ বিকেল ভাইয়া, মুকুল ভাইয়া কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হয়ে গেলাম, আপনাকে শুনছি খুব ভালো লাগছে। অঙ্কুরকে অনেক ধন্যবাদ, আমাদের খুব প্রিয় একটা মানুষ, সবসময় আমাদের সাথেই থাকে। আচ্ছা, রিয়াদকে একটু আগে কবিতার কথা বলার সাথে সাথে রিয়াদ কবিতা লিখে পাঠিয়েছে, রিয়াদের লেখা খুবই সুন্দর। এটাকে আবৃত্তি বলে না, আমি জাস্ট রিড আউট করি, কারণ কবিতা আবৃত্তি করতে গেলে একটু নির্মাণ করতে হয়, নির্মাণ মানে হচ্ছে কবিতাটা 10 বার পড়তে হয়, বুঝতে হয়, এক্সপ্রেশন দিতে হয়, তা আমি জাস্ট খালি লেখার মতো করে রিডিং পড়ে যাই। আচ্ছা, বহুকাল পর আমাদের আবারও দেখা হলো, বহুকাল পর আমাদের আবারও দেখা হলো, তুমি নির্বাক ছিলে তবে তোমার ওই দুই নয়নে হাজারো কথা জমা ছিল, আমি নিশ্চল দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম তোমার ওই দুই নয়নে, যেন হাজারো নির্ঘুম রাত অনুশোচনায় কেঁদেছে আমার আমারই স্মরণে, গোধূলি সে আলো আধারের খেলায় আবারও যেন সিক্ত হয়ে উঠল পদ্মের ন্যায় তোমার দুখানা চোখ, কত কথাই না তারা বলে গেল আমায়, অথচ স্তব্ধ ছিল তোমার দুটি ঠোঁট, আমি যে এখন কাঙাল তোমারই জন্য, তবে কেন এত অনুশোচনা কেন এত দ্বিধা, তুমি প্রিয় ছুটে এসো বাহু ডোরে, ধিক্কার জানিয়ে মহাবিশ্বের সমস্ত বাধা। চমৎকার, খুবই সুন্দর, ফেসবুকে রয়েছে, সবাই একটু নিজেরা আরেকবার পড়ে নেবেন, ভালো লাগবে। শ্যাম্পু জয়েন করেছে, শ্যাম্পু লিখেছে, রান্না করতে গেলে রান্না করি কম হাত ধুই বেশি, খুবই ভালো, আপনি ফাঁকিবাজ আমরা জানি এটা। শিমুনুর, ভালোবাসেছি মুকুল মামা। আচ্ছা, মুকুল মামাকে খুব ভালোবাসে আমাদের শিমুনুর, মুকুল মামাও কিন্তু আমার ভাগ্নিকে খুব ভালোবাসে, হ্যাঁ। শিমুনকে আমার মামাকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা। তারপর আমাদের সাথে সাইফুর গিট্টু অনেকক্ষণ পরে আসলো, বললাম না যে প্রেমে পড়েছে, কোনো বাজবিচার নাই, আগামাতা কিচ্ছু নাই রে ভাই, পাগল হয়ে গেছে ছেলেরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার দাদুরা পাঁচ ভাই, দাদুরা সবাই মারা গিয়েছেন, দাদিরাও মারা গিয়েছেন, শুধু একটা দাদি বেঁচে ছিল গত শুক্রবার ভোরবেলা, ওই দাদিও মারা যান, ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দুই আপু, ছোট আপুর শাশুড়ি বেঁচে আছে, বড় আপুর শাশুড়ি আজ সকাল 12টার দিকে ইন্তেকাল করেছেন। কি বলছেন সাইফুর, এতগুলো দুঃসংবাদ একসাথে, গত শুক্রবার ভোরবেলা দাদি মারা গেল, যে পাঁচ ভাই কথা বললেন আপনার দাদাদের কথা। আচ্ছা, তারপর এখন আবার শাশুড়ি, বড় অপুর শাশুড়ি আজ সকাল 12টার দিকে ইন্তেকাল করেছেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমরা সবাই দোয়া করি। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে পৃথিবীটা আসলে থাকার জায়গা নয়, আমরা যখন একটি সন্তান হয় আমরা খুব খুশি হই, আনন্দ মাঝখান দিয়ে তাকে বড় করি, তারপর সেও জীবনে লেখাপড়া করে, চাকরি বাকরি করে, বিয়ে শাদী করে, তারও সংসার হয়, তারপর আস্তে আস্তে আবার মৃত্যুর দিকে চলে যায়। জীবনটা এরকম শুরু হবে ইংরেজি অ্যালফাবেটের মতো, এ থেকে যে পর্যন্ত, এ থেকে শুরু হবে জে, রে জি শেষ হয়ে যাব, আর এর মাঝখান থেকে তো অস্বাভাবিক কিছু মৃত্যু হয় যেগুলো জেড শেষ করতে পারে না, ধরেন এ থেকে বিতে সিতে আসলো মরে গেল। এই যে হামে কতগুলো বাচ্চা মারা গেল, আপনি খেয়াল করে দেখেন যে হামের টিকা দেওয়ারও বয়স হয়নি, মানে হামের টিকা দেওয়ার সম্ভবত 9 মাস কিংবা 1 বছর বয়সে টিকাটা দেয়, তো এই টিকার বয়সের আগেও 4-5 মাস 6 মাসের বয়সের বাচ্চারাও মৃত্যুবরণ করছে। হামে দেখলাম যে 900+ মানুষ মৃত্যুবরণ করেছে, বাচ্চারা বা শিশু 900+, এবং এটা হচ্ছে সরকারি হিসাবে, তা আমার মনে হচ্ছে এটা দ্বিগুণ হবে, আমি সবসময় সরকারি হিসাবের অর্ধেক গুণই, সরকারি হিসাব হচ্ছে হসপিটালে তারা কাউন্ট করে যে মৃত্যুগুলো পেয়েছে, এমন হামের উপসর্গ নিয়ে আরও অনেকেই মৃত্যুবরণ করেছে, আমার মনে হয় দ্বিগুণ, মানে 1000 বললে দেখবেন যে 900+, তো আপনি দেখবেন যে 2000-3000 মতো হামে মৃত্যুবরণ করেছে। তো এইটাই হচ্ছে জীবন, আমরা দোয়া করি সাইফুরের আজকে মনটা খারাপ, সাইফুর দোয়া করি বড় আপার শাশুড়ির জন্য, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, আপনার সেই দাদির জন্য দোয়া করি, আমাদের মৃত যে সকল আত্মীয় স্বজন রয়েছে সবার জন্য আমাদের দোয়া রইল, আল্লাহ সবাইকে দুনিয়ার গুণাগুলো মাফ করে দিয়ে, আমরা দুনিয়াতে যারা রয়েছি গুণা তো অবশ্যই করেছি, কোনো ভুল নেই, আমাদের গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক এই প্রত্যাশা করি। সাইফুর আজকে আপনার ছুটি, আপনি আমাদের সাথেই থাকলে, মন চাইলে থাকুন, আমি কোনো কথা কাজের কথা কোনো কিছু বলবো না। হ্যাঁ, সাইফুরের আসলে খুব খারাপ দিন গেল, শুক্রবার এক দাদিকে হারিয়ে আজকে আবার শাশুড়ির মা হারিয়েছে, তার বড় অপর শাশুড়ি, দুঃখজনক, দুঃখজনক বললেও গুণা হবে, আসলে আল্লাহ যেটা যার যতটুকু হায়াত রেখেছে আল্লাহ তাকে নিয়ে গেছেন আর কি, আমরা বেহেস্ত নসিব করব এই দোয়া করি। মহাজাদু এনজয়, শিমুনুর আবারও জয়েন করেছিল। আচ্ছা, মহাজাদু কি জিনিস শিমু, মামা বলো তো মহাজাদু কি, আমি বুঝতে পারছি না, গানের নাম নাকি? FM পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, বাড়িতে খালা আসছে, মা বলছে সেরা চাপাতি আনবি, সেরা দই আনবি, সেরা গুড় আনবি, সেরা আম আনবি। আচ্ছা, আজ আমি 4 দিন ধরে বাড়ি যাই না, চাপাতি আনতে সিলেট গিয়েছি, দই আনতে বগুড়া গিয়েছি, গুড় আনতে মানিকগঞ্জে, সেরা গুড় চাইলে আমার দোষ কি? সেরা চেয়েছে যেহেতু আপনার তো তাই করতে হবে, সিলেটে যেতে হবে, আপনি এটা বুদ্ধি করতে পারতেন, মানে দিলওয়ালাকে বলতেন সিলেট থেকে চা পাঠাতে, তাই না, কুরিয়ার করে দিত আর কি, আপনি তাকে বিকাশ করে দিতেন, এইভাবে আপনি বরগুনাতে বগুড়াতে কেউ যদি থাকে তাকে বলতেন বগুড়ার দই পাঠিয়ে দিতে, এইভাবে আপনি ঘরে বসে করতে পারতেন, আপনি একটু ফাঁকিবাজ আছেন, আর একটু যে টাকা পয়সা, একটু খরচের টাকা আমাকে দেখানো যাবে, যে আমার সিলেট যেতে আমার 8000 টাকা লাগছে, দেখা গেলো যে সিলেট যেতে আপনার লেগেছে হচ্ছে 2-2500 টাকা এরকম আর কি। যাই হোক, আপনার ইচ্ছা, কিছু বললাম না আর। তারপর শফিক ভাই আমাদের সাথে, শুভ বিকেল মুকুল ভাই, আশা করি অনুষ্ঠানের সকল শ্রোতাবৃন্দকে নিয়ে ভালো আছেন, গান শুনতে চাই লতা মঙ্গেশকর কণ্ঠে, আর যেন নেই কোনো ভাবনা, জানিয়া যা কারণ কোথায় হারায় মন, জানি আমি খুঁজে তাকে আর পাব না, ভুলে গেছি লাইনটা আবার কি জানি, জান আমি আমি খুঁজে লাগে আর পাব না। ওকে, আমি চেষ্টা করবো আর যেন নেই কোনো ভাবনা শোনাতে। তারপর অচিন মানুষ প্রিয়ম আমাদের সাথে জয়েন করেছিল, আজকে নতুন করে শুনছি মুকুল ভাইকে, আমি শুনছি নোয়াখালী থেকে, অনেক ধন্যবাদ অচিন মানুষ, তো এটা আপনার নাম না, আচ্ছা প্রিয়ম, আচ্ছা প্রিয়ম অনেক ভালো থাকবেন, আর আমার নাম হচ্ছে মুকুল, প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি আমাকে শুনতে পাবেন। আর শিমুনুর খালি লিখে যাচ্ছে, অনেক অনেক দোয়া আমাদের ভাবি চলে আসছে, আমিনা ভাবি শুভ বিকেল মুকুল ভাই, গান শুনতে চাই শেখ ইস্তাকের কণ্ঠে নীলঞ্জনা, ওই নীল নীল চোখে চেয়ে দেখো না। শেখ ইস্তাকের সুন্দর একটা গানের কথা বলেছে, আর ওদিক দিয়ে আর যেন নেই কোনো ভাবনা, এই জামাইবোর জ্বালায় তো আর পাচ্ছি না রে ভাই, দুজন দুদিক দিয়ে অ্যাটাক করেছে বুঝছেন, কাটটা দেখে কাটটা, ভাবির গান বাজালে ভাই বলবে যে ভাবিকে খুব ভালোবাসি, ভাইয়ের কোনো খবর নেই, ভাইকে বাজালে ভাবি আবার বলবে যে তোমার ভাইকে খুব ভালোবাসো, আমার কোনো গানের খবর নেই, কোন দিকে যাবো বলেন তো, একই পরিবারে দুটা গান কীভাবে বাজায়। আবার আবার না পূর্ণ এসে আবার বলে যে গান শুনতে চাই, পূর্ণতা এসে, পূর্ণতা আসে না শোতে, তারপরেও বলা যায় না কখন এসে আবার চারজন চারটা গানের রিকোয়েস্ট করে বসে থাকবে। শিমুনুর ভালোবাসি, ভালোবাসি, অনেক ভালোবাসা। তারপর শিমুনুর হিরো লিখে পাঠিয়েছে, কাকে হিরো বলছেন, আমাকে হিরো বলছে কেন, মাথার চুল টুল সব পড়ে গেছে, দাঁড়িয়ে পেয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন যদি হিরো বলেন হলিউডের হিরো বলতে পারেন, হলিউডের হিরোরা দেখবেন যে আমার মতোই থাকে এরকম, চুল টুল পড়ে যায়, দাঁড়িয়ে টাড়ি পেকে টেকে দাঁড়িয়ে উঠে টুটে, মানে একটা ভাঙ্গা চুর একটা অবস্থা আর কি। যাই হোক, এটাই হচ্ছে আসল কথা, হিরো বলেছে বা, আমি তো ভেবেই কুল পাচ্ছি না। এমডি ফয়সাল আমাদের সাথে জয়েন করেছিল, হ্যাপি বার্থডে মুকুল ভাই। আরে আমার বার্থডে না তো, সামান্তার খালতো বোনের বাচ্চার, সামান্তার খালতো বোনের স্টুডেন্টের জন্মদিন, ওদের বাসায় হবে আর কি। কি বলছেন, আমার জন্মদিন হচ্ছে 7 ডিসেম্বর, হ্যাঁ একটাই দিন আর কি, একটাই অরিজিনাল অরিজিনাল জন্মদিন আমার। আচ্ছা ওকে, এর মধ্যে হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমি একটা ইংরেজি গান শুনতে চাই ব্রায়ান অ্যাডামসের কণ্ঠে, খুবই সুন্দর একটা গান, এভরিথিং আই ডু, আমার খুব পছন্দের একটা গান, যদিও ইংরেজি হিন্দি কম বুঝি, কিন্তু তারপরেও কিছু গান থাকে না, আমার এই এভরিথিং আই ডু গানটা খুব ভালো লাগে ব্রায়ান অ্যাডামসের।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

শুনছেন ঢাকা এফএম 90.4 সুযোগ হইতে সন্ধ্যা ৬টা, সবাইকে নতুন ঘন্টা স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আর অনেক অনেক হোয়াটসঅ্যাপ রয়েছে, সবগুলো হোয়াটসঅ্যাপ কমেন্ট রয়েছে, সবগুলো পড়ে দিচ্ছি। এর মধ্যে পৃথিবীতে কিছু জন্তু জানোয়ার আছে দেখতে অবিকল মানুষের মতো। আচ্ছা, কে জানে? সে হলো দালাল, ওরা মানুষরূপী শয়তান, মানুষের লাইফ নিয়ে খেলে। আচ্ছা, কার কথা বলছেন? আমার কথা বলছেন না তো? আচ্ছা আচ্ছা ভাইয়া, প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু গল্প বা কথা থাকে যা কাউকে বলা যায় না, তবে আপনারা সেটা বলার সুযোগ করে দিয়ে ধন্যবাদ। আমিও কিছু বাস্তব গল্প বলতে চাই। অনেক ধন্যবাদ, আমি তো চাই আপনাদের মাঝখান থেকে কেউ আসুক। আচ্ছা, রোজা লিখেছে এই কথাটা। আচ্ছা, প্রথমে যেভাবে রোজা লিখেছে ভাবলাম যে আমাকে কি গালি টালি দিচ্ছে। আমি তো মানুষের ক্ষতি টতি করি নাই কিছু, এবং সবসময় সজাগ থাকি যাতে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় আর কি। হ্যাঁ, আমি জীবনে কঠিন কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম, দুইটা কঠিন কাজ করেছিলাম, সেটা হচ্ছে তাদের অপরাধের জন্য তাদেরকে শাস্তি দিয়েছিলাম। এরকম তারা একদমই সীমার বাইরে চলে গিয়েছিল, এই কারণে তাদেরকে আমি শাস্তি দিয়েছিলাম। এইটাই হচ্ছে আমার জীবনে কোনো মানুষকে, তাছাড়া আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি খুব একটা। ছোটখাটো কিছু হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী, আমি কিছু করিনি। আচ্ছা, যাই হোক, রোজা টেলর যেটা বলছে, ভাইয়া প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু গল্প বা কথা থাকে যাহা কাউকে বলা যায় না, তবে আপনারা সেটা বলার সুযোগ করে দিয়েন ধন্যবাদ। আমিও কিছু বাস্তব গল্প বলতে চাই। অবশ্যই রোজা, আপনি যদি অনুষ্ঠানে আসতে চান, আপনি এই এই হোয়াটসঅ্যাপেও, এই নাম্বারেও, আপনার যেখানে হোয়াটসঅ্যাপ করেছেন আপনি এখানে এই নাম্বারেই তো আপনি জীবন গল্প লিখে পাঠান, কিংবা আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিলে আমি আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ, এটা আমার ফেসবুকেও দিতে পারেন, কিংবা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আর এখন দিলে আমি এই নাম্বারটা অফিসে আপনার দিয়ে দিব, কিংবা আমি আপনার সাথে সরাসরি কথা বলে আপনার গল্পটা জেনে তারপর আপনাকে নিয়ে আসবো যখন আপনি আসতে চান। ওকে, ভালো থাকবেন। তারপর আফরিন ইসলাম রুমানা, মানে আফরিন লিখলে হয়তো, সে লিখেছে সরেয়া ফ রশিকা রি রসুই ন, মানে আফরিন ইসলাম রুমানা। আচ্ছা, আপনাকে অনেকদিন যাবত শুনি, আজ প্রথম মেসেজ করলাম, আমি রুমানা চট্টগ্রাম থেকে কথা বলছি, অনেক ধন্যবাদ। আমি আপনার লেখা দেখে বুঝতে পারছি না যে আপনি চট্টগ্রাম থেকে কথা বলছেন। হ্যাঁ, আপনার চট্টগ্রাম লেখা দেখে আর কি, মানে আপনার কথা শুনে চট্টগ্রাম থেকে কথা বলছেন কই? আপনি লিখছেন যে আমি রুমানা চট্টগ্রাম থেকে লিখছি, তাহলে ঠিক আছে, আপনি তো কথা বলছেন না, আমি তো আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওকে, রুমানাকে অনেক ধন্যবাদ, দুষ্টামি করলাম রুমানা। যেটা হচ্ছে যে আমার নাম হচ্ছে মুকুল, একটু পরিচয় হই, যেহেতু আপনি অনেকদিন ধরে, ও আপনি তো আমাকে চিনেন তাহলে অনেক, কিন্তু এসএমএস করেছেন প্রথম না, তো এই কাজটি করবেন না, মাঝে মাঝে একটু নড়াচড়া করবেন আর কি, একটু এসএমএস করবেন। হ্যাঁ, প্রতি সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আপনাদের আশায় আমি আসি, সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করি আপনাদের এসএমএস কমেন্টের জন্য। আর আপনারা যদি বলেন যে আপনাকে শুনি ভাইয়া, এই আজকে প্রথম এসএমএস করলাম, এটা আমার মন খারাপ হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ বিকেল মুকুল ভাই, কেমন আছেন? অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে শুনছি, পুরো সমাজ জুড়ে আপনার সাথে আছি, অনেক ধন্যবাদ। ভাইটাকে আমার এফএম পোকা মমিন সিং থেকে আবারও জয়েন করেছে। পৃথিবীতে পুরুষ মানুষের সবচেয়ে বড় বিলাসিতা সম্ভবত ঘুম। আচ্ছা, মহিলাদেরও বিলাসিতা ঘুম, মহিলাদের অনেক বিলাসিতা আছে, তার মধ্যে ঘুম একটা, তবে পুরুষ আসলে ক্লান্ত থাকে, এটা ভালোই বলেছেন। পৃথিবীতে পুরুষ মানুষের সবচেয়ে বড় বিলাসিতা সম্ভবত ঘুম, কেননা সকালবেলা অফিসের জন্য বের হয়, আর এখন যে অবস্থা, যে আমার কিছু বন্ধু বান্ধব তো বড় বড় জায়গায় চাকরি করে, মানে যারা একটু বড় পোস্টে চাকরি করে আর কি, একটু একটু ছোট পোস্টে চাকরি করলে দেখবেন যে একটু পরিশ্রম কম আর কি। হ্যাঁ, আর যখনই দায়িত্ব বেড়ে যায়, আমার এক বন্ধু ফোন করলাম সেদিন, আমি ভাবলাম যে একটু বাসায় একটু আলাপ করি, রাত ১০টা বাজে বুঝছেন, আমি নর্মাল ফোন দিলাম যে তাহলে ঘুমার আগে সে একটু কথা বলে নি, দোস কালকে কথা বলি, আজকে তো অফিসে আমি, এখন আমাকে পাপ পে পাপ, মানে বড় বড় কোম্পানিগুলো মানুষকে যেমন যেভাবে বেতন দেয়, আপনাকে টাকাও দিবে বেশি করে, আপনাকে একদম কাপড় কাচার মতো চিপে নিবে আর কি, রাত ১০টার সময় অফিস করে, বলেন এই বন্ধুটা কি খাবে, কখন এসে খাবে, ঘুমাবে, আবার পরদিন সকাল ৮টার সময় আবার অফিস যাবে, এরকম হয় আর কি। যাই হোক, তা এটা ঠিক যে পুরুষের মানুষের সবচেয়ে বড় বিলাসিতা সম্ভবত ঘুম, সত্যি কথা বলেছেন, সত্যি তাই, এই ঘুমটাই হচ্ছে পুরুষ মানুষের বিলাসিতা। আচ্ছা, হ্যালো মুকুল ভাই, কেমন আছেন? সিলেট থেকে তোমাকে বলছি, অনেকদিন পরে শুনছি, অনেক ধন্যবাদ। নামটা কি? অন্তর, অন্তর বর্মন আমাদের সাথে জয়েন করেছিল, বিদেশি মানুষ পেয়ে গেছি। মুকুল ভাই কেমন আছো? বুলগেরিয়া থেকে শুনছি সুহাগ চৌধুরী, আমাদের সুহাগ ভাই বুলগেরিয়া থেকে জয়েন করেছে। সুহাগ ভাই ভালো আছেন নিশ্চয়ই, গত সপ্তাহে
না তার আগের সপ্তাহে আপনি আমাদের সাথে কথা বলেছিলেন, তাই না? সবাই ভাই ভালো থাকবেন, অনেক দোয়া রইল আপনার জন্য। মোশাররফ হোসেন মহারাজ ভাই কেমন আছেন? আমার একটা পিঠার দোকান আছে, আমি পিঠা বানাই আর আপনাকে শুনতে থাকি, কাস্টমাররা শুনে। ভেরি গুড। আচ্ছা মোশাররফ হোসেন মহারাজ ভাই, আপনার পিঠার দোকান কোথায় বলেন? আমার আয়ত্তের মধ্যে। আচ্ছা ও আচ্ছা, আপনি তো বেলাবো নরসিংদী থেকে লিখেছেন না? আচ্ছা নরসিংদী তো আমার বন্ধুর গ্রামের বাড়ি, ওর একটা সুন্দর বাংলো বাড়ি আছে, আমরা বেড়াতে যাই। বেলাবো আমি চিনি, বেলাবো দিয়েই তো নরসিংদী যাই, আমরা যাই হচ্ছে জামতলা। আপনি নিশ্চয়ই জামতলা চিনেন না? নরসিংদী জামতলা চরসিন্দু বাজার আপনি নিশ্চয়ই চিনেন, তাই না? চরসিন্দু বাজারেও যাই ঘুরতে, আর খুবই ভালো। এখানে আসলে যদি আপনার পিঠা খেতে পারতাম আমার খুব ভালো লাগতো। আচ্ছা তারপর আমাদের জাকারিয়া, আমার দাদু কি লিখেছে, সামান্তা ছোট খালার বড় বোনের মেয়ের বাচ্চার জন্মদিন আজকে। হ্যাঁ বিশাল লেজ আছে, এরকম কিছু একটা হচ্ছে, ছোট খালার বড় বোনের মেয়ের বাচ্চার জন্মদিন আজকে আর কি। ওকে ভালো হোক, শুভ হোক জন্মদিন। আমাদের ভাবনা চলে আসছে, অভিমানী মেয়েটা। ভাবনা কেমন আছো? মুকুল বাসার সময় ভালো আছে? আন্টি সুহেল কেমন? আন্টি ভালো আছে, একটু ব্যথা বেড়েছে, ঘাড় হাত পা একটু ব্যথা করে, কাল থেকে ব্যথা করছিল, তার আজকে ওষুধ খেয়ে গরম পানি দিয়ে গোসল করার পর আমি আসার সময় বললো যে একটু ঠিক আছে আর কি, এরকম। তাম্মা দোয়া করবেন আর কি, সবসময় একটার পর একটা ইয়া থাকে, তাই আগের চেয়ে অনেক বেটার, এটা হচ্ছে আসল কথা, আগের চেয়ে ভালো আছে আম্মা। আর ভাবির প্রচণ্ড জ্বর ছিল তিন চার দিন, রূপকথা লেখাপড়া নিয়ে ব্যস্ত, দোয়া করবেন রূপকথার জন্য। আর ভাবি এখন সুস্থ আছে। আচ্ছা আমার মনটা ভালো নেই, নেই তোমার শো তা চুপচাপ শুনছি। আচ্ছা ওকে, ব্রায়ান অ্যাডামসের এভরিথিং আই ডু গানটা শুনে ভালো লাগছে, আমার অনেক অনেক পছন্দ একটা গান, ধন্যবাদ মুকুল গানটার জন্য। ভাবনার সাথে আমার আসলে অনেক মিল আছে, আমার অনেক গানই ভাবনার পছন্দের সাথে মিলে যায়, এটা কেন মিলে যায় জানি না, এটা হচ্ছে বন্ধুত্বের আসল সম্পর্ক। হ্যাঁ মনটা বুঝতে পারে এরকম কিছু একটা। আচ্ছা মোবাইলের চার্জ 1% দেখলে জীবনটা হঠাৎ মূল্যবান মনে হয়, ঘুমাতে গেলে মনে হয় জীবন নিয়ে একটু চিন্তা করি তারপর ঘুমিয়ে পড়ি। আচ্ছা আমি মিজান রংপুর থেকে। আচ্ছা খুব মজা ছিল এসএমএসটা। আচ্ছা সময় কম আরও পড়ে ফেলি। আসসালামু আলাইকুম মুকুল ভাই, গুড ইভিনিং। রাহান সৈয়দপুর থেকে আমাদের সাথে রাহান জয়েন করেছিল, রাহানকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম মুকুল ভাই, সিলেট থেকে আতিক জয়েন করেছি, এই প্রথম তোমার কথা শুনছি, সত্যি তোমার কণ্ঠে অনেক, আচ্ছা আমার কথা তার ভালো লাগছে শুনে, অনেক ধন্যবাদ আতিক ভাই, সালাম আপনাকে। আর সিলেটের প্রচুর মানুষ আমাদের শুনে এবং অবশ্যই আপনি আমার সাথে থাকবেন, আতিক ভাইকেও আমরা সবসময় পেলে ভালো লাগবে, অল্প সময় 5 মিনিট 10 মিনিট থাকলেন, পুরো সময় জুড়ে থাকতে হবে কথা নেই, গান শুনলেন কথা শুনলেন। হ্যাঁ আতিক ভাই আমি প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই ঢাকা এফএম 90.4 এ শো করি, আর একটা শো শুরু হতে যাচ্ছে জীবন গল্প, যেখানে আসলে আমি খুব একটা কথা বলবো না, সেখানে আমার কথা বলার জায়গাই কম, সেখানে হচ্ছে আপনারা এসে আপনাদের গল্প বলবেন, আমি শুধু বলবো যে হয়েছে, তারপর তারপর খুব আমার কাজ হচ্ছে এতটুকু আর কি। ওকে একটু লাইন টেন ধরে দেওয়া আর কি, কারণ আমি জীবন গল্পের মতো এরকম প্রোগ্রাম তো আগে করিনি, কারণ আমি সবসময় একটু হাসি ঠাট্টা কথা বলার মানুষ, তবে এরকম বিজ্ঞ প্রোগ্রামগুলো করিনি, তবে ইনশাল্লাহ আশা করি যে আপনারা গেস্ট হিসেবে আসলে আমি পারবো, ইনশাল্লাহ আমি করতে পারবো, তাই না? কথা বলতে যেহেতু পারি একটু হুঁয়া করতে পারবো। আচ্ছা তারপর আমাদের সাথে আরও অনেকে জয়েন করেছে কিন্তু একটু পরে পড়তে চাই, এই মুহূর্তে লতা মঙ্গেশকর একটা গান শুনতে চাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আর যেন নেই কোনো ভাবনা না, কি সুন্দর গান আসলে। মানে মনে হচ্ছে গানের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে না। পৃথিবীতে যে সুন্দর সুন্দর গানগুলো আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করেছিল, যে গানগুলো, হ্যাঁ, আশা লতা সব চলে যাচ্ছে, আর গানগুলো কেমন মনে হচ্ছে যে আর কোনো নতুন গান আসছে না। অনেক নতুন নতুন শিল্পী আছে যারা অনেক ভালো গায়, কিন্তু আসলে তাদের সেই জায়গাটা পূরণ করা সত্যি কঠিন। হেমন্ত মান্না দে যারা রয়েছিল আমাদের, সতীনাথ, তাই না, কিশোর কুমার, তাদের ব্যাপারই আলাদা। ওকে, এবার একটা তথ্য শেয়ার করি। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আর ফেসবুকে আমাদের সাথে জাকারিয়া হোসেন জয়েন করছিল। ওয়ালাইকুম আসসালাম ভাই, মুকুল ভাই ভালো আছেন? অবশ্যই আমি সবসময় ভালো থাকি। মনে করবেন যে আমি হাজির মানে আমি ভালো আছি, হ্যাঁ। আর যখন খারাপ থাকে আমি কিন্তু কথা চেপে রাখতে পারি না, আমি আপনাদের সাথে সব শেয়ার করি। এই যে আমি কখনো আমার আব্বার জন্য যখন আবেগ আপ্লুত হয়ে যায় আমি কেঁদে ফেলি, কিংবা কিছু বলে ফেলি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, হ্যাঁ। আমার মন খারাপ হলে আমি বলে দিব, নিশ্চিন্তে থাকেন যে আজকে আমার মনটা খুবই খারাপ। কেউ গানের রিকোয়েস্ট করবেন না, কেউ জ্বালাবেন না, চুপচাপ থাকেন খালি সবাই, এভাবে দেখবেন যে বলে দিব। আর আমার কথা শুনলে বুঝবেন যে আমার মনটা কখন খারাপ ভালো। শফিক ভাই দেখেছে, মুকুল ভাই আমার মেয়ে অনুরোধ করেছে প্রজাপতিটা উড়ে উড়ে ঘুরে ঘুরে যখন তখন, প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে। আচ্ছা, আবিদার গান না, আমি বললাম না যে ভাবি ভাই রিকোয়েস্ট করেছে, তারপরে আবার পূর্ণতাও আসবে। আচ্ছা, আজকে আমি একজন শুনতে চেয়েছি আমাদের, ওই যে আমাদের আফ্রিদা ওয়াসিমা একটা গান শুনতে চেয়েছে, আমি গানটা খুঁজে পেয়েছি, আমার খুব পছন্দের গান, মান্নাদের একটা গান শুনবো। এই গানটা হচ্ছে বাবাদের জন্য, মানে যেই সব বাবাদের একটা কন্যা সন্তান রয়েছে তাদের জন্য, খুবই দুঃখের গান, মানে চোখ দিয়ে পানি আসতে পারে, এরকম একটা গান আমি শোনাবো, হ্যাঁ। এবং আমি কোনো এক সময় আমি গানটা একটু মুখস্থ করেছি, আমি ভুলে গেছি গানটা, যে একটু মুখস্থ করেছি, আমার মনে হচ্ছিল যে আমার রূপকথার যখন বিয়ে হবে, মানে যখন গায়ে হলুদ হবে, তা যদি কোনো প্রোগ্রাম হয় তখন আমি এই গানটা গাইবো আর কি, মানে বাবা মেয়ের জন্য গানটা গাইবে আর কি। তা দেখলাম খুব আবেগ আপ্লুত, আমি যখনই ভাবি যে আমি স্টেজে আমার মেয়ের জন্য আমি এই গানটা গাইছি, আমার চোখ দিয়ে পানি চলে আসে, হ্যাঁ। অদ্ভুত একটা গান, এতে এই গানটা শুনবো একটু পর, একটু পরে আমি আপনাদেরকে শোনাবো। তারপর রুয়াইসা মেহের আমাদের সাথে জয়েন করেছে। মেহের কি খবর? সামান্তা আপি চলে আসো, আর কত দেরি করবে? সামান্তার কথা বাদ, তার ওই কনভেনশন হল বাসা বাড়ি ভাড়া দেওয়া শুরু করছে বিভিন্ন প্রোগ্রামের জন্য, আমি ধরতে পেরেছি। ওই যে খাবার নিয়ে আসবে, আপনি জন্মদিন করেন, সামান্তা দেখবেন যে ড্রয়িং রুম সাজিয়ে দিবে, খাবার নিয়ে আসবেন, সে কিছু খেতে পারবে, হ্যাঁ, আর জন্মদিন হয়ে যাবে। এরকম রাস্তাঘাটে কোনো রেস্টুরেন্টে জন্মদিন করবেন না, খাবার কিনে সামান্তাদের বাসায় চলে যাবেন। সে রুমের ভাড়া কত নেয় আমি জানি না, যে কনভেনশন হল রুমের ভাড়া কত নিচ্ছে এটা জানি না, কিন্তু সে আপনাকে বিনা পয়সাও করে দিতে পারে, তাকে একটু খাওয়াতে হবে আর কি। আচ্ছা, রুয়াসা মেহেরকে অনেক ধন্যবাদ, আমাদের বন্ধু রুয়াসা নতুন করে জয়েন করেছে। আর এদূর রুয়াসাকে একটা লাইক দিব, কিন্তু ওই ইঁদুরটা ধরতে পারি না, মানে যে কারসারটা খালি দৌড়াদৌড়ি করে। হৃদয়ের মাঝে হোগলার বেড়া, দুঃখ দিয়ে যদি পিৎজা বানানো যেত তাহলে আমার পিৎজার সাইজ হতো বৃহস্পতি গ্রহের সমান। বাপ! আচ্ছা, খুব মজা করে লিখেছে আমাদের হোগলার বেড়া। তারপর জাকারিয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি। শফিক ভাই, মুকুল ভাই আমার মেয়ে অনুরোধ করছে। আচ্ছা, একটু দেখলাম পূর্ণতার অনুরোধ, দেখি যদি সময় হয় পরের ঘন্টা বাজাতে হবে। ওকে, আবিদার গান প্রজাপতিটা উড়ে উড়ে ঘুরে ঘুরে, শফিক ভাই গানের কথাটা পুরো লিখতে পারেনি, প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে নগ্ন কেমন। আচ্ছা আমি পরের ঘন্টা দেখি। উম্মে রায়হানের কাছে মুকুল ভাই মনটা ভীষণ খারাপ, সম্ভব হলে একটা রবীন্দ্রসঙ্গীত বা একটা রক গান বাজিয়ে দিন। আমি মন খারাপের ধরনটা বুঝতে পারলাম না, মানে রবীন্দ্রসঙ্গীত কই রক সঙ্গীত কই, একটা হচ্ছে যে রবীন্দ্র মন খারাপ রবীন্দ্রসঙ্গীত শোনাও, এতটুকু হলে ঠিক ছিল, আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও নাহলে একটা রক সং শুনিয়ে দাও। আমি দুইটার মিল পাচ্ছি না রায়হান, কথাটা বুঝতেই পারলাম না। আচ্ছা তারপর শফিক ভাই লিখেছে আজ আর যেন নেই কোনো ভাত না, গানটা শুনে প্রাণটা জুড়িয়ে গেল মুকুল ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা অনেক ধন্যবাদ। আমাদের আজহারুল ইসলাম ফ্লেভার ভাই চলে আসছে, চায়ের জন্য সিলেটে আসার প্রয়োজন নেই, অনলাইন পেজে অর্ডার করুন, একদম না বুঝলে আমাকে অ্যাড্রেস দেন, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। আচ্ছা এই যে আমাদের এফ এম পোকা জাহাঙ্গীর আলম, এই যে আজহারুল ইসলাম ফ্লেভারের সাথে যোগাযোগ করেন, আপনাকে একদম ফ্লেভারযুক্ত টি দিয়ে দিবে একদম, হ্যাঁ ভালো কোয়ালিটির। মেহের লিখেছে প্রথম থেকেই শুনছি বাট কমেন্ট করলাম দেরি করে। কেন কমেন্ট করতে দেরি হলো কেন, একটু থাকলে তো বুঝতাম যে মেহের আছে আমাদের সাথে। তারপর নাদিরা রাইসা আমাদের সাথে জয়েন করেছে, খুব সুন্দর সুন্দর নাম নাদিরা রাইসা। আজকে যেমন মনটা খারাপ তেমনি আবহাওয়াটাও কোম্পানি দিচ্ছে, তবে খারাপ না, পারফেক্ট কম্বিনেশন। আচ্ছা আবহাওয়াটা একটু গম্ভীর হয়ে আছে আর কি, ওকে মন একটু খারাপ থাকবে, এটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না তো, মন মানুষের থাকলে একটু খারাপ হবে তাই না, মাথা থাকলে মাঝে মাঝে মাথা ব্যথা করবে, পেটের মধ্যে ব্যথা করবে, অসুখ হবে, চোখ থাকলে মাঝে মাঝে একটু ঝাপসা দেখবেন, এগুলো নিয়ম, এগুলো হয় আর কি। মন যদি না, মন না থেকে মনটা খারাপ হতো কি হবে তাই না, যে মনই থাকতো না তাই না, মানুষের মন থাকলে মন একটু খারাপ হয়। গত সপ্তাহে টি স্টল মিস করেছি, অ্যাপে শুনতে পারিনি। আচ্ছা মুকুল ভাইয়া উম্মে রায়হান লিখেছিল, আচ্ছা দুঃখিত গত সপ্তাহে কেন শুনতে পারেননি, অনেকেই শুনলো। আজহারুল ইসলাম ফ্লেভার লিখেছে পুরুষ মানুষের ঘুম বিলাসিতা নয় প্রয়োজনীয়, এটাও সত্যি কথা। এই ময়মন সিংয়ের এফ এম পোকা আমি আমার কথা উঠিয়ে নিলাম, মানে বিলাসিতা বলতে হচ্ছে যে সারাদিন কাজ করে ঘুমটা একটা বিলাসিতা আর কি, বিলাসিতাও বলা যায় না, এটা আসলে প্রয়োজনীয় তাই না, পুরুষের সারাদিনের অফিসের এই ধকল সামলানোর পরে কিংবা ব্যবসা বাণিজ্য করলেও একটা প্রয়োজনীয় ব্যাপার, আপনি ঠিকই বলেছেন আজহার। আচ্ছা মোহাম্মদ রিয়াদ লিখেছে পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয় হলো মানুষ চেনা, এই মানুষ চিনতে কতই না ঘাম ঝরে, সমস্ত কবি লেখকরা দিন শেষে তাদেরই চিরচেনা মানুষটি হয়ে যায় ঘোর অচেনা, সত্যি তাই ঘোর অচেনা, কথা ঠিকই লিখেছে, মানুষ চিনতে অনেক সময় লাগে, আমার তো 40 বছর লাগছে মানুষ চিনতে, কিছু মানুষ চিনলাম আর কি 40 বছর পরে আর কি, তো এটা এরকম হয়, এগুলা জীবনের অভিজ্ঞতা, কিছু করার নেই। রুহাইসা মেহের লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, গত সপ্তাহের মতো এবারও নীরব শ্রোতা থেকে ছিলাম, পরে আবার মনে পড়লো, যদি মুকুল মাহমুদুল্লাহ ভাই আমাকে ভুলে যায় তাই একটু হাজিরা দিলাম। অবশ্যই হাজিরা না দিলে কিন্তু আমি ভুলে যাব। এই মুহূর্তে আমরা শেখ ইস্তাহাকের কণ্ঠে একটা গান শুনবো, গানের নাম হচ্ছে নীলাঞ্জনা, তারপর দুঃখের গানটা কি শুনেই ফেলবো না, এরপরে এই যে বাবা মেয়ের জন্য যে গানটা গাবে, হ্যাঁ দুঃখের গান কই হারিয়ে গেল তোমার।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM
2: শুনছেন, ঢাকা FM 90.4। আর স্টুডিও হইতে 6:23, সময়ও ফুরিয়ে আসছে, কারণ এখন মাগরিবের আজানের সময় কমে এসছে। মানে আগে তো একদম 7টার কিছুক্ষণ আগে বাজত, এখন মনে হচ্ছে 6:38 আজকে হচ্ছে আজান। ওকে, তাই আরও কিছুটা সময় আছে আজানের সময়, তো নামাজ আজানের একটু বিরতিতে যেতে হয়। ওকে, কোনো সমস্যা নেই। এর মধ্যে ইসরাত বিনতে ইভা লিখেছে, কবিতাটা সুন্দর ছিল। আচ্ছা রিয়াজ, যে কবিতাটা লিখেছে আপনার ভালো লেগেছে না? ফেসবুকে যারা রয়েছেন একটু সার্চ দিলেই পেয়ে যাবেন, এই কমেন্টের মধ্যে দেখবেন যে রিহাদের কবিতাটা পড়ে নিতে পারেন, সুন্দর লেগেছে। আমাদের রেজওয়ান ইসলাম শান্ত জয়েন করেছে আজকে, শো শুনছি অনেক ভালো লাগছে, শান্তকে অনেক ধন্যবাদ। আমি শান্তর কথাই মনে করছিলাম যখন এভরিথিং আই ডু ব্রায়ান অ্যাডামসের গানটা বাজাচ্ছিলাম, যে শান্ত ইংরেজি গান খুব পছন্দ করে এবং শান্তর অনেক সুন্দর সুন্দর পছন্দ ইংরেজি গানের, আমি অতগুলো জানিও না। শান্ত যখন লিখে খুঁজে বের করার চেষ্টা করি তার পছন্দের গানগুলো, সব গান থাকেও না, তবে শান্ত অনেক ভালো ইংরেজি গান শুনে, ইংরেজি গানের শ্রোতা, এটা বোঝা যায় তার কথা থেকে। আফ্রিদা ওয়াসিমা, তুই কি আমার, আচ্ছা নাম তো বলবো না, একটা গানের কথা বলেছে, গানটা মান্না দিয়ে গেছে, এটা নিয়ে আমি কথা বলছি, গানটা বাজাবো এখন। একটু মন খারাপ হয়ে যাবে গানটা শুনলে, আর এর মাঝখানে একটু হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ে আসি তারপরে। আচ্ছা, তারপর আমাদের জাকারিয়া লিখেছে, এত সুন্দর করে লিখলাম, ভাবলাম একটু হিসাব মিলিয়ে বের করবে জন্মদিনটা কার তা না, একদম নর্মাল পড়ে ফেলছে। আচ্ছা, সামান্তার ছোট খালার বড় বোনের মেয়ের বাচ্চা জন্ম, ঘটনা হচ্ছে যে এত SMS আর কমেন্ট থাকে, দাদু আমার পক্ষে একটু কঠিন এগুলো হিসাব মিলানো, এই হিসাব মিলানো যায় না, এখানে আসে এসে বসলে তখন বুঝতে পারবেন, এই তিনটা কম্পিউটার সামনে, এখানে মাউস, এখানে কনসোল, এই যে মেশিন আপ ডাউন করো, গান টান, মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা। আর বয়স হয়ে গেছে না, এখন আস্তে আস্তে আর আগের মতো ওরকম এত কিছু সামাল দেওয়া কঠিন হয়ে যায়, ভুল হয়ে যায়, আবার ভুল হলে তো আবার চাকরি চলে যাবে, এটা তো একটা সমস্যা, সব কিছু তো একটু বিচার বিবেচনা করতে হবে, তাই না? আচ্ছা, এই কারণে সব হিসাব করতে পারি না। দিলওয়ালা লিখেছে, দিলওয়ালা কপালটা খারাপ, এই যে দুনিয়া খুঁজে পাচ্ছি না, তবে আব্দুল্লাহদের একটা গান আজকে বাজাতেই হবে সন্ধ্যার পর, কোনো কথা নেই, আমার দিলওয়ালা খোটা দিয়েছে যে একটা বছর ধরে গান শুনছে। আচ্ছা, দিলদি দিলওয়ালা, সিলেটে ফুরির কথা তোমার দুলাভাইরে খেয়ে যদি তুখাইয়া দিতা ফাড়াও, আমি তানরে 500 টাকা বিকাশ করিয়া দিমনে। আচ্ছা, সিলেট ফুরির, সিলেট ফুরির কথা তোমরা দুলাভাইরে খেয়ে যদি তুকাইয়া দিতা ফাড়াও, আমি তানরে 500 টাকা বিকাশ করিয়া দিমনে। আচ্ছা, ওকে, পুরীর কথা, ও পুরীর কি জানি একটা ঝামেলা আছে সিলেটে, কি জানি পুরী না পুরী বললে মেয়েদের বুঝায় না ডালপুরি বুঝায়, এরকম কিছু একটা আছে না, এই পুরী চাইলে নাকি মার খাওয়ার একটা সম্ভাবনা আছে, এটা সিলেটে যারা আছে তারা বলতে পারবে, আমাদের আজহার ইসলাম ফ্লেভার ভাবে বলতে পারবে, কি জানি একটা দিলওয়ালা মেয়েদের পুরী বলে আর কি, তাই না? মানে পুরীরে আমি কি বলবো, ডালপুরির দোকানে যে যে পুরী দেন না বলে তাহলে আমি কি বলবো, ওইখানে কি বলতে হবে শিখা দেন, মাইটার খায়া তো ঝামেলা হয়ে যাবে। প্রিয়ম খান কি বলতে চায়, মুকুল ভাই আমি প্রিয়ম, যদি সময় পান পাগলা হাসানের একটা গান শোনাবেন। আচ্ছা, ওকে, আপনি বলেছেন আমি দেখি। তারপর মুকুল ভাইয়া, আপনি আমার মেসেজটা পড়েছেন, আমি অনেক খুশি হয়েছি, আমার কাস্টমাররাও খুশি হয়েছে, ধন্যবাদ। আমার দোকান হচ্ছে ইব্রাহিমপুর বেলাবো নরসিংদী। আচ্ছা, ওকে, অনেক ভালো থাকবেন মোশাররফ হোসেন মহারাজ ভাই, আপনাকে মহারাজ ডাকলে ভালো হয়। আপনার পিঠার দোকানের নাম কি? আপনি লিখবেন যে মহারাজ পিঠা ঘর, আপনি এইভাবে নাম রাখবেন, দেখবেন যে অনেক কাস্টমার আসবে আপনার দোকানে, মহারাজ, মহারাজের পিঠা খান, এরকম পিঠা না আবার পিঠা খান। ওকে মহারাজ ভাই, কোনো এক সময় দেখা হবে। অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে, ভাইয়া আপনার জীবন গল্প প্রোগ্রাম কখন থেকে চালু হবে? এটা জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে, মানে সেপ্টেম্বর থেকে শুরু হবে। হ্যাঁ, সপ্তাহের কোন দিন এটা জানিয়ে দিব আগামী সপ্তাহে, ঠিক আছে? একটু আমরা এখন গেস্ট সিলেক্ট করা চলছে, এই যে আপনি প্রোমো শুনলেন, তা আপনি এটা সেপ্টেম্বরের কোনো একটা দিন, সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা জানিয়ে দিলাম, কোন দিন কোন সময় এটা আমি সামনের সপ্তাহে আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, আর আপনিও যদি আসতে চান অবশ্যই চলে আসবেন। ওকে, এবার গানে যেতে চাই, যেহেতু একটু পরে আবার মাগরিবের আজানের সময় হয়ে যাবে। মান্নাদের একটা গান, এই গানটা আমি অনেক ছোটবেলায় শুনেছি, তা আমার খুব রূপকথা যখন হলো আমার খুব মনে পড়তো যে আমি গানটা একটু শিখেও ছিলাম। যে আমি আমি একটু হারমোনিয়াম বাজাতে পারতাম আর কি। হ্যাঁ, ভুলে গেছি, ওই যে আমি বললাম যে আব্বার মৃত্যুর পর আমার হারমোনিয়াম গিটার সব কিছু যেভাবে আছে ওইভাবে পড়ে আছে, আমি সব ভুলে গেছি। তা হারমোনিয়াম বাজিয়ে কিছু গান পারতাম গাইতে। তা আমার ইচ্ছা ছিল যে আমি রূপকথার যখন গায়ে হলুদ হবে আমি রূপকথার গায়ে হলুদে এই গানটা গাবো আর কি। হ্যাঁ, খুবই কষ্ট লাগবে, এটা শফিক ভাই ফিল করতে পারবে, মানে যাদের কন্যা সন্তান রয়েছে সেই বাবারা ফিল করতে পারবে যে এই গানটা কতটা মানে হৃদয় গ্রাহী একটা গান, মর্মস্পর্শী একটা গান। মন খারাপ হয়ে যায়, আমার চোখে পানি চলে আসে এই গান শুনলে, মনে হয় যে আমার মেয়েটা চলে যাচ্ছে এরকম কিছু একটা। আচ্ছা, কথা কম বলি, গানটা শুনে ফেলি। আচ্ছা, গানের নাম না বলি, হ্যাঁ, গানটা শুনে তারপর বুঝে মান্নাদের কণ্ঠে, খুবই সুন্দর একটা গান, বাবা তার সন্তানের জন্য গাইছে গানটা। হ্যাঁ,

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কথা।

সন্তানকে নিয়ে গানগুলো গাইছে এবং কথাগুলো একদম সত্যি একদম মনে হচ্ছে যে জীবন্ত হয়ে আছে না, এই আমার কেমন অদ্ভুত লাগছে গানটা শুনে, একদম মনটা খারাপ হয়ে গেল, মনে হচ্ছে যে আমি রূপকথাকে বিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার মেয়েটাকে, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর গান, আর এটার জন্য আফ্রিদা ওয়াসিমাকে থ্যাঙ্কস, সে রিকোয়েস্ট করেছিল তার কথাতেই। সব গান তো মনে থাকে না, আর আমার একটা প্লেলিস্ট থাকে, তারপরও মাঝে মাঝে আপনাদের কথা যে গানগুলো খুঁজে বের করি অনেক সুন্দর, সবার তা মিলিয়ে একটা প্লেলিস্ট হয়ে যায়, তাই না? আফ্রিদাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, রুহাসা মেহের লিখেছে, অবশেষে এসে পড়েছে আমাদের সামান্তা। আচ্ছা আপি, আচ্ছা সামান্তা খুব বিখ্যাত মানুষ না, মানে একদম রাজার মতো সে এসে পড়েছে, সবাই খুব খুশি। আচ্ছা কই সে, দেখছি না তো। নাদিরা রাইসা লিখেছে, টিচার এসে গেছেন আজকের জন্য বিদায়, এমনিতে হোমওয়ার্ক কমপ্লিট করিনি, তার মধ্যে আবার বাবা বাসায় আছেন, আজ আমি শেষ। আচ্ছা, লেখাপড়া ঠিক মতো না করলে এমন ঝামেলাই হবে আর কি। হ্যাঁ, আরে কি মুসিবত, একটু লাইক কমেন্টের মধ্যে একটু দিব, আমার এখানে দেখাই যাচ্ছে না কিছু, এটা কোনো কথা? আচ্ছা, সামান্তা লিখেছে, চলে আসছি, শুভ সন্ধ্যা। আচ্ছা সামান্তার পেট অনেক ভরপুর আজকে। সামান্তা, ওই সাইফুরের দুজন আত্মীয় মারা গেছে, আমরা একটু মন খারাপ সাইফুরের, সাইফুরকে আজকে কিছু বলো না, তুমি চলে আসছো, ভালো হয়েছে। হ্যাঁ, আর জন্মদিন কেমন খেলেন একটু জানাবেন, চলে আসছি, শুভ সন্ধ্যা, বাসায় অনেক খাওয়া দাওয়া হলো না, ইস আমি যদি থাকতাম, আমার খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা, অনেক মজার মজার খাওয়া ছিল মনে হয়। তারপর সবাই ভালো আছি আমরা, আর সামান্তা আমাদের খুব ভালো একজন বন্ধু, সে থাকলে শোটা আরো জমে উঠে, তাই না? সে নানা রকম কথাবার্তা বলে, যাক আজকে পরের ঘন্টায় সে থাকবে। আর যদি সামান্তার দাঁতের ব্যথার কি অবস্থা জানাবেন, আর কালকে আপনার পরীক্ষা থাকলে আপনি কিন্তু আমাদের সাথে জয়েন করার দরকার নেই, আপনি আমার মনে হয় যে পড়তে যাওয়া ভালো, কালকে পরীক্ষা আছে কিনা আমি জানি না। আচ্ছা, তারপর হৃদয়ের মাঝে হোগলার বেড়া দুঃখ দিয়ে, আচ্ছা পিজা এটা তো পড়লাম। আচ্ছা শ্যাম্পু লিখেছে, এতটাই নরম মনের হয়ে গেছি যে রাস্তায় চোরকে মারতে দেখলো কান্না চলে আসে, খুবই ভালো লক্ষণ তো এটা, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি এটা। আচ্ছা, আমারও একটু মানুষজনকে মানে চুরি করলেও মনে হয় যে একে মারতে গেলে কেমন জানি লাগে, মনে হয় আমার মনে হয় যে একটা থাপ্পড় টাপ্পড় দিয়ে একটু ছেড়ে দেয় আর কি বেচারে, চোর তো মানুষ হয় না, বুঝছেন না, মার না খেলে মনে থাকে না, আবার চুরি করে আর কি করবেন বলেন। তবে আপনি মানুষ হিসেবে ভালো যে খুব চোরকে মারতে দেখলো যাদের কান্না চলে আসে তাদের আসলেই মনটা খুব ভালো। তারপর জাকারিয়া হোসেন, ভালো আছে কিনা, ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আর হোয়াটসঅ্যাপের একটু কমেন্টগুলো পড়ে যাই, কেন আজানের বিরতিতে চলে যাব। আচ্ছা, এ ওয়েটার আমারে ডাইল পুরি দুইটা দিও। আচ্ছা, সিলেটে গেলে পুরি চাইলেন না খালি, পুরি চাইলে নাকি মার খেতে পারেন, পুরীর কথা বললে দুলাভ, আচ্ছা মারবে, এই ওয়েটার আমাকে ডাইল পুরি দুইটা দিও, মানে এভাবে বলতে হবে না? আচ্ছা, তারপর জাকারিয়া লিখেছে, গানটা আসলে ইমোশনাল ছিল, জাকারিয়াও ছোট মানুষ, বিয়ে শাদী করেনি, তার তো কন্যা সন্তান নেই, তারপর সে গানটার ইমোশনটা বুঝতে পেরেছে, গানটা আসলেই খুব ইমোশনাল ছিল। আচ্ছা ভাই, নামাজে যাচ্ছি, যতক্ষণ আপনাকে শুনতে পারছি না, দুঃখিত, আমিও নামাজে যাব, ইব্রাহিম বেলাবো নরসিংদী থেকে। আচ্ছা, আমাদের মহারাজ ভাই অনেক ভালো, খুবই ভালো লাগলো, খুশি হলাম যে আপনি দোকানদারি করেন এবং দোকান বন্ধ রেখে এখন নামাজে যাচ্ছেন, আমি জেনে খুব খুশি হলাম, আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক এই প্রত্যাশা করি। ওকে, আর এখন এই মুহূর্তে স্টুডিও ঘড়িতে 6:38, মানে মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আমরা আজান প্রচারিত হবে এখন, আজান এবং নামাজের বিরতির পর আমি পরের ঘন্টায় ফিরে আসছি। ওকে, এই পর্যন্ত সবাই ভালো থাকুন, যারা আজানের বিরতিতে নামাজ পড়বেন তাদের সবাই আমরা নামাজে যাই, তারপর আবার ফিরে আসবো পরের ঘন্টায়।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রায় শুনছেন ঢাকা FM 90.4। মাগরিবের নামাজ এবং আজানের বিরতির পর আবারও ফিরে আসতাম। আশা করছি সবাই ভালো আছেন এবং সন্ধ্যা সাতটার ঘণ্টা এবং শেষ ঘণ্টায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আর অনেকেই নাস্তা করছেন এই সময়টা, আর আমিও কিছু একটু হালকা খেয়ে নিলাম নামাজ পড়ে। যাই হোক, এই শেষ মুহূর্তটা আপনাদের সাথে অনেক ভালো কাটবে প্রত্যাশা করি। আর এর মধ্যে আসসালামু আলাইকুম মুকুল আঙ্কেল, কেমন আছেন? অনেকদিন পর এলাম, এক কাপ চা দিয়েন, চিনি একটু কম। অর্পিতা সারা আমাদের সাথে জয়েন করছিল, অর্পিতা সারাকে অনেক ধন্যবাদ। সামান্তা, একটু চায়ের ব্যবস্থা করো, আমাদের অর্পিতা সারা জয়েন করেছে, অনেকদিন পর সে এলো, তাকে একটু দুধ চা দিয়েন, চিনি একটু কম। আচ্ছা, ওকে, আর চিনি একটু কম খাওয়াই ভালো। আর সবাইকে বলে রাখি, আমারও যেমন একটু ডায়াবেটিক্সের লক্ষণ আছে, লক্ষণ বলতে হচ্ছে মানে বর্ডার লাইনে আছে আর কি। হ্যাঁ, তো এই কারণে আমিও এখন চায় একদম চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। সকালবেলা একটু সামান্য চিনি দিই দুধ চাতে, কারণ আমার ছোটবেলার থেকে অভ্যাস হচ্ছে সকালবেলা আমি ভাজি কিংবা মাংস যাই বলেন না কেন, ডিম টিম আমি কোনো কিছু খেতে পারি না। হ্যাঁ, খেলে একদম একটা বমি বমি ভাব হয়ে যায়, আমি শুধু চা দিয়ে রুটি খাই, এটা হচ্ছে আমার অভ্যাস। তো এই কারণে অন্যান্য সময় যখন চা খাই একদমই চিনি খাই না, চিনি খাওয়া একদম ছেড়ে দিয়েছি। আর চিনি খুবই ক্ষতিকর শরীরের জন্য, আর বয়স যাদের কম তারা এখন খেতে পারেন, তবে যদি বয়স 40 পার হয়ে যায় তখন অবশ্যই একটু নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে, চিনি খাওয়া যতটা কমিয়ে দেওয়া যায় আর কি। হ্যাঁ, তাই সকালে যেহেতু রুটি দিয়ে চা খাই, সেই কারণে একটু চিনিটা দেই, কিন্তু এমনিতে বিকালে যখন চা খাই তখন আর চিনি খাই না আর কি, চিনি ছাড়াই চা চলতে থাকে। ওকে, আর এই শেষ ঘন্টা আপনারা আমাদের সাথে জয়েন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01841904904 01841904904, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। তাছাড়া ফেসবুকে তো আমি রয়েছি, খুবই সোজা ফেসবুকে যারা রয়েছেন এখন, তার সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলে ঢাকা FM এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন। সেখানে আমার চায়ের কাপের একটা পোস্ট দেওয়া আছে আমার সুরের নামে, সেইখানে নিচে কমেন্ট করলেই আমি তা আপনাদেরকে পড়ে শোনাবো। আরেকজন জয়েন করুক। আচ্ছা, হোয়াটসঅ্যাপে সবাই আসছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলি, 01841904904, এই নাম্বারে আপনারা SMS করে আমাদের জীবন গল্প প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন, এই একই নাম্বার। হ্যাঁ, জাস্ট খালি আপনি SMS যখন করবেন জীবন গল্পটা একটু লিখবেন, প্রথমে জীবন গল্প লিখে স্পেস দিয়ে আপনার নাম, বয়স এবং লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904, এই নাম্বারে, 01841904904, এই নাম্বারে। তাহলে অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে শোতে আনার ব্যবস্থা করা হবে। ওকে, এই মুহূর্তে আমরা জুলির কণ্ঠে ময়নাগো, খুব বিখ্যাত একটা গান, এটা অনেকেই কভার করেছেন, তা আমরা জুলির কভার করাটা খুবই সুন্দর হয়েছিল, খুব ভালো লেগেছে আমার। তো এই গানটা আমি শুনি অনেক আগেরই, রেডিওতে যখন শুরু করতাম তখন থেকে এই গানটা বাজত, খুব ভালো লাগতো। তো আমরা এই গানটা শুনে ফিরে আসছি। আর এরপর আমরা আব্দুল হাদির কণ্ঠে একটা গান শুনবো, আমাদের দিল দিল দিলওয়ালা, আমাদের খুব প্রিয় একজন শ্রোতা, আমাদের বন্ধু, যে কিনা আব্দুল হাদির গানের রিকোয়েস্ট করে যাচ্ছে আমাকে, এক বছর ধরে অভিযোগ করেছে আমি তার গান বাজাই না। তা সে যে গানটা বলেছে সেই গানটা পাচ্ছি না, তবে আব্দুল হাদির অন্য একটা গান আমি তাকে শোনাবো এই গানটার পর। ওকে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
5: বাইরে আপনি শুনছেন ঢাকা FM 90.4। জীবন গল্প শুরু হয়ে যাচ্ছে সামনে মাস থেকে, প্রথম সপ্তাহ থেকে আপনারা শুনতে পাবেন এবং দিন ঘন্টা আপনাদেরকে সামনের সপ্তাহে ইনশাল্লাহ জানিয়ে দিব। ওকে, আর ফেসবুকে আমার সাথে শিমুনুর এখনো আছে, অনেক লেখা লিখে যাচ্ছে, মামা মামা মামা ডাকতে ডাকতে একদম মুখ ব্যথা করে ফেললো মনে হয়। আচ্ছা মামা, ভালো আছি, মামা ভালো থাকবে। উম্মে রেহান লিখেছে, সে শব্দই চুপচাপ সাথেই আছি মুকুল ভাইয়া। ওকে, আর উম্মে রেহানের আজকে মনটা খুব খারাপ, সে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিল, আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। আর এই সঙ্গীত শিল্পী সম্পর্কে যার গানটা শোনাবো তার একটু পরে শোনাবো, মানে দ্বিতীয় গানটা, এরপর আমি সৈয়দ আব্দুল হাদির একটা গান শুনবো। আমাদের দিল দিল দিলওয়ালা অনেকদিন ধরে আমাকে আব্দুল হাদির গানের রিকোয়েস্ট করছে, কিন্তু আমি বাজাইনি। তারপর আমাদের সাথে শিমুনুর সামান্তা লিখেছে, আজকে অনেক বেশি দেরি করে ফেললাম তাই না? না, সামান্তার বাসায় প্রোগ্রাম ছিল, দেরি করাটাই স্বাভাবিক, এবং সামান্তা যে প্রোগ্রাম শেষ করে আমাদেরকে মনে রেখেছে এটাই হচ্ছে আমাদের বিশাল পাওয়া। মোহাম্মদ রিহাদ লিখেছে, মুকুল ভাই কি আর বলবো আপনাকে, ছোটবেলার খেলায় যারা দুধ ভাত ছিল তারা এখন বউ এনে ভাতের দাওয়াত দেয়, কিছু করার নেই, এটাই তো সময়, এমন এক সময় আসে। আচ্ছা সামান্তা লিখেছে, এতক্ষণ সবাই ছিল, সবাইকে বিদায় দিয়ে চলে এলাম প্রিয় বন্ধুর টানে, অনেক ধন্যবাদ বন্ধুর টানে ফিরে আসার জন্য। আর সামান্তা, আমার তো খেতে খুব পছন্দ করি আমি, মানে খাওয়া দাওয়ার প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে জানেন, সবসময় বলি আমি কম খাই কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি কি খেলেন আমাকে একটু জানাবেন তো, আমাদের একটু জানান যে আজকে জন্মদিনের কি কি আইটেম ছিল, একটু আমরা শুনি, মানে অ্যাটলিস্ট চোখে কল্পনা করি আর কি যে কি কি অবস্থা। ওকে, আর আজকে আনন্দকে দেখতে পাচ্ছি না কেন, আনন্দ কই, আনন্দ তো ছিল, আনন্দ নেই। আর যারা আমার মুকুল টি স্টল গ্রুপে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা সবসময় ফেসবুকে তো পোস্ট করেন, আপনারা টি স্টলও পোস্ট করবেন, গ্রুপটার মধ্যে 1100 বন্ধু হয়ে গেছে কিন্তু সবাই অ্যাক্টিভ নয়। সামান্তা, সাইফুর, তারপর আনন্দ, তারপর আমাদের জয়ী যে কিনা রেডিওতে নেই কিন্তু ওই পেজটার মধ্যে খুব গরম করে রাখে আমাদের সবাই, আশা করবো যে আপনারা আপনাদের পারিবারিক ছবি কিংবা নিজের পার্সোনাল ছবি আপনারা যেমন ফেসবুকে পোস্ট করেন, আমার মুকুল টি স্টল গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, কোনো কৌতুক লিখতে পারেন, কোনো মজার কোনো ঘটনা যদি ফেসবুকে পান সংগ্রহ করেও আপনি সেটা দিতে পারেন, তবে সংগ্রহ করা জিনিসের নিচে সংগৃহীত লিখে দিবেন, হ্যাঁ, কারো জিনিস কারো নেওয়া ঠিক না। তাছাড়া কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও থাকলেও দিতে পারেন, মানে মজার কিছু কোনো বাণী চিরন্তনী সুন্দর সুন্দর কথা লিখে পাঠাতে পারেন, হ্যাঁ, অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে সবাই পোস্ট করলে তাহলে পেজটা একটু সচল থাকবে, এবং সেই পেজটা তো আমি আপনাদের জন্য করেছি গ্রুপটা, তো আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন আমার একটু মন খারাপ লাগে আর কি, এ হচ্ছে ঘটনা। আর হোয়াটসঅ্যাপে আমার সাথে জয়েন করেছে কে, রংপুর থেকে শুনছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস 3 থেকে শুনি, আছে এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আছে, এটা তো একটু আগের SMS, কিন্তু নামটা কি, কোনো নামই তো নাই রংপুর থেকে যে SMS করেছেন, অবশ্যই যারা SMS করবেন কমেন্টস করবেন একটু নামটা লিখবেন, নামটা লিখলে তো নাম ছাড়া কিভাবে পড়ি বলেন, কেমন কেমন লাগে না, আচ্ছা আমাদের রিচি চলে আসছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? ভালো আছি, আমি তোমাকে শুনছি। ভাইয়া আমার অবস্থা তেমন ভালো না, আমার জন্য দোয়া করো। আমি আজ কয়েকদিন ধরে অনেক অসুস্থ, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো ফল পাচ্ছি না। এটা তো খুবই দুঃসংবাদ আমাদের জন্য। আচ্ছা আমরা সবাই রিচির জন্য দোয়া করবো, ইনশাল্লাহ আল্লাহ রিচিকে ভালো করে দিবে। আর রিচি আসলে এটা একটা ব্যর্থতাও, আমার আপন ভাই তো ডাক্তার, আমার বড় ভাই ডাক্তার, সে হচ্ছে শিশু বিশেষজ্ঞ, মানে চাইল্ড স্পেশালিস্ট। তা ভাইয়া বলে, ভাইয়া খুব নাম করা ডাক্তার, ভোলাতে সবাই তাকে এক নামে চিনে, মানে ভোলাতে তার পোস্টিং, সে সরকারি চাকরি করে ইসলামিক ফাউন্ডেশনে। তা সেখানেই সে বিকালবেলা চেম্বার করে তার নিজ বাড়িতে, নিজ বাড়ি বলতে ভাড়া বাড়িতে, সে দোতলায় থাকে, নিচতলায় চেম্বার। তা ভাইয়া সবসময় বলে যে আসলে অনেকেই অনেক বড় ডাক্তারের পর অনেক এফআরসিএস, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে আসে, কিন্তু রোগ ধরতে পারে না। এটা একটা কঠিন ব্যাপার, আল্লাহর রহমত আমার যে আমি রোগটা অ্যাটলিস্ট ধরতে পারি, তারপর চিকিৎসা। তা আসলেই ডাক্তাররা যদি রোগ ঠিকভাবে না ধরতে পারে তাহলে চিকিৎসা কিভাবে করবে, তাই না? তা এখন ধরেন আমার আম্মার যে রোগগুলো, এগুলো হচ্ছে সবগুলোই ধরা, মানে বয়স হয়েছে। তো একটা হচ্ছে হার্টের রিং পরানো, তা হার্টের ওষুধ খেতে হবে, এটা একরকম। তারপর ফ্যাটি লিভার রয়েছে, তা এটার জন্য আমার ওষুধ খেতে হয়। ডায়াবেটিক্স রয়েছে এবং ভালো পর্যায়ে, তো এটার জন্য আমার ওষুধ খেতে। এখন আবার এই যে ব্যথা করছে, তাই পরীক্ষা টরীক্ষা করে বললো যে যে ঘাড়ের একটু হাড় ক্ষয় হয়েছে, বললো যে বয়সকালে একটু ক্ষয় হয়, ব্যথা করবে, ব্যথা করলে ওষুধ খাবেন, এরকম। তা আসলে জিনিসটা ধরতে হয়, রিচি যেমন যে বলছে যে অনেকদিন ধরে সে অসুস্থ, সে ঠিকভাবে ধরতে পারছে না। তা আল্লাহ তাকে একটা ভালো ডাক্তার মিলিয়ে দেখ, যে কিনা পরীক্ষা টরীক্ষা করে জিনিসটা তো বুঝতে হবে যে কোন জায়গাটায় কী কী হলো, তারপর না ট্রিটমেন্ট, তাই না? আমরা রিচির জন্য দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে দিবে এবং সে সঠিক এক ডাক্তারের কাছেই যাক, যেখানে গেলে তার রোগটা ধরা পড়ে। এবং সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে সুস্থ করে দিতে পারে। ওকে, আমাদের দিলো আল্লাহ কই, দিলো আল্লাহর জন্য দিলো আল্লাহ একটু আওয়াজ দিবেন গানটা শুনে। আমি সৈয়দ আব্দুল হাদির অনেক গানই তো রয়েছে, আপনার গানটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু অনেক গানের মধ্যে আমার একটা পছন্দের গান রয়েছে আব্দুল হাদির, আমার খুব ভালো লাগে এই গানটা শুনতে। তাই আমি চিন্তা করলাম যে আমার পছন্দের গানটাই শুনাই, আপনি যেহেতু হাদির গান শুনতে চেয়েছেন। হাদি ভাইয়ের সৈয়দ আব্দুল হাদি আমাদের শ্রদ্ধেয় শিল্পী, আমাদের অনেক শিল্পী মৃত্যুবরণ করেছেন, সিনিয়র যারা রয়েছেন তারা নেই, কিন্তু আমাদের আব্দুল হাদির এখনো বেঁচে আছেন, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, এই প্রত্যাশা করি। ওকে, আমি তার একটা গান শুনে ফিরে আসছি, তারপরে আমি উম্মে রায়হানের গান, একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিলেন, সেটা শোনাবো এরপরে এসে। ওকে,

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
2: শুনছেন ঢাকা FM 90.4, সময় দূর হচ্ছে 7:20। আর এর মধ্যে একটা তথ্য শেয়ার করি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. Okay. আর লেটস গোর কথা শুনলেন, নানা রকম প্রোগ্রাম রয়েছে ঢাকা FM এ, অবশ্যই আপনারা শুনবেন। আর আনন্দ আমাদের সাথে জয়েন করেছে, অনেক খুশি হলাম। আনন্দকে খুঁজছিলাম এতক্ষণ ধরে যে আনন্দ কই গেল। আনন্দ লিখেছে আমাদের গ্রুপের, মুকুল সিস্টল গ্রুপের লিঙ্কটা কমেন্ট বক্সে দিন সবাই, যাতে অ্যাড হতে পারে। সামান্তাকে বলো দিতে পারবে। সামান্তা, আমি তো এই জিনিসগুলো কম বুঝি, আর এখন শো করছি, এখান থেকে বের করা আমার একটু ঝামেলার মধ্যে। মানে তুমি যদি পারো যে মুকুল স্টলের লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে, মানে ফেসবুকে দিয়ে দাও, হ্যাঁ, তাহলে সবাই দেখতে পাবে এবং সবাই অ্যাক্টিভ থাকতে পারবে। আর আমরা গতকাল থেকেই দেখছি যে সবাই একটু পোস্ট দেওয়া শুরু করেছে। আমি একটা লেখা লিখেছিলাম কালকে, এই গ্রুপটা, টি স্টলের গ্রুপটা তো আপনাদের জন্যই করা। আপনাদের ছবি থাকবে, আপনাদের কথা থাকবে, আপনাদের বিভিন্ন জিনিস থাকবে, সবাই অংশগ্রহণ করলে ভালো লাগবে। ওকে, আনন্দ লিখেছে আমার কালো ছাগলের জন্মদিন কোথায় অনুষ্ঠান করব ভাবছি, সামান্তার বাসায় করলে ভালো হয়। সামান্তার বাসা ভাড়া দিচ্ছে, এটা একটা কনভেনশন হল হয়ে গেছে। ও একটু আগে একটা জন্মদিন পার্টি করলো, ভালো টাকা পয়সা কামাচ্ছে। তাই আনন্দ, অনুষ্ঠান করতে পারো, তোমার কালো ছাগলের না, আপনার কালো ছাগলের জন্মদিনটা তাহলে সামান্তার বাসায় করি আমরা, এটা ভালো হবে। হ্যাঁ, ও ড্রয়িং রুমটাও বড় আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আর সামান্তাকে আমরা কিছু একটু বেশি খাওয়া নিয়ে যেতে হবে, বাসায় তো খালাম্মা খালু আরো মানুষজন রয়েছে না, এটা করতে হবে আর কি। ওকে, কোনো সমস্যা নেই। তারপর আমাদের সাথে আমিনা ভাবি জয়েন করেছিল। মুকুল ভাই শুভ সন্ধ্যা, আজকের অনুষ্ঠানের প্রতিটি গান অনেক সুন্দর, অনেক প্রিয় একটি গান শুনলাম আব্দুল হাদির কণ্ঠে, একবারে যদি কেউ ভালোবাসত, আমারও খুব পছন্দের গান ভাবি। উম্মের রাহান লিখেছে, আচ্ছা উম্মের রাহানি তো একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিল, আমি শোনাবো এখনই। 22 তারিখ আমার জন্মদিন, আমাকে উইশ করবেন না মুকুল ভাই? অবশ্যই করব, শোর দিন হলে তো খুব ভালো হতো। আর 22 তারিখে যেহেতু আমার শো নেই, আমি সম্ভবত আবার 24 তারিখে আসবো, তাই না? ওকে, আমাদের উম্মের রায়হানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা, অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, আর খুব সুন্দর কাটুক আপনার আগামী দিনগুলো, এই প্রত্যাশা করি, অনেক অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, আর আপনি আমাদের মনের কোঠায় রয়েছেন। আর উম্মে রায়হান, আপনি নিশ্চয়ই মুকুল সিস্টল আমাদের গ্রুপে আছেন, আমাদের ফেসবুক গ্রুপে যদি না থাকেন সেখানে জয়েন করবেন। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠালে আমি ওটা অ্যাপ্রুভ করে দিব। নি আপনি থাকবেন, তা আপনার 22 তারিখে জন্মদিনে আপনি একটা ভিডিও করে আমাদের সেই গ্রুপে পোস্ট করতে পারেন, আমরা দেখব, এটাও তো একটা ভালো লাগার বিষয়, তাই না? আশা করি যে আপনি থাকবেন। শফিক ভাই জয়েন করেছে, শুভ সন্ধ্যা মুকুল ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের দুটি গান শোনানোর জন্য, যদিও দুজনের অনুরোধ দুটি। আচ্ছা, অনেক ধন্যবাদ শফিক ভাই, আপনারা আছেন বলেই তো আমি আছি, আপনাদের অনেক পছন্দ করি আমরা, সবাই আপনাদের কথা লেখে। আর শফিক ভাই, আপনি একটু আমাদের টি স্টল গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আপনি যা খুশি লিখবেন, আপনি সুন্দর সুন্দর বাণী লিখতে পারেন, তারপর পূর্ণর ছবি, আপনার ছবি, আপনার ছবিগুলো শেয়ার করেন। আপনি তো ফেসবুকে দেনই, আমাদের গ্রুপে দিলেন, বন্ধুরা দেখলো, তাই না? আপনি একটু অ্যাক্টিভ থাকবেন আমাদের গ্রুপে। হ্যাঁ, আপনাকে সবাই খুব পছন্দ করে, আপনার উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য। সামান্তা লিখেছে বিরিয়ানি কেক চটপটি। আচ্ছা, জন্মদিন, আচ্ছা একটা কেক ছিল, কেক কাটার পরে মানে হাবিজাবি আর খাওয়ায় নেই, হ্যাঁ, ওই যে কলা চাঁচুর টাঁচুর খাওয়ায়, ওগুলা খাওয়ায় নেই, বিরিয়ানি খাওয়াইছে না, বিশাল। আজকে পরে টাকা আছে না, আমি এখনই পকেট চেক করছি, আলহামদুলিল্লাহ। যাক, পকেটে অনেক টাকা আছে, যাক আমার জন্য তো অনেক টাকা, 600 টাকা আছে পকেটের মধ্যে, বিরিয়ানি খেয়ে যাবো, আমার এক কলিগ আছে বন্ধু চা খাবো আর কি, বিরিয়ানি খেয়ে তারপরে বাসা যাবো, কোনো কথা নাই আজকে, আজকে বিরিয়ানি খেতেই হবে। সামান্তা বিরিয়ানি খাবে, আমি খাবো না, তবে এই যে কেক আমার পছন্দ না, না কেকটা দরকার নাই, না চটপটি বিরিয়ানি খেলে আর চটপটি খাবো কেন, তাই না? আমরা বিরিয়ানি খাবো। শিমুনুর জয়েন করেছিল আবারও, শিমুনুরকে অনেক ধন্যবাদ। আর সময় যেহেতু চলে যাচ্ছে, আমার মনে হয় যে হোয়াটসঅ্যাপের গ্রুপের পিঠা ইয়া পিঠা কি বলছি কমেন্ট গুলো পড়ি। আচ্ছা ও আচ্ছা, ওই যে পিঠা লিখেছে, মুসলিমা পিঠা ঘরে আপনাকে স্বাগতম। আচ্ছা আমাদের সেই বেলাবো নরসিন্দির নরসিন্দির ভাই মোশারফ হোসেন মহারাজ ভাই লিখেছে, মুসলিমা পিঠাঘর তার পিঠাঘরের নাম, মুসলিমা পিঠাঘরে আপনাকে স্বাগতম, আমি নামাজ থেকে চলে এসেছি, সুরা ওয়াকিয়া পড়েছি, এখন আপনাকেও শুনতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। সুরা ওয়াকিয়ার অনেক ফজিলত এবং অনেক জায়গায় সুরা ওয়াকিয়ার কথা উল্লেখ আছে, আমি পড়িনি, আমি দেখবো যে অর্থটা পড়ে দেখবো যে কি বলেছে সুরা ওয়াকিয়াতে, আমি অনেক জায়গায় দেখি যে রেফারেন্স হিসাবে সুরা ওয়াকিয়ার কথা থাকে। ওকে, মুসলিম পিঠাঘরে আমাদের সবাইকে স্বাগত জানিয়েছে মুসলিমা পিঠাঘর বেলাবো নরসিন্দিতে, নরসিন্দি কি আবার নরসিন্দি, আচ্ছা ইব্রাহিমপুর বেলাবো নরসিন্দিতে আমাদের ভাই মোশারফ মহারাজ ভাইয়ের মুসলিমা পিঠাঘরে আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছে, সবাই যারা নরসিন্দিতে আছেন যাবেন, আর আমি যদি ঘুরতে যাই তাহলে অবশ্যই যাব। আচ্ছা ভাবনা লিখেছে, সরি এক্সটেন্ডি সরি মুকুল, কেন সরি, বন্ধুর সাথে কোনো সরি আছে নাকি, বন্ধুদের মাঝে কোনো সরি টরির কোনো কিছু নাই, সরি শব্দ বন্ধুদের জন্য বাদ। আচ্ছা আমি মুকুল স্টিজ চলে কোনো কিছু পোস্ট করতে পারবো না, আচ্ছা ওকে কোনো সমস্যা নাই, তোমাদের সাথে থাকতে চাই অলওয়েজ মুকুল স্টিজলে, আচ্ছা আমার অনেক অনেক পছন্দ, সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার, অনেক ধন্যবাদ, কোনো সমস্যা নাই, কারো যদি ব্যক্তিগত প্রবলেম থাকে অবশ্যই পোস্ট করা দরকার নেই, আমাদের সাথেই থাকবেন, এতে আমরা অনেক খুশি। আচ্ছা বাহ, এই গান লিখি নাই কিন্তু আমার মোবাইলে আছে, খুব ভালো লাগে শুনি, ধন্যবাদ ডিয়ার ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের, বাহ এই গান লিখি নাই, আচ্ছা দিল আল্লাহ লিখেছে না এটা, ওকে দিল আল্লাহ লিখেছে, তারপর এটা কে SMS করলো, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, এই ফার্স্ট টাইম জয়েন হলাম আপনাদের সাথে, মাম্পি একটু আনকমন নাম আর কি, মাম্পি, আচ্ছা আমার সাথে এই প্রথম না মাম্পি, আমার নাম হচ্ছে মুকুল, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন, মাম্পিকে অনেক ধন্যবাদ, মাম্পি আজকে আমাদের সাথে জয়েন করেছে। তারপর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, 19 তারিখ আমার জন্মদিন, আপনার দাওয়াত দিলাম, আসিয়েন আমার বাসায়, ওকে বাসা কোথায় সিলেট নাকি, আসিয়েন শুনে মনে হচ্ছে সিলেট, ওকে আমাদের কিন্তু নাম কই, কেয়া, আচ্ছা উপরে দেখলাম কেয়া, কেয়াকে অনেক ধন্যবাদ, আর কেয়ার জন্মদিনে অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা রইল, আজকে 17 তারিখ, 19 তারিখে কেয়ার জন্মদিন, আমাদের উম্মে রায়হানের জন্মদিন হচ্ছে আবার 22 তারিখ, সবাইকে অনেক শুভকামনা রইল, সবাই অনেক ভালো থাকবেন। ওকে এবার আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, গানটা নাম হচ্ছে মাঝে মাঝে তব দেখা পাই, এটা অনেকেই গিয়েছে কিন্তু আমি যার গানটা শোনাচ্ছি এই আর্টিস্টের নাম হচ্ছে বর্ণ চক্রবর্তী, আমার খুব কাছের বন্ধু ছিল, আমার বয়সে ছোট বন্ধুর মতোই, খুবই ভালো একটা ছেলে, মানে অসাধারণ, আমি বর্ণর চেহারাটাও ভাসছে আমার, অনেক বছর হয়ে গেছে ও মৃত্যুবরণ করেছে, মানে এত কম বয়সে মৃত্যুবরণ করলো, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে নিয়ে গেছে। বর্ণ এই গানটা যখন করে তখনই আমার মনে হয়েছিল যে এই গানটা ক্লিক করবে, মানে সবার মতো এই গানটা হবে না, রবীন্দ্রসঙ্গীত তো অনেকেই গিয়েছে কিন্তু আপনি যদি এখন শুনেন দেখতে পাবেন যে বর্ণ কীভাবে গিয়েছে, এবং উম্মে রায়হান আমরা যারা গানটা শুনছি যে যেই শিল্পীর কণ্ঠে আপনি গানটা শুনবেন বর্ণ চক্রবর্তী, সে কিন্তু পৃথিবীতে বেঁচে নেই, তার কণ্ঠে শোনাচ্ছি। আমি শুধু আপনাদের একটা গল্প বলি, বর্ণর কথা যেহেতু উঠলো একটু একটা গল্প না বললেই নয়, সেটা হচ্ছে কোনো একটা ফাদার্স ডেতে বাবা দিবস উপলক্ষে বর্ণকে বলেছিলাম যে বর্ণ তুমি তোমার আব্বাকে নিয়ে আসো, একটা ইন্টারভিউ নেই বাবা ছেলের, তুমি গান করো আর বাবা কিভাবে দেখে এটা নিয়ে আমরা বাবা দিবসে একটা ইন্টারভিউ নিই। তখন রেডিও থেকে একটা অনারিয়ামের মানে একটা সম্মানের ব্যবস্থা থাকতো, তখন টাকার সংখ্যা নাই বলি ভালো একটা অ্যামাউন্ট ছিল যেটা গেস্টকে আমি দিব আর কি। তখন বর্ণ আসলো, তা বর্ণ চিন্তা করে নাই যে টাকা দেওয়া হবে, হ্যাঁ বর্ণ চিন্তা করছে যে প্রোগ্রাম হবে আমি যাই বাবাকে নিয়ে, তা বর্ণর বাবাকে নিয়ে আসলো, তখন আমি তার ইন্টারভিউ নিলাম, নেওয়ার পর বর্ণর বাবাকে আমি খামটা দিলাম, তা আমি আমার মনে হলো যে বর্ণকে টাকাটা না দিয়ে আমি খালুকে দিই, যেহেতু বয়স্ক মানুষ এসছে তাকে দিই, বর্ণ আমাকে ডাক দিল, বর্ণ টাকা নিতে চায় না, আমি বললাম যে না এটা তো আমি পকেট থেকে দিচ্ছি না, এটা অফিসের নিয়ম গেস্টকে টাকা দেওয়া, এই জন্য আমি দিচ্ছি, এই হচ্ছে কথা। তারপর বর্ণ আমাকে ডাক দিয়ে একটু বাইরে নিয়ে আসলো, ওর বাবা কনফারেন্স রুমে বসা। বর্ণ আমাকে বলছে যে মুকুল ভাই, আপনি আমার বাবাকে সম্মানিত করলেন, মানে টাকা না দিলেও চলতো, কিন্তু আপনি আমাকে না দিয়ে বাবাকে দিয়েছেন, আমি এত খুশি হয়েছি, আমার মুখটা অনেক বড় হয়ে গেছে আমার বাবার কাছে। তা আমার সেই কথাটা এখনো মনে বাজে। দেখেন, আমার আব্বার কথা মনে পড়ে গেল যে বর্ণ আজকে বেঁচে নেই, বর্ণর বাবার সাথে এরকম একটা ব্যবহার করেছিলাম, বর্ণ অনেক খুশি হয়েছিল। তো এই হচ্ছে বাবারা, মানে কি বলবো, মানে আমার এই কথাই খুঁজে পাচ্ছি না, কথা আটকে যায় আমার মাঝে মাঝে মনে হলে, মানে বর্ণ ওর বাবার কি কষ্টটা হয়, দেখেন সন্তান নেই কেমন কষ্ট, বাবার কাছে সন্তান না থাকলে তো কষ্টটা অন্যরকম, আর সন্তানের কাছে বাবা না থাকলে অন্যরকম। আমার অনেক কিছু করি কিন্তু কোনো কিছুতে না শান্তি পাই না, মানে মনে হয় যে আব্বা নাই, আব্বাকে যদি বলতে পারতাম। আমি যখনই রেডিওতে আসতাম, আমার নানারকম ছোটবেলা থেকে নানা রকম রোগে ভুগতাম, একটু অসুস্থ থাকতাম প্রায়। তো রেডিওতে আসতে মাঝে মাঝে ভালো লাগতো না যে হেঁটে আসবো অনেক দূর, আমার বাসাটা কিন্তু একটু চিপা চাপার মধ্যে আছে, মানে অনেক কষ্ট করে আমি রেডিওতে আসি, আর একদম ডিরেক্ট কোনো রিক্সা কিংবা কোনো কিছু আসবে না, একটু পথ হাঁটতে হবে, আবার এখান থেকে এসে বাসে উঠতে হয়, এরকম করতে হয়, একটু কষ্ট করে আসি। তা যখন শরীর খারাপ লাগতো আব্বাকে, আব্বা দেখতো আসতাম, আব্বা করতো কি, আমি আসার পর রেডিও যখন শুরু হবে, আব্বা একদম রূপকথাকে বলতো যে, আব্বা রূপকথাকে বন্ধু বলে ডাকতো যে, বন্ধু রেডিওটা ছাড়ো, তোমার বাবার কথা শুনবো। আব্বা তখন আম্মাকে বলতো যে ছেলেটা অসুস্থ, রেডিওতে গেল, কি কথা বলতে পারছে কি না, তাড়াতাড়ি রেডিওটা ছাড়ো, আমি শুনি। আব্বা পুরো শোটা শুনতো শুয়ে শুয়ে। তেই হচ্ছে বাবা আর কি, কত কথা বলবো, অনেক গল্প আছে আব্বার। আমি অফিসে আসার সময়, আগে অফিসে, আমি তো এখন আইডি কার্ড ইউজ করি না, আগে আবার পাঁচ কার্ড ছিল যেটা দিয়ে অফিসে ঢুকতে, অন্য রেডিওতে কাজ করার সময় ওই কার্ড দিয়ে ঢুকতে হতো, ঢাকা এফএমে তো আমার ওই কার্ড দিয়ে ঢুকি না, আর আমি একদিন শো করি। তা আব্বা সবসময় করতো কি, আমি যখন অফিসের জন্য রওনা দিতাম, আব্বা আমার রুমে যেত, যে দেখতো যে আমি মানি ব্যাগ, ঘড়ি, আমার কার্ড, আমি এগুলো নিয়েছি কিনা। এরকমও দিন গেছে আব্বা, সকালবেলা ভোরবেলা বৃষ্টির মধ্যে আব্বা, আমি বের হয়ে গেছি, রাস্তা ভাঙা, গাড়িটা একটু সামনে অফিসের, আব্বা দেখি যে ভিজে ভিজে আসছে, মুকুল মুকুল মুকুল, আমি আমার সেই অফিসের পাঁচ কার্ডটা ফেলে রেখে এসেছিলাম বাসায়, আব্বা সেটা দিতে আমাকে দৌড়ে আসছে, চিৎকার করছে। এ হচ্ছে বাবা, মানে ছেলে বের হওয়ার পরও সে রুমে গিয়ে দেখে যে সব কিছু নিয়ে আসছে কিনা, হচ্ছে বাবার গল্প। ওকে, বর্ণর গল্প বলতে গিয়ে আমার বাবার কথাও মনে পড়লো, বর্ণ তার বাবাকে সম্মান করেছিলাম দেখে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল, আমাকে জড়িয়ে ধরলো বর্ণ। তা আজকে বর্ণ বেঁচে নেই, আমার বাবাও বেঁচে নেই, বর্ণর বাবা হয়তো বেঁচে আছে, আমি জানি না, যোগাযোগ তো এখন নাই, বর্ণ নাই, ওই নাম্বারে ফোন দিয়ে দেখতে পারি যে এখন আছে কি না খালো। যাই হোক, গান শুনি, হ্যাঁ গানটা শুনে ফিরে আসছি, এবং আমার মনে হয় যে গানটা আপনাদের অনেক ভালো লাগবে, কেন এই মানুষটা নেই, আমি অনেক আদর করতাম বর্ণকে, খুব ভালো লাগতো আমার ছেলেটাকে, এবং অসম্ভব ভালো একজন কম্পোজার ছিল, এবং আমি মনে করি যে বর্ণ এখন বেঁচে থাকলে অনেক সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিতে পারত। তো বর্ণর গলায় দেখেন কি চমৎকার করে সেই গানটা গেয়েছে।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
3: রেড আপনি শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও হইতে 7:40। আমার বিদায়ের সময় হয়ে গেছে, আর একটানা অনেকগুলো কথা বলবো না। আচ্ছা থাক, একটু আরেকবার আসি, এসে কথা বলি না? আচ্ছা ওকে। আর জীবন গল্প শুরু হয়ে যাচ্ছে সামনে মাসের প্রথম সপ্তাহ থেকে। আপনারা শুনতে পারবেন কোন দিন এবং কোন সময়, এটা আমি আগামী সপ্তাহে আপনাদেরকে পুরো জানিয়ে দিব, ওকে? এবং আশা করি সিজন 2টা একটু অন্যরকম হবে, কারণ আমি এই জীবন গল্পের মানুষ নই। আমি সবসময় হাসি ঠাট্টা পছন্দ করি, আমি একটু কমেডি করতে পছন্দ করি, কমেডি কথা বলতে, মানে সাধারণ কথা বলতে। কিন্তু এরকম সিরিয়াস শো আসলে অফিস থেকে আমার উপর চাপিয়ে দিয়েছে। তা আপনারা দোয়া করবেন এবং আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ আমি শোটা ভালো করে করতে পারবো, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, আর আপনাদের সুন্দর সুন্দর গল্প শুনতে চাই আমরা। ওই যে সুন্দর গল্প বলতে হচ্ছে আপনার জীবনের গল্প শুনতে চাই, আপনার ব্যর্থতার গল্পগুলো। আমি মনে করি যে আমি এই শোটাকে দেখছি যে আপনাদের দায়িত্ব।

হিসেবে। অনেকে মনে করে যে না আমার এটা বলবো কেন, মানুষ জেনে ফেলবে। আমি মনে করি যে আমার লাইফে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা সবার সাথে শেয়ার করা উচিত, মানে একান্তই গোপনীয় কিছু না থাকবে, মানে যেটা বলতে চান না সেটা করবেন না, কিন্তু যেটা বলা সম্ভব সেই জিনিসটা শেয়ার করলে হয় কি আরেকটা মানুষ সেই ভুলটা করবে না। তা আমরা জীবন গল্পটাকে এইভাবেই দেখতে চাই, শুধু গল্প আর একটা অনুষ্ঠানের অনুষ্ঠান বানাতে আমি চাই না। আমি চাই যে সেই অনুষ্ঠানে যেই আসুক না কেন তার কথাটার একটা দুইটা লাইনও যদি মানুষের জীবনে কাজে লাগে, মানে এইটা এই কারণেই প্রমোতেও বলা হয়েছে যে যে আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্যের জীবন, তা আপনার গল্পগুলো বলবেন। আপনি যদি খুব সাফল্যের কোনো গল্প থাকে, আপনি চাকরিতে সাফল্য পেয়েছেন, ব্যবসা বাণিজ্যে সাফল্য, সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করবেন, মানুষজন উৎসাহিত হবে, তাই না? এটাও কিন্তু দেশ গড়া, দেশের জন্য কাজ করা। আপনার যদি ব্যর্থতা থাকে, কোনো একটা প্রতারণার শিকার হন, সেই গল্পটা আপনি বলবেন, যাতে মানুষ সেই প্রতারণাটা আসতে সে সচেতন হয়ে পড়ে, তাই না? এভাবে চেষ্টা করবেন যে আপনারা আসতে। শিমুনুর, মুকুল মামা, আচ্ছা তারপর অসংখ্য ধন্যবাদ উম্মে রায়হান, বর্ণ চক্রবর্তী দাদার গাওয়া গানটা আমার পছন্দের, রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য মুকুল ভাই অনেক ধন্যবাদ। আর মুকুল ভাই বিভিন্ন জনের অনুরোধে গান বাজালে অনেক ভালো গান শুনতে পাই, বিষয়টি ভেবে দেখবেন। আচ্ছা, বিভিন্ন জনের অনুরোধে গান বাজালে অনেক ভালো গান শুনতে পাই, বিষয়টি ভেবে দেখবেন। না, আমি তো বিভিন্ন জনের গান বাজাই, মানে ঘটনাটা হচ্ছে কি, এখানে আমার কতগুলো জিনিস মেনটেন করতে হয়। যে ধরেন আপনি একটা গান শুনতে চাইলেন, আমার এত বছর ধরে আর্জিং করি, আমারও তো একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। তা আমি বুঝি যে আমি তো একা আমেনাকে গান শোনাবো না, আমি আমেনার সাথে আরও 100 জন যাতে গানটা পছন্দ করে এরকম। হ্যাঁ, তা অনেকেই এমন কিছু গানের রিকোয়েস্ট করে, এগুলো আপনারা দেখতে পান না, আমি দেখতে পাই, হোয়াটসঅ্যাপে দেখতে পাই, এগুলো তো আপনারা দেখতে পান না। তো সেই গানটা আসলে আমার রেডিওর সাথে যাচ্ছে না, আমি এটা বাজাতে পারি না। এই কারণে অনেকের পছন্দের গান যদি আমি মনে করি যে এটা আরও 10 জনের 100 জনের ভালো লাগবে, তখন আমি ওই গানটা বাজে। হ্যাঁ, এইভাবে, এই কারণে সবার রিকোয়েস্টের গান দিয়ে যদি করি তাহলে প্লেলিস্ট নষ্ট হয়ে যাবে। আমারও কিছু এখানে কারিশমা থাকে, কোন গান শোনাবো কোনটা শোনাবো, এসব কিছু মিলিয়ে গানগুলো বাজানো হয় ভাবি, তো এটাই হচ্ছে কথা। ওকে, তারপর উম্মে রায়হান লিখেছে, বর্ণ চক্রবর্তী দাদাকে আমি চিনি, একটু আগেই যে মাঝে মাঝে তব গানটা শুনলাম, বর্ণ চক্রবর্তী উনি অনেক আগেই মৃত্যুবরণ করেছে, আমার খুব প্রিয় একটা মানুষ ছিল, ও আমার বয়সে অনেক ছোট, আমি তুমি করে বলতাম ওকে, বর্ণকে, আমার খুব ভালো লাগতো, মানে এত বিনয়ী একটা মানুষ, মানে এত বিনয়ী, মানে অসাধারণ একটা মানুষ। এই যে গল্পটা বললাম একটু আগে তার বাবাকে নিয়ে। আচ্ছা, উম্মে রায়হান লিখেছে, বর্ণ চক্রবর্তী দাদাকে আমি চিনি মুকুল ভাইয়া, তার অনেক লাইভ অনুষ্ঠানে নিয়মিত যুক্ত থাকতাম, বর্ণ চক্রবর্তী দাদা ও দিদি দুজনেই অনেক ভালো একটা মানুষ, যেদিন জানতে পারলাম দাদা মারা গেছে আমার বিশ্বাসই হয়নি, আমি কেঁদে দিয়েছিলাম। দাদার একটা ইচ্ছা পোষণ করেছিলেন যে একটা গানের স্কুল দিবে বলেছিল, আমি তখন বলেছিলাম যে দাদা তাহলে আপনার গানের স্কুলের প্রথম স্টুডেন্টটা আমি হব। হঠাৎ করে দাদাকে এখনো মনে পড়ে, আর কি দরদ দিয়ে গান গাইতো ভাষায় বলা কঠিন, সত্যি তাই। আর রিয়াদ আমাদের সাথে আছে, রিয়াদ এক কাপ চা খেতে চায়, সামান্তা তো চলে গেছে মনে হচ্ছে, সামান্তাকে দেখতে পাচ্ছি না, রিয়াদ আমি চা বানিয়ে খাওয়াবো। হ্যাঁ, আচ্ছা, তারপর শিমুনুর আমাদের সাথে জয়েন করেছিল, মুকুল মামা ভালো থাকবেন, অনেক গুড বাই, শুভেচ্ছা। রাবিয়া ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? 19 তারিখ আমার জন্মদিন, রাবিয়াকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। অমৃতকে অনেক ধন্যবাদ, অমৃত বোস মুকুল শ্রীস্থল গ্রুপের লিঙ্ক দিয়েছে, আপনারা অবশ্যই ডিজিটাল গ্রুপের সাথে যুক্ত থাকবেন, এবং আমি শফিক ভাইয়ের পার্টিসিপেশন অনেক কামনা করি সেখানে। শফিক ভাই বেশি বেশি করে পোস্ট করবেন, নানা রকম কথা বলবেন, আমাদেরকে আদেশ উপদেশ দিবেন, আপনার ভালো লাগা আপনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করবেন, যা খুশি আপনি সেখানে বলবেন। হ্যাঁ, আচ্ছা, আনন্দ লিখেছে, চুলে কি শ্যাম্পুর পরিবর্তে অ্যালকোহল মাখো? এত নেশা ভরা গ্রান কেন তোমার চুলে মায়াবতী? বাপরে বাপ, খুব রোমান্টিক কথা বলছে। ওকে, আমরা এবার একটু হোয়াটসঅ্যাপের, আজকে আমার মনে হচ্ছে যে আচ্ছা আমি কি বলি, একটা কাজ করি, লিঙ্কটা দিয়েই বিদায় নিই যেহেতু সময় হয়ে গেছে আর হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমেন্ট পড়তে হবে। আচ্ছা, তার আগে একটু জানিয়ে রাখি একটা তথ্য, সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার এই টিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে,
গ্রুপে আমার সাথে জয়েন করেছে, সরি হোয়াটসঅ্যাপে ভাবনা লিখেছে, তোমার কান্না শুনে আমার কান্না পেয়ে গেল, মুকুল প্লিজ কান্না করবা না, আঙ্কেলের কথা শুনে অনেক কান্না আসলো, বর্ণ গানটা সত্যি সুন্দর গেয়েছে অনেক। আচ্ছা ভাবনা, আমি অনিচ্ছাকৃত মাঝে মাঝে আসলে এই আব্বার কথা বলতে গেলে আমি এমন আবেগ আপ্লুত হয়ে যাই, আমার বাসাতেও এমন হয় মাঝে মাঝে, নামাজ পড়তে গেলেও দেখি যে আব্বার জন্য আমি ভুলতে পারি না, আমি জানি না কেন, আমার জন্য দোয়া করবেন, আমার আমি যাতে শক্ত হতে পারি, আর আমার আব্বার জন্য দোয়া করবেন, আমিও আপনার বাবার জন্য দোয়া করি, সবার বাবার জন্য দোয়া করি যারা মৃত্যুবরণ করেছে, সবাই আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক এই প্রত্যাশা করি। আচ্ছা তারপর মুকুল ভাইয়া আপনি তো চলে যাবেন, সবাইকে বলে যাবেন দোয়া করার জন্য, আমার মেয়ে মুসলিমা অসুস্থ, কিছুক্ষণ আগে মাদ্রাসা থেকে চলে এসেছে। আচ্ছা মুসলিমার জন্য আমরা দোয়া করছি, আমাদের সেই মুসলিমা পিঠাঘর নরসিংদীর, আমাদের সেই মহারাজ ভাই তার পিঠার দোকান, সে পিঠার দোকানে আমার রেডিও চালিয়ে রাখে, ঢাকা FM শুনতে থাকে, তার কাস্টমাররাও সে আমার কথা শুনে, মানে অসম্ভব পাওয়া কিন্তু এটা, তাই না? তার মেয়ের নামই হচ্ছে মুসলিমা, তার সন্তানের নামে সেই পিঠা দোকানের নাম রেখেছে, আপনার ব্যবসা বাণিজ্য অনেক ভালো হোক এই প্রত্যাশা করি, আর মুসলিমা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, মুসলিমার জন্য আমরা দোয়া করি সবাই, ইনশাল্লাহ মুসলিমা সুস্থ হয়ে যাবে, আমাদের রিচি অসুস্থ, রিচির জন্য দোয়া করি, রিচিও সুস্থ হয়ে যাবে। ওকে, তারপর ভাইয়া আপনার জীবনের গল্প স্টোরিটা কোথা থেকে শুরু হবে? মাম্পি লিখেছে, আচ্ছা জীবন গল্প শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে, যে আগস্ট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে, আর কোন দিন কোন তারিখ আমি আগামী সোমবার দিন আপনাদেরকে একদম পরিপূর্ণ জানিয়ে দিব, হ্যাঁ সবকিছু। আচ্ছা বর্ণের গান শুনে খুব ভালো লাগলো, ধন্যবাদ মুকুল ভাই বর্ণকে আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। ওকে প্রিয়ম খান লিখেছিল, আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রিয়ম আপনার পাগলা হাসানের গানটা আজকে তো সময়ের জন্য বাজাতে পারলাম না, নেক্সট দিন আমি খুঁজে দেখবো আছে কিনা। দিলওয়ালা লিখেছে, শুভ হাইঞ্জা বর্ণদা আরেকবার গল্প লসিলেন, সেই দিন আবেগটা শুনেছি। আচ্ছা বর্ণর কথাটা আরেকদিন বলেছিলাম, ওকে দিলওয়ালাকে অনেক ধন্যবাদ। দিলওয়ালা আপনার আজকে তো মনটা ভালো, তাই না? আমি আপনার আজকে সৈয়দ আব্দুল হাদির শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদির গানটা আপনাকে শোনাতে পেরেছি, মানে আপনার গানটা না হোক আরেকটা গান শুনিয়েছি। আচ্ছা আর জাকারিয়া লিখেছে, জাকারিয়া আমার নীরবতা দেখে আমাকে চুপচাপ ভাববেন না, আমার কথাবার্তা দেখে খুব বেশি কথা বলা মানুষও ভাববেন না, আসলে মানুষটা কেমন সেটা অনেকটাই নির্ভর করে সামনের মানুষটা তাকে কতটা স্বচ্ছন্দ হতে দেয় তার উপর। আচ্ছা সংগৃহীত, আচ্ছা লেখাটা আমি একবার পড়ি, আমার নীরবতা দেখে আমাকে চুপচাপ ভাববেন না, আর আমার কথাবার্তা দেখে খুব বেশি কথা বলা মানুষও ভাববেন না, আসলে মানুষটা কেমন সেটা অনেকটা নির্ভর করে সামনের মানুষটা তাকে কতটা স্বচ্ছন্দ হতে দেয় তার উপর। সত্যি তাই, খুব সুন্দর করে লিখেছেন। ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকল কবরবাসী পিতামাতার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, এবং যে সকল বাবা মা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক এই প্রত্যাশা করি। আর আগামী সোমবার আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যেতে যেতে আমি পূর্ণতা একটা গান শুনতে চেয়েছিল আজকে, পূর্ণতার জন্য প্রজাপতি গানটা দিয়ে যাচ্ছি, এই শেষ প্রজাপতি গানটা শুনেই বিদায় নিচ্ছি। ওকে তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আগামী সোমবার আবারও কথা হবে, আসসালামু আলাইকুম। আর এখন প্লে করছি প্রজাপতি বাই আবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের বড় সাফল্য। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চলতি বছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। ভারতে একটি হোটেলে অগ্নিকাণ্ডে এবং একটি মন্দিরে পদদলিত হয়ে নিহত অন্তত 15। এবং ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উচ্চস্বিত প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে। তিনি আজ সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস বা 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভায় সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে এই কথা বলেন। মাহদী আমিন বলেন এই 180 দিনের যাত্রায় জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্ণ হল। 12 ফেব্রুয়ারি চৌদ্দশ জাতীয় নির্বাচনে ভূমিদস বিজয়ের পর 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শাপলা হলে আয়োজন করা হয় বিশেষ মত বিনিময় সভা। এখানে সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন ভোট গ্রহণের পরপরই সরকারের নির্বাচনী ইশতেহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, বিএনপির 27 দফা এবং যুগপথ আন্দোলনের 31 দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।
3: আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান এবং দেশ জুড়ে শহীদ কেসিন জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে।
2: এই মতবিনিময় সভায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান।
3: নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে, আপনারা জানেন এটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, ওইটার প্রথম বৈঠক হয়েছে এবং এটা চলমান থাকবে।
2: আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সরকার নতুন কিছু করার চেষ্টা করছে।
4: এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। ফলে আমাদের পুরো পরিকল্পনাটাকে ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করি।
2: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সরকার কৃষি ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে।
5: প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ উন্নয়নের যে গতি সেখানে তো অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে।
2: সভায় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সহ প্রেস উইং এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন। বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এই সংকট উত্তরণে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আভিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ পত্র তুলে দেন। এই সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান পরিকল্পনার মাধ্যমে এই সংকট উত্তরণে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আভিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ পত্র তুলে দেন। এই সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত।

0: বৈঠকে বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। ঠিক কোন কোন প্রকল্পে এই ঘাসের ব্যবহার করা যেতে পারে তা আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের নেতৃত্বে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামকে অন্তর্ভুক্ত করে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। তিনি আজ রাজধানীর সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো পর্যালোচনা বৈঠকের পর এই কথা বলেন। অর্থমন্ত্রী আভাস দেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা জনসম্মুখে তুলে ধরা হবে বলেও জানান তিনি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের বস্ত্র পাট খাতের উন্নয়নে শিল্প একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আজ রাজধানী ঢাকার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে চীনের জে জিয়াং সাইটেক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের জে জিয়াং সাইটেক ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার সুযোগ রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বিটিভি ও বেতারের মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। গণ আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সকল গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাক্সই প্রযুক্তি এবং দক্ষতা সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। চিফ প্রসিকিউটর আরো বলেন, এ ব্যাপারে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন মামলায় রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে উভয় পক্ষের যুক্তি শুনানি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ রাজধানীতে তার মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠককালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক জোটকে পুনরুজ্জীবিত করতে টেকসই রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং অংশীজনের কার্যকর অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর সংস্থায় পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি আজ তার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত এক পর্যালোচনা সভায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী ধাপে অন্যান্য সরকারি দপ্তরেও সৌর বিদ্যুতের ব্যবহার চালুর উদ্যোগ নেওয়া হবে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী জানান, ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলছে। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯১৫। আজ স্বাস্থ্য

0: দপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সেবা নিতে পারবেন। বিস্তারিত শুনুন আল ইমরান সীমান্তের প্রতিবেদনে।
1: ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারের নির্বাচনী ইস্তেহার ও 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে 4টি এবং ঢাকার বাইরে 4টি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশজুড়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
2: ফ্র্যাঞ্চাইজি আসলে আমরা এখন জাস্ট পাইলটিং করতেছি। আমরা 8টা জায়গায় চালু করে আসলে একটা টেস্ট কেস করব। কয়েকদিন টেস্ট করার পরে যখন এটা স্ট্রং হয়ে যাবে তখন আমরা সারা বাংলাদেশে দিয়ে দেব। টুকটাক ভাবে টেস্টিং কেসে আমরা একটু আনইভেন পণ্য নিয়ে দেখেছি, তো দেখলাম যে এখনো আমরা উই আর নট রেডি টু ক্যারি লাইক মোটরসাইকেল, বাইসাইকেল, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে হয়তো বা এগুলো অ্যাড হবে।
1: জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারলে আরো উদ্যোক্তা এ কার্যক্রমে যুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পূর্বাঞ্চলে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে 8 জন নিহত এবং বিহার রাজ্যের লক্ষ্মীসরাই জেলার অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে 7 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতা স্মারকের সময়সীমা আজ শেষ হয়ে যাওয়ায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার দাবিও পুনর্ব্যক্ত করেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্র শর্ত লঙ্ঘন করায় সময়সীমাটি অর্থহীন হয়ে পড়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়। স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো 9 উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশ্ব মিডিয়া এই ঐতিহাসিক জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় আপসেট এবং বাংলাদেশের ক্রিকেটের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে। আরো শুনুন প্রতিবেদনে।
5: ডারউইনের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্সে থমকে গেছে বিশ্ব ক্রিকেট। ডারউইনে এই ঐতিহাসিক প্রথম টেস্ট জয় নিয়ে বিশ্ব মিডিয়ায় আজ চলছে তুমুল প্রশংসা। আইসিসি তাদের অফিসিয়াল বার্তায় বলেছে, বাংলাদেশ ডারউইনে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি স্পোর্টস লিখেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে থ্রাশ করেছে এবং এটি তাদের 26 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, অস্ট্রেলিয়া অপমানিত, বাংলাদেশ ইতিহাস করেছে। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল, ক্যামেরন গ্রিনের শতকও ব্যর্থ হল। আন্তর্জাতিক অন্যান্য শীর্ষ মিডিয়ার চোখও ছিল ডারউইনের এই ঐতিহাসিক লড়াইয়ে। স্কাই স্পোর্টস জানিয়েছে, দর্শকরা হতবাক, বাংলাদেশ ঐতিহাসিক 9 উইকেটের জয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার নিজস্ব ক্রিকেট .com.au লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট থ্রাশিং উদযাপন করছে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় পোর্টাল ESPN ক্রিক ইনফো উল্লেখ করেছে, মেহেদি হাসান মিরাজের 5 উইকেটের পর বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ট্রাম্প করেছে। এছাড়া ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া তাদের শিরোনামে লিখেছে, ওজিরা লজ্জিত, মেনোরা ইতিহাস করেছে। উপমহাদেশের গণমাধ্যমগুলোতেও এই জয়ের ব্যাপক প্রভাব দেখা গেছে। পাকিস্তানের ডন পত্রিকার মতে উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু, স্পোর্টস স্টার, টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামে লিখেছে, টাইগাররা ডারউইনে ইতিহাস পুনর্লিখন করে অস্ট্রেলিয়াকে হতবাক করেছে এবং অস্ট্রেলিয়ান মাটিতে প্রথম টেস্ট জয় নিবন্ধন করেছে। বিশ্ব মিডিয়ার পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও ভাসিয়েছেন প্রশংসায়। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় সত্যি অসাধারণ। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং গণমাধ্যমে স্বীকার করেছেন, বাংলাদেশের পেস, স্পিন ও ব্যাটিং এর পারফরমেন্স ছিল অসাধারণ এবং তারা অস্ট্রেলিয়াকে সব বিভাগে আধিপত্য করেছে। এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত দেশের ক্রিকেট আঙ্গনও। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান এটিকে স্বপ্নের জয় বলে উল্লেখ করেছেন আর বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রতিক্রিয়া জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় জয় সত্যি অসাধারণ। হাসান মাহমুদ, তানজিদ হাসান ও মেহেদি হাসান মিরাজের মতো তারকাদের কাঁধে ভর করে ডারউইনে যে জয়ের রূপকথা লেখা হল তা কেবল একটি জয় নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রায় এক উজ্জ্বল ও নতুন ভোরের সূচনা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উচ্ছ্বসিত প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমের। খবর শেষ হলো।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: 90.4.
1: এখন একটা কথা তো সবসময় বলে যে পাগল ছাড়া কিন্তু দুনিয়া চলে না, এবং পৃথিবীতে যতগুলো স্ট্যান্ডার্ড ফিক্সড হয়েছে প্রতিটা মানুষের মধ্যে একটা পাগলামি ছিল দেখি স্ট্যান্ডার্ড ফিক্স হয়েছে। কোনো সাধারণ মানুষ এরকম না যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, খেলাম দিলাম, অফিসে চলে গেলাম, বাসায় চলে আসলাম, এভাবে আসলে স্ট্যান্ডার্ড ফিক্স হয়নি। কেউ তো একটু ডিফারেন্ট ভেবেছে, কেউ তো একটু পাগলামি করেছে, ওখান থেকেই কোনো না কোনো একটা রেকর্ড বের হয়ে এসেছে। তো আমার রেস্টে শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন মুজা খুলেছি, খোলার পরে এখান থেকে লাভ দিয়ে জোক আর কি বের হচ্ছে। সেকেন্ড হলো গিয়ে যে আমার যে সক্সটা পরেছিলাম সেটা আমি যখন পানিতে রেখেছি এটা পুরো লাল হয়ে গেছে, এবং খুশি হয়ে মেয়েরা তো এমনিতে একটু ভয় ভীতি পায়। তারপরে আবার ট্রেল রানার হয়েছি আমরা, তো সেই জায়গায় তেলাপোকা দেখলে আমাদের গা শিউরে ওঠে। সেই জায়গায় একটা বন্য প্রাণী রাত্রেবেলা চোখ লাল এরকম জলজল করে উঠেছে, এবং সেই জায়গাটাতে এসে ও চিৎকার, এখন আমিও মেয়ে সেও মেয়ে, আমি কি করতে পারি সেই সময়? এটা অসহায় মতো আমি হাসতে হাসতে এখন বলছি, বাট সিচুয়েশন তখন কিন্তু হাসির মতো ছিল না।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
3: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
2: দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত সুন্দর, জীবনটা এভাবে হয়তো বা আমরা কখনো কখনো খুঁজে পাই নতুন করে, নতুন প্রকৃতির মাঝে কিংবা নতুন গন্তব্যের মাঝে। সুপ্রিয় শ্রোতা যে যেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমন্ত্রণ করছি আমি আরজে হাসিব, লেটস গো উইথ আরজে হাসিব শো, অর্থাৎ সোমবার রাত 9টাতে একেবারে ঠিক ঠিক সময় আপনারা কিন্তু হাজির হয়ে যান, আপনারা জানান দেন, আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করি নতুন জায়গা নিয়ে, নতুন বিশেষ মানুষ এসে আমাদেরকে হয়তো বা তার গল্পটা বলেন, সেটা আপনারা শুনে কিছুটা উপকৃত হন, এবং অনেকেই হয়তো সেই জায়গা সম্পর্কে আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায় যখন একটা মানুষ চমৎকার করে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে। লেটস গো ট্রাভেল শো আসলে সবসময় আপনাদেরকে চায়, ঢাকা এফ এম এর এই উদ্যোগ সবসময় আপনাদেরকে কিছুটা হলো কানেক্ট করতে চায়। ট্রাভেলিং ইজ নট লাইক যে এটা আসলে কখনোই বিলাসিতা না, এটা আসলে আপনাদের জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ আমরা একেবারে ব্যতিক্রমী ধর্মী, ব্যতিক্রম বলবো না তবে পুরো বিষয়টাকে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করবো, হুইচ ইজ রিয়েলি কানেক্টেড উইথ ট্রাভেলিং। সো আবারও বলছি, আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে শুনছেন সারা বাংলাদেশে, একইভাবে আমাদেরকে কিন্তু ফেসবুকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakkaFM, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904, অর্থাৎ ঝটপট যুক্ত হয়ে যান এবং আজকের এই বিশেষ অতিথি আমাদের সাথে শেয়ার করবেন তার অসাধারণ কিছু গল্প। তার আগে বলছি যে বিশেষ মানুষের কাছে আমি যাব, নামের আগে বিশেষণ দিলে অনেক কিছু দিতে হয়, শুধু একটা কথাই বলবো, একজন নারী প্রমাণ করছেন নিজের দেশকে অনেক দূর নিয়ে যাচ্ছেন, রিপ্রেজেন্ট করছেন সারা ওয়ার্ল্ডের কাছে। আমি একেবারে ডিরেক্ট আপুর কাছে যাব। নসীন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
1: আসসালাম ভাই, আপনি কেমন আছেন?
2: অনেক বেশি ভালো আছি, এবং একজন বাংলাদেশি, একজন মানুষ যে এত কিছু করছেন, একজন নারী হয়ে এত প্রতিবন্ধকতার মাঝেও, সেই ছোট্ট বিষয়টা আপনার মুখ থেকে শুনতে চাই আপু।
1: আচ্ছা, বেসিকলি আমি আসলে এত আপনার মতো বিশেষণ অ্যাড করে বলতে পারছি না, বিকজ আমি আমার জায়গা থেকে করি সবসময় লিমিটটা ক্রস করার জন্য। আমার কাছে মনে হয় যে স্কাই ইজ দ্য লিমিট, বাট মানুষের যদি মানে কোনো মোটিভ থাকে আর কি, সেটার কোনো আসলে গুড মোটিভের কোনো লিমিট নেই আর কি। তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার এই পাহাড়ি ট্রেলে রানটা স্টার্ট করা, আর আপনাদের শোটা যেহেতু ট্রাভেলের উপর বেস করে, সো আমার প্রথমে ট্রাভেলের উপরই মানে ফ্যাসিনেশন ছিল। আমার দেখা যেত যে বাংলাদেশে বান্দরবন হোক, বিভিন্ন জায়গার যে মানে ট্রেকিং রুটগুলো আছে, এখান থেকেই স্টার্টটা হয়। তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের গ্রুপ, এটার সাথে অ্যাক্টিভিটিস, এবং ছোটখাটো দেখা যায় যে আমাদের ট্রাভেলের সাথে যারা রিতা, তারা তো সবাই স্পোর্টসের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। এবং আমাদের মধ্যে এখন বলা হয় যে যারা এভারেস্টে মানে পারফর্ম করে থাকেন আর কি, মানে সামিট করে থাকেন, তাদেরকে এক্সট্রিম স্পোর্টসের ভিতরে আওতায় যাতে নিয়ে আসা হয়, এটা প্রায় বলা হয়। সো আমি আসলে মানে হাইকিংয়ের দিকেই আস্তে আস্তে ঝুঁকছিলাম, সেখান থেকেই আস্তে আস্তে দেখলাম যে এখানে দৌড়ানোও যায় পাহাড়ে। তো প্রথমে এই দেশের বাহিরে ট্রাভেল করার স্টার্ট করলাম 2023 ফার্স্ট আমি স্টার্ট করি। তখন মোটিভটা ছিল ট্রাভেল করা, ঠিক আছে, ট্রাভেল করব, দেখব। শুনেছিলাম যে লাদাখ নাকি অনেক সুন্দর, শুনেছিলাম যে এই জায়গাটাতে অনেক বলে কি যে উঁচু উঁচু পাহাড় আছে এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট মোটরেবল পাস বলা হয় লাদাখকে, এবং এটার টপ হচ্ছে সম্ভবত 17,000 ফুট প্লাস হবে এবং এটাকে বলে খারদুংলা টপ আর কি। তো খারদুংলাতে বেসিক্যালি এগুলো তো ট্রাভেল করতে গেলাম এবং অ্যাট দ্য সেম টাইম সবাই বললো যে এখানে একটা খুব প্রেস্টিজিয়াস রেস হয়, তো তুমি যেহেতু কম বেশি এটার সাথে রিলেটেড আছো চলো যে পারফর্ম করে আসি। তো এখান থেকে আসলে ট্রাভেল প্লাস স্পোর্টস দুটোই আমার একসাথে কানেক্ট হলো এবং এই জায়গা থেকেই আমার জার্নিটা স্টার্ট হলো।
2: থ্যাংক ইউ সো মাচ। আমি শুরুতে অনেকগুলো চমক কিন্তু আপু বলে দিয়েছেন, আবারও বলছি যারা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু আজকের এই শো থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নসিনার মুখ থেকে শুনবেন যেটা কখনো আগে কখনো আপনার এক্সপিরিয়েন্স হয়নি এবং শোনাও হয়নি। সো বলছি আমরা কথা বলবো, আপু কিন্তু ম্যারাথন করছেন দেশের বাইরে, নিজেকে রিপ্রেজেন্ট করছেন, দেশকে রিপ্রেজেন্ট করছেন হাই অ্যাল্টিটিউড যে শব্দটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এই মানুষটার সাথে আসলে খুব অটোমেটিক কানেক্টেড, যেটার এক্সপ্লেনেশন আপু দিবেন। তারপর আমি ছোট করে বলছি উনি এই পর্যন্ত প্রায় তিনটা জায়গা রাইট, বাংলাদেশ, নেপাল এবং হচ্ছে যে ইন্ডিয়া থাইল্যান্ড, এই জায়গাগুলোতে আসলে উনি হাই অল্টিটিউড যেই এক্সপিরিয়েন্স ম্যারাথন আছেন সেটা করেছেন এবং সেই জায়গাটাও খুব ইম্পর্ট্যান্ট। হাই অল্টিটিউড আমরা কখন বলি, 3000 উপরে যখন সেটা উচ্চতা উপর যখন সেটা হয় তখনই সেটাকে আমরা সেভাবে কাউন্ট করি, কিন্তু বিলো দ্যাট এটাকে সেভাবে কাউন্ট করা হয় না। সো সি লেভেল থেকে আমরা দেশে যেটা আমরা কিন্তু সি লেভেল বলা হয় এটাকে, সি লেভেল থেকে এই বিশেষ মানুষ সে অর্জনটা আসলে করে দেখাচ্ছেন, সে সাহসটা করে দেখাচ্ছেন এবং কন্টিনিউ সেটা করছেন, এটা এই পর্যন্ত আমি বলতে পারি সদ্য বাংলাদেশে উনি নসিনাপি প্রথম করছেন মানে কন্টিনিউ করছেন আর কি। সো এই যে জায়গাটা আমি হাই অল্টিটিউড এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
1: আচ্ছা, হাই অল্টিটিউড নিয়ে আমার আমি ভাই আপনি একটু আগে কিছুক্ষণ আগেই বলেছেন যে 3000 মিটার এটা হতে হয় আর কি, আদারওয়াইজ এটাকে হাই অল্টিটিউড হিসাবে বলা হয় না। তো আমার যতগুলো রেস আছে যেমন লাদাখে আমি যখন পারফর্ম করেছি ওখানে আমার ম্যারাথন করা হয়েছে, তো এটা হচ্ছে আমাদের সি লেভেল থেকে 11,000 ফুট প্লাস ওপরে, তো 11,000 ফুট ওপরে এবং যত উপরে উঠতে থাকবেন তত বেশি আপনার যেটা প্রবলেম হয় সেটার জন্য হলো যে অক্সিজেন রিলেটেড প্রবলেম হবে, আপনার ব্রিদিং ইস্যুস, আপনার মাথা ব্যথা, আরো অনেক কিছু আছে। বেসিক্যালি অক্সিজেনটা তখন আমরা কম পাই এবং অক্সিজেনের স্বল্পতা হলে আমাদের ব্রেনে নানান ধরনের সমস্যা তৈরি হয়। তো আমরা যারা দৌড়বিদ আমাদের দৌড়াতে নিয়ে এমনিতেই অনেক অক্সিজেনের দরকার পড়ে, আমরা হাঁসফাঁস করতে থাকি পুরোটা সময় দৌড়াতে থাকি। তো সেই সময় গিয়ে যখন আমি লাদাখে গেলাম যাওয়ার পরে দেখলাম সেখানে আমার নর্মালি দাঁড়িয়ে থেকে ব্রিথ করতেই কষ্ট হচ্ছে, তো সেই জায়গা থেকে আবার দৌড়াবো 42 কিলোমিটার। তো সেই জায়গায় দৌড় ওখান থেকে যখন মানে লাদাখে গেলাম 42 কিলো দৌড় শুরু করলাম, করার পরে ইটসেলফ মনে হলো যে এটা একটা অ্যাচিভমেন্ট এবং নিজের এগেনস্টে নিজের একটা যুদ্ধ ঘোষণা করে দিলাম যে ওকে ফাইন, এটা একটা চ্যালেঞ্জ এবং আমি এটা মানে আমি এতদিন বাংলাদেশে রেস করেছি এবং আমি এরপরে লাদাখে করলাম, সো আমার কাছে মনে হলো আমি যেন নিজের চোখে নিজেকে একটু অন্যভাবে দেখছি আর কি। এবং সে জায়গা থেকে আমার আরেকটা বিষয় মনে হলো যে অল্টিটিউডে যাবার পরে সাধারণ যে রেসগুলো আমাদের দেশে হয়ে থাকে মানে সি লেভেলে যেগুলো রেস হয়ে থাকে সেগুলোর মধ্যে খুব বিশেষ পার্থক্য নেই, দূরত্বের কোনো পার্থক্য নেই, কিন্তু উচ্চতাতে গিয়ে যখন অক্সিজেন লেভেল কম হচ্ছে ওর মধ্যে আপনি যখন করছেন বারবার বলছেন যে না আরেকটু হয়ে যাবে হয়ে যাচ্ছে, এই যে নিজের মনটাকে যে শক্ত করার যে ব্যাপারটা, আস্তে আস্তে নিজের মনটা শক্ত হওয়া শুরু হয়ে গেল এবং একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে তখন এই রেসটা কমপ্লিট করে তখন দেশে আমি ব্যাক করি আর কি। এবং এটার পর থেকে আর আমি থামিনি, আসলে যত দিন গড়িয়েছে তত মনে হয়েছে কি যে না আরেকটু যদি উপরে যাওয়া যায়, আরেকটু যদি নিজেকে চ্যালেঞ্জ করা যায়, এই চ্যালেঞ্জ করতে করতেই আসলে হাই অল্টিটিউড রেসগুলোতে পারফর্ম করছি।
2: আচ্ছা, চমৎকার কোশ্চেন অল অফ এ সাডেন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে এই যে কাজগুলো করছেন একদম উচ্চতায় অত উপরে গিয়ে দৌড়ানো, ম্যারাথন করা, ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল কেউ বলেনি যে একটা পাগলামি?
1: হ্যাঁ, সবাই বলে যে এটা আসলে পাগলামি এবং এই পাগলামিগুলো কেন করছি। এখন একটা কথা তো সবসময় বলে যে পাগল ছাড়া কিন্তু দুনিয়া চলে না, এবং পৃথিবীতে যতগুলো স্ট্যান্ডার্ড ফিক্সড হয়েছে প্রতিটা মানুষের মধ্যে একটা পাগলামি ছিল দেখি স্ট্যান্ডার্ড ফিক্স হয়েছে। কোনো সাধারণ মানুষ এরকম না যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, খেলাম দিলাম, অফিসে চলে গেলাম, বাসায় চলে আসলাম, এভাবে আসলে স্ট্যান্ডার্ড ফিক্স হয়নি। কেউ তো একটু ডিফারেন্ট ভেবেছে, কেউ তো একটু পাগলামি করেছে, ওখান থেকেই কোনো না কোনো একটা রেকর্ড বের হয়ে এসেছে। আমার কাছে তখন আসলে রেকর্ড তো না, আমি তখন বুঝতে বললাম যে আমার মধ্যে একটা পাগলামি আছে। ওকে যাই একটু এই পাগলামির লেভেলটাকে একটু আরেকটু দেখে আরেকটু কি, এইভাবে করতে করতে আসলে এগোচ্ছি।
2: অনেরা আসার আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে নিউটন যখন দেখলেন আপেলটা নিচে পড়লো, উনি আসলে ভাবলেন যে এটা কেন নিচে পড়লো।
1: হ্যাঁ,
2: ইনিশিয়ালি তখন বললো যে এটা কোনো আসলে কাজ কিনা, এটা কেন করছে,
1: কেন করছে।
2: সেখান থেকে তিনটা সূত্র তৈরি, সেই জায়গা থেকে আসলে অনেক কিছু বের হয়ে আসলো। যেমনটা আপনি শুরুতে বলেছিলেন যে মনে হলো যে আপনি উচ্চতায় উঠবেন, একটা সময় ম্যারাথন করবেন, সেটা আবার ওই লেভেলে গিয়ে, সি লেভেল থেকে গিয়ে। এই যে উদ্যম একজন নারী হয়ে, এটা আপনাকে সবচেয়ে বেশি কোন জিনিস ইন্সপায়ার করেছে?
1: আমার কাছে ইন্সপায়ার করেছে যে আমি যখন কোনো রেসে যাই, এই ধরনের রেসগুলোতে যাবার পরে, আমার রিসেন্ট একটা রেসে গিয়েছি আমি, তখন খুব উঁচুতে আমি টপে তখন মানে উঠে গেছি। তো ওই সময়টাতে একজন লন্ডনের একজন ব্যক্তি ছিলেন, উনি লন্ডন থেকে এই রেসে পার্টিসিপেট করতে আসেন। তো ওনার সাথে আমি,
2: কোথায় ছিল?
1: লন্ডন থেকে উনি নেপালে এসেছিলেন।
2: ও, নেপালে।
1: জি। তো টপে উঠবার পরে, এখন ওই সময় তো আমাদের মানে ওয়েদারটা খারাপ হয়ে আসছে, তো যাবার পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পরে তখন উনি আমাকে বলছে যে ও তুমি চলে এসছো। সে আমাকে দেখেছিল আমি অনেক পেছনে, আমি আস্তে আস্তে তার কাছে মানে ডিস্টেন্স কভার করে তার পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে সে তখন আমাকে তখন পরিচয় জানতে চাইলো যে আমি কোথা থেকে। আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে। বলে তুমি বাংলাদেশ থেকে? আমি বললাম যে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে। বলে যে তোমাদের ওখানে পাহাড় আছে? আমি বললাম যে হ্যাঁ আছে, কিন্তু হাই অল্টিটিউড নেই। বললো হাই অল্টিটিউড নেই, তুমি নেপালে কতবার এসেছো? তা আমি বললাম যে নেপালে এটা আমার ফার্স্ট টাইম আসে, আমি এটাতে পারফর্ম করতে এসেছি। তো তখন বলতেছে তুমি মানে বাংলাদেশ, তুমি সি লেভেল থেকে তুমি এখানে আসছো?
2: দ্যাট গেভ আ সারপ্রাইজ।
1: আর তুমি বললো তুমি বাংলাদেশ থেকে এসছো। আমার তখন মনে হলো কি আচ্ছা এই কথাটার জন্য আমি আবার যাব, ঠিক আছে আমি আবার যাব, আমি আবার পারফর্ম করব। এবং এটাই না, এটার পরে আমি সেকেন্ড আরেকটা যেটাকে বলা হয় ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজ যেটাকে, ওটা চেংমাই। তো তখন রাত 8টা বাজে এই রেস্টার সময়, তখন হংকং থেকে একটা লোক আর কি, সে আর আমি একসাথে, তখন তখন আমরা ডাউন হিলে নামছি।
2: ইউটিএমবি তো হচ্ছে নেপালে হয়েছিল
1: না, ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজ যেটা, এটা থাইল্যান্ডে হয়েছিল।
2: থাইল্যান্ডে হয়েছিল।
1: তো এই রেস্টাতেও আমার যেটা অভিজ্ঞতা গেছে যে আমি তখন নিচের দিকে নামছি এবং তখন খুবই স্ট্রাগল চলছে আমার, যে এত রাস্তা খারাপ যে আমার মানে পা খুব মানে ব্যথা করছে আর কি, ওই সময় খুব কষ্টই হচ্ছে, এবং এত উঁচু নিচে এত শেকড় যে একটু চোখ সরে গেলে আমি হয়তো উল্টে খেয়ে পড়ে যাব। তো ওই সময়টাতে তখন আমি স্টেপ খুব দেখে শুনে আস্তে আস্তে করে নামছি, এবং তখন পেছন দিক থেকে কার যেন হেডল্যাম্পের একটা আলো আসছে, এবং কে যেন আমাকে পেছন থেকে বললো ম্যাডাম আপনি টেনশন করেন না, আমাকে ইংলিশে তখন বলছে। তো আমি তখন আওয়াজ পেলাম যে, আমি বললাম ওকে, বললো যে আই এম ফ্রম হংকং, তুমি কোথা থেকে? আমি বললাম বাংলাদেশ থেকে। তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো? আমি বললাম যে ফ্লাই করে আসছি। তুমি ফ্লাই করে এখানে কি করতে আসছো? আমি বললাম যে ওই যে তোমার সাথে দৌড়াচ্ছি। বলে তুমি এখানে দৌড়াতে এসছো? তো এটা নিয়ে আমার সাথে সেকেন্ড টাইম যখন হলো, প্রতিবার যখন যাচ্ছি সবাই যখন বলে তুমি বাংলাদেশ থেকে সি লেভেল থেকে তুমি এই রেসগুলোতে করতে আসছো, এই যে যখন কথাগুলো বলে যে তাদের চোখে মুখে বিস্ময়টা আমি যখন দেখি, এটা তখন আনন্দ লাগে। এবং যখন বলে কি তুমি বাংলাদেশ থেকে এসছো, তখন আমার কাছে মনে হয় কি যে আচ্ছা এই মানুষটার কাছে একটু হলো তা আমি একটা শো করতে পারলাম, একটা পজিটিভিটি শো করতে পারলাম। ও আমাকে দেখছে যে আমি বাংলাদেশের স্ট্রেংথ হিসেবে এসেছি, ও কিন্তু আমাকে দেখছে না যে আমি জাস্ট ট্রাভেল করতে আসি, আমাকে স্ট্রেংথ হিসেবেও দেখছে আমাকে। এবং আমাদের দেশ থেকে অন্যান্য দেশে যেতে আপনি জানেন যে ট্রাভেল কস্টটা মোটামুটি কিন্তু ভালোই পড়ে যায়, এবং সেই জায়গা থেকে ওরা তো জানে, আমাদের তো পার্শ্ববর্তী দেশ, ওরা তো ওরাও জানে আমাদের এই বিষয়গুলো। তো সেই জায়গাগুলো থেকে যখন অ্যাপ্রিসিয়েট করছি, এটাই মোটিভ করছে যে আচ্ছা ও আমাকে স্ট্রেংথ হিসেবে দেখে, একটা পজিটিভ হিসেবে দেখছে, তখন আমার কাছে মনে হয় যে হোয়াই নট, ট্রাই করি, একটু যাই, একটু চেষ্টা করি। এবং এই জায়গাগুলো থেকেই দেখা যায় যে একটার পর একটা করে রেস, এরকম হাই অল্টিটিউড রেসগুলো যে থাকে, যদিও থাইল্যান্ডটা হাই অল্টিটিউড ধরা হয় না, নেপালেরটা ধরা হয়ে থাকে, নেপাল ইন্ডিয়াতে আছে আরও কিছু জায়গাগুলোতে। তো এই জায়গাগুলোতে গিয়েও দেখা গিয়েছে যখন আমি রেস কমপ্লিট করে আসি, আমাকে অনেক দেশের মানুষজন এসে তখন এরকম বুকে জড়িয়ে এনে এরকম করে বলে যে দেখো তুমি খুব একটা আউটস্ট্যান্ডিং কাজ করে ফেলেছো। তখন আমার কাছে মনে হয় কি যে এই যে আমরা বলি যে আমাদের কান্ট্রি টু কান্ট্রি ডিভাইডেশন আছে, আসলে রেস মানে স্পোর্টসে কোনো ডিভাইডেশন বলে কিছু নাই। আমাদের তখন মনে হয় সবাই আমরা এক ব্লাড, আমাদের সবার এক এথিক্স, আমরা সবাই এক, স্পোর্টসের মোটিভটাই এক। তো ওই সময়টা এসে তখন আমার কাছে মনে হলো যে যে জিনিসটা সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসছে, এটাই তো ভালো।
2: এক্স্যাক্টলি, সেখানে আসলে ভাগ বিভাজন করার আসলে
1: কোনো কিছুই নেই। তো স্পোর্টস আমার কাছে মনে হয় যে এটার সাথে কালচার কানেক্ট করছে, এক একটা দেশের সাথে আরেকটা দেশের মানুষকে কানেক্ট করছে। আমি যখন যাচ্ছি, আমাকে গতবার কে জানি একটা জায়গায় গিয়েছে, গিয়ে আমার নাম বলেছে যে সরি, সে বলেছে সে বাংলাদেশ থেকে। তো আমাকে ওই লোকটা জিজ্ঞেস করেছে যে তোমাদের দেশে একটা মেয়ে আছে, নশ নশ এভাবে বলেছিল। তো তখন বলে কি কি নশেনাপুর কথা বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ, ও উনি এসেছিল আর কি। তো এই যে আমার তার সাথে কমিউনিকেট হওয়ার কারণে সে আমাকে একটা পজিটিভ ধারণা করছে, তো ইটসেলফ এটা একটা অ্যাচিভমেন্ট না?
2: হ্যাঁ,
1: তো তখন আমার কাছে মনে হয় যে স্পোর্টসটার এই জায়গাতে এসে আমি যখন আমার দেশকে একটা পজিটিভ ভাবে রিপ্রেজেন্ট করছি, ইটসেলফ এটা আমার নিজের কাছে অ্যাচিভমেন্ট। আমাকে যখন আমাকে ভালোবাসছে থেকে বড় কথা যে বাংলাদেশ থেকে একজন এসেছিল, তখন আমার কাছে না এটা আমার কাছে ডিফারেন্ট একটা কিক দেয় যে আমি আমার দেশকে এইভাবেও তো তুলে আনতে পারছি। এটা আমার কাছে একটা ইটসেলফ অ্যাচিভমেন্ট।
2: এটা আমি আপনার সাথে খুব চমৎকার ভাবে কানেক্ট করতে পারি, বিকজ আমার পড়াশোনা ছিল ইন্ডিয়াতে। তো যখন আমি হোস্টেলে ছিলাম, আমার হোস্টেলের মধ্যে মোট 18টা দেশের স্টুডেন্ট ছিল। আই এম দ্য ওয়ান হু কেম ফ্রম বাংলাদেশ। তো আমার ওয়ার্ডেন আমাকে বলে যে হে বাংলাদেশ, মানে আমার নাম উনি খুব কম উচ্চারণ করতো, ইটস কল লাইক উনি হয়তো মজা করে বলতো, বাট এই যে শব্দটা এটা আসলে অন্যরকম একটা প্রাপ্তি। যেমন 16 ডিসেম্বর, 26 মার্চ যে ইয়েগুলো হতো, তখন আমরা সেলিব্রেট করতে যেতাম, সবাই আসতো। এটা আসলে আপনি দেশের বাহিরে গেলে বর্ডার ক্রস করার পর আসলে সেই ফিলটা কানেক্ট করা যায়। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম নশিনাপুরের সেই বিশেষ অভিজ্ঞতা, এবং আপনার এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, ঢাকা এফএম 90.4 শুনছেন এবং একইভাবে দেখছেন। আমাদের ইউটিউব ঠিকানা হচ্ছে youtube.com/ilovedhakkafm, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakkafm, ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। অর্থাৎ অভিজ্ঞতার সাথে কিন্তু হারাবো, একইভাবে কিন্তু আমরা আপুর এই যে ম্যারাথন দৌড়ের সাথে আমরাও কিন্তু দৌড়াবো, আসলে কিভাবে যাওয়া যায় এই জায়গা সম্পর্কে আপু সহজ করে জানবো, যে এখানকার খরচটা কেমন হয়, কিংবা হচ্ছে যে অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব। এবং ওইখানটায় যাওয়ার পর আপনার এই কালচার যে বিষয়টা ছিল, ওইখানকার মানুষের আচার ব্যবহার, কিংবা ওখানকার ট্রিট করা খাবার দাবারের বিষয়গুলো কেমন ছিল সেটা জানার আগে, যেটা আমার মাত্র কিছুক্ষণ আগে অফিয়ার যখন আমরা কথা বলছিলাম যে লাদাখের যে উচ্চতায় আপনি উঠার পর সবাই সমস্যুরে হচ্ছে বলছিল বাংলাদেশ, এবং এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম আপু ছোট করে।
1: আচ্ছা, আমরা সবাই জানি আমাদের দেশে একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে এবং প্রতিটা দেশেরই ন্যাশনাল ফ্ল্যাগ আছে। হ্যাঁ, তো কম বেশি আমি মনে করি যে যারা আমাদের আমাদের এই দেশটাকে ধারণ করেন, ঠিক আছে, ফ্ল্যাগ ধরার মধ্যে ইটসেলফ একটা অন্যরকম রেসপন্সিবিলিটিস ক্রিয়েট হয়ে যায়, একটা প্রাউড তৈরি হয়ে যায় নিজের মধ্যে যে নিজের দেশের ফ্ল্যাগ। এবং অনেকগুলো আপনি একটা বড় দেশে গেছেন, হ্যাঁ, আপনার নিজের দেশ কিন্তু না, আপনি একটা অন্য দেশে গেছেন। ধরেন আপনি, আমি যেরকম ইন্ডিয়াতেই গিয়েছি, এখন ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কিন্তু ইন্ডিয়ারই হবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গার মধ্যে আপনি যখন লাল সবুজ পতাকা নিয়ে ঢুকছেন এবং তারা আপনার দেশকে রিকগনাইজ করছে যে ফ্রম বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ, আমার বিব নাম্বার নিয়ে নশিন শর্মালি ফ্রম বাংলাদেশ, এভাবে যখন বারবার করে বলছে, তো একটু একটু ইমোশনাল লাগছে। তখন আমার কাছে মনে হয় কি যে এই যে নিজের দেশের এই যে ফ্ল্যাগ নিয়ে ঢুকছি, আমার দেশকে রিকগনাইজ করছে, আমি একটা ক্ষুদ্র মানুষই, আমি একটু হলেও তো মানুষজনকে জানাতে পারলাম যে আমার দেশে এই ফ্ল্যাগটা, এই ছোট্ট একটা দেশ যার মধ্যে অনেক কিছুই আছে, আমিও সেটা থেকে বিলং করি, এবং আমি যে জানানটা দিতে পারলাম যে আমার দেশটা আছে এরকম, এবং এই দেশের অনেক ভারী ইতিহাস আছে। এবং সেই জায়গাগুলো থেকে তখন আমার কাছে মনে হলো যে এই বাংলাদেশ শব্দটা যতবার আমার কাছে নেয় আমি যাব, অনেকবার যাব, বারংবার যাব, এবং আমি চেষ্টা করবো যতদিন পারি আমি চেষ্টা করবো আর কি এটার সাথে লেগে থাকার।
2: খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, আমি সেটা ফিল করছি। ইট ওয়াজ 2023 ইফ আই এম নট রং, দ্যাট টাইম আই ওয়াজ ইন ইন্ডিয়া। আমি হচ্ছে লাদাখে গিয়েছিলাম, কাশ্মীরে গিয়েছিলাম। আমি যখনই যেখানে যাই অলওয়েজ হচ্ছে আমার ফ্ল্যাগ
1: ক্যারি করা হয়।
2: স্টিল আমি একজনকে দিয়েও আসছি, বাংলাদেশের একজন স্টুডেন্টকে, আমি ফ্ল্যাগ ক্যারি করে আমি গুলমার্গে যাচ্ছিলাম আমরা কাশ্মীরের। তো এভাবে একটা ছবি তুলছিলাম সবাই মিলে, ট্রাস্ট মি, উইথিন এ 10 মিনিটস More than 15 people just come around me. মানে এটা যে কি অদ্ভুত রকম ভালো লাগা, দি পিপল ডাজন্ট নো মি হু আই অ্যাম অ্যাকচুয়ালি, আমাকে জড়াই ধরছে। এখনো আমার মনে হয় আঙ্কেল সবসময় আমার ট্রাভেল শো দেখেন, আঙ্কেল হয়তো কানেক্ট করতে পারবেন। এই আঙ্কেল আমাকে ওই দিনের পতাকা যখন আমাকে জড়াই ধরছে, ওই দিন থেকে চিনেন। আঙ্কেলের নাম বলছি না এই মুহূর্তে, আঙ্কেল অবশ্যই সেটা দেখলে হয়তো মনে করতে পারবেন। এবং উনি একটা ভিডিও করছেন যে বাবা আসো, আমি একটা, মানে আমার বাবার বয়স, অনেক অনেক বয়স্ক উনি। এই যে কথাটা বললেন না, মানে এটা আমি তখন ফিল করতে পারছি, এবং ওরা আমাকে জিজ্ঞেস করেনি কই থেকে আসছে কি আসছে কিচ্ছু না, এবং আমাদের সবাইকে বলছে যে তোমরা সবাই আসো, আমরা সব স্টুডেন্ট ছিলাম, তোমাদের সবাইকে আজকে পার্টি খাওয়াবো ইস্যু করবো, এটা অন্যরকম একটা ভালো লাগার একটা এক্সপ্লেনেশন। আসলে যতক্ষণ পর্যন্ত না রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করা না হয় ততক্ষণ পর্যন্ত আসলে এটা বলাটা টাফ টাফ। এনিওয়েজ আমরা আবার একেবারে টপিকে মানে মূল জায়গা ফিরছি আপু, ওই সময়ে মানে এই যে প্রসেসটা যখন প্ল্যানিংটা মাথায় আসলো ফার্স্ট স্টেপগুলো, সাপোজ আমাদের অডিয়েন্সের কেউ একজন হয়তো চাচ্ছে যে আপনার মতো হয়তো এরকম একটা হাই অ্যালটিটিউড ম্যারাথনে জয়েন করা কিংবা এই কাজগুলো করার জন্য, তার গাইডলাইনটা কি হতে পারে এবং সেটা কস্ট অ্যামাউন্টটা কেমন হতে পারে সেটা সম্পর্কে যদি একটু সামারাইজ করতে পারো।
1: ওকে, প্রথমে বলি যে আমরা যখন স্পোর্টসে অনেকেই বলে যে দৌড়ের জন্য করে আসলে আহামরি কোনো কিছু তেমন দরকার পড়ে না, এটা ঠিক, বাট আপনি যখন একটা মানে এরকম রেসগুলোতে পার্টিসিপেট করবেন তার আগে প্রথমে আপনার প্রয়োজন হচ্ছে একটা প্রপার ট্রেনিং, ট্রেনিং প্ল্যানে যেতে হবে তার জন্য করে আপনার হয় যারা অনেক দিন ধরে রান করছেন, যারা সিজন্ড রানার আমি বলি, তাদের কাছে পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী একটা গাইডলাইন ফলো করে, বিশেষ করে অল্টিটিউডে যারা ট্রেনিং করতে যাবেন, আমি মনে করি যে তাদের জন্য করে এলিভেশন গেইন বা অল্টিটিউডে সার্ভাইভ করার মতো কিছু এক্সারসাইজ আছে সেই জিনিসগুলো করে যাওয়া। এবং খরচের যে ব্যাপারটা বললেন যে এটা যখন আপনি এই ধরনের ইন্টারন্যাশনাল রেসেসগুলোতে যাবেন ডেফিনেটলি সেটার জন্য একটা খরচ আপনার বিয়ার করতে, এবং এটা এক দুইবার শখের বসে ঠিক আছে, যখন আপনি যখন এটাকে আস্তে আস্তে নেক্সট লেভেলে নেওয়া শুরু করবেন তখন আপনার রেস টু রেস আপনার ফুড নিউট্রিশন প্ল্যান ডিফারেন্ট হয়, আপনার ট্রেনিং ডিফারেন্ট হয়ে যায়, এবং তার সাথে সাথে এই রেসগুলো করার জন্য কিছু গিয়ার আপডেট করতে হয়। যেমন আমি এখন ট্রেলে পারফর্ম করি দেখে আমার ট্রেলের শুজ হতে পারে, আমার ট্রেল রিলেটেড যে ধরনের নিউট্রিশনগুলো নিতে হয় সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, তো সেই জিনিসগুলো আপনার এই যে জার্নিটাকে স্মুথ করে। যেমন আপনি ওপরে যখন পাহাড়ে উঠছেন তখন সবকিছু যদি নিজে ক্যারি করে ওঠেন তখন অনেক টাফ হয়ে যায় না, তখন দেখা যদি আপনি সাথে একটা পোর্টার নিয়ে নেন তখন দেখা যায় কি আপনার ওই যে ওজনটা যেটা একটু ডিভাইড হয়ে গেল, আপনি তখন একটু স্মুথলি চলতে পারছেন। ঠিক রেসের ক্ষেত্রেও আমাদের কিছু গিয়ার মেনটেন করতে হয়, কিছু নিউট্রিশন প্ল্যান, তারপরে পুরো বছর একটা রেসকে টার্গেট করে আমাদের একটা ট্রেনিং করতে হয় এবং সেই ট্রেনিংটার জন্য করে আমাদের বেশ একটা ভালো অঙ্কের টাকা যায়। তো এই জিনিসগুলো যখন একটা রেসে যাবেন এই খরচগুলো হয় আর কি, এবং এই জিনিসগুলো প্ল্যান করে আস্তে আস্তে ওই রেসের দিকে এগোতে হয়। আদারওয়াইজ দেখা যায় যে আপনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল লেভেলের স্টেজে রেসে যাচ্ছেন তো আমাদের তো সবার চেষ্টাই থাকে যেন আমরা সর্বোচ্চ, যদিও পাহাড় খুব মানে আনসার্টেন, এখানে আপনি কিছু বলতে পারেন না কখন কি হতে মানে হবে আর কি, তো যে কোনো রোড হোক অথবা ট্রেলে যান এটার জন্য করে একটা প্রিপারেশন এবং খরচের একটা বিষয় আছে, বেশ ভালোই খরচ পড়ে। আপনি যত বেশি হায়ার স্টেপে আপনাকে নেবেন তত খরচের সংখ্যাটা বাড়তে থাকে। যদি আমি বলি যে লাদাখে, লাদাখ হয়তো বা 1 লাখ প্লাস সামথিং এটাতে হয়ে যায়, বাট আমি যেহেতু এখন
2: হাই অল্টিটিউড ট্রেনিং
1: শুধু রেসের জন্য রেজিস্ট্রেশন ফি এবং যাতায়াত সহ থাকা খাওয়া সহ হয়তো 1 লাখ সাফিসিয়েন্ট, কিন্তু যদি আপনি যেমন নেপালে হাই অল্টিটিউড যে রেসগুলো থাকে যত উপরের দিকে উঠে থাকে সেটার জন্য করে গিয়ারসগুলো আমাদের কেনা, এবং আমি সবসময় একটা কথা বলি যে যখন কোনো রেসে যাবেন সেই রেস স্পেসিফিক গিয়ারগুলো সবসময় কিনবেন, এরকম না যে ঠিক আছে আমার এটা দিয়ে চালিয়ে নিব আমি, এটা করবেন না, কজ আপনি জানেন না যে ট্রেল সবসময় আমি বলি যে আনসার্টেন এখানে কখন কি হবে, বেস্ট থেকে বেস্ট গিয়ারগুলো রাখাটাই শ্রেয়। এবং অ্যাট দ্য সেম টাইম এই রেসগুলোতে যত আপনি বললাম তো যত হাই লেভেল চুজ করবেন, যেমন ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজে করতে গিয়ে রেজিস্ট্রেশন ফি অ্যারাউন্ড দেখা গেছে যে আমার 40K পড়ে গেছে শুধু রেজিস্ট্রেশন ফি, এবং থাইল্যান্ডে আমরা জানি যে থাকা খাওয়ার কস্ট বেশি, আর যেহেতু আমি অ্যাজ এ ফিমেল হিসেবে যাই তখন আমার জন্য করে আসলে গ্রুপ ওয়াইজ সবার মধ্যে থাকা তো পসিবল হয় না, তখন আমার জন্য আবার দেখা যায় যে আলাদা করে থাকা খাওয়ার এটার কস্টিংটা বেড়ে যায়, তো তখন দেখা যায় যে এটা 3 লাখ 4 লাখে হিট করে যায় আর কি আস্তে আস্তে বাড়তে বাড়তে। তো যত আপনি মানে ওয়ার্ল্ড সিরিজের মতো রেসগুলো বা প্রেস্টিজিয়াস যে রেসগুলো মেজর রেসগুলো, যেমন রোড রেসের ক্ষেত্রে কিছু মানে মেজর রেস আছে ওয়ার্ল্ডে মনে হয় 8টা রেস হয়ে থাকে, তো এই রেসগুলোতেও যখন যাবেন সবকিছুর ক্ষেত্রেই কস্ট বেশ আছে এটার ক্ষেত্রে, এবং ট্রেনিং তো আলাদাই থাকলো, শুধু রেসে যাওয়া থাকা খাওয়ার কস্টই অনেক, এবং সারা বছর যে আপনি ট্রেনিং করছেন সেটার আন্ডারে আপনি নিশ্চয়ই কোনো কোচের আন্ডারে করছেন, এবং আপনি খাওয়া দাওয়ার প্যাটার্ন আমাদের স্পোর্টস পার্সনদের কিন্তু ডিফারেন্ট হয়, একটু ডিফারেন্ট বলতে গেলে
2: মেনটেন করতে হয়,
1: মেনটেন বলতে গেলে যে একই খাবারই খাচ্ছি জাস্ট একটু ভেঙে চুটে ডিফারেন্ট ভাবে একটু হয়তো বা পোর্শনটা বাড়িয়ে নিচ্ছি কিছু পোর্শন কমিয়ে ফেলছি, আর মন চাইলো যে না আজকে একটু ব্রেড বা কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়লাম, সকালে গিয়ে দৌড়ালাম, ব্যাপারটা তা না। আপনি সকালে দৌড়াতে যাবেন দেখে তার আগের দিন আপনার খাওয়া ভালো হয়ে মানে ইয়ে করতে হবে আর কি, প্রস্তুত করে আপনি খেতে হবে, এবং এসে যাতে আপনার রিকভারিটা ভালো হয় সেটার জন্য খাওয়া দাওয়া, আপনার ট্রেনিং এর জন্য জিম বলেন বা একটা কোচ বলেন, এটার জন্য খরচ তো আলাদা আছেই, এটা সারা বছর ধরেই থাকে একজন অ্যাথলেটের।
2: কন্টিনিউ প্রসেস
1: আর কি। সো যত আপনি লেভেল আপ করবেন তত এটার কস্ট আসলে বাড়ে।
2: এই মুহূর্তের জন্য একটা চমৎকার কোশ্চেন আমার মাথায় আসে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য বিটার এক্সপিরিয়েন্স। আমি যদি বলি এটা আসলে পুরো গল্পটাই বিটার এক্সপিরিয়েন্স বলতে চাই, কারণ এভরি স্টেপ ইউ উইল টেক দ্য চ্যালেঞ্জ এন্ড ইউ নেভার নো যে হোয়াট উইল হ্যাপেন নেক্সট। সো আপনাকে কোনটা বেশি নাড়া দেয় এই পুরো লাদাখ এবং নেপালের যে জার্নিটা ছিল?
1: আমাকে সবচেয়ে বেশি আসলে যদি বলেন যে আমি যখন দেখি যে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি রেসের ভেতরে, কোনো কারণে যদি ওয়েদার ফল করে যায়,
2: ও মাই গড,
1: তখন আসলে কিছু করার থাকে না, আপনি প্রকৃতির এগেনস্টে কিছু করতে পারবেন না। তো আমার লাস্ট রেসেও যখন আমি গিয়েছিলাম মঞ্জুশ্রী ট্রেলে, তো তখন আমি পাহাড়ের টপে উঠে গেছি এবং ওই পাহাড়ি জায়গাগুলোতে বন্য প্রাণী, এবং বলাই আছে এখানে বাঘও আসতে পারে, এখানে সাপও আসতে পারে, এবং আমি দেখছিলাম যে যখন পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টি হয়, আপনারা সবাই খুব কমনলি জানেন যে বান্দরবনেও যারা গিয়েছেন সেটা হচ্ছে যে জোকের কামড়ে এটা খান্নাই এমন হতে পারে না।
2: এটা কি ওই জায়গাতেও থাকে এরকম?
1: হ্যাঁ, তো আমি যখন পরপর দুইটা রেসে গিয়েছি, বৃষ্টি হচ্ছে, যত বৃষ্টি হচ্ছে তত জোক, এবং লাফিয়ে লাফিয়ে আমি দেখছি আমার জুতার ভেতরে ঢুকছে আর কি, এবং আমার জুতার ভেতরে ঢুকছে, এবং আমি বুঝতে পারছি আমার চোখের ভেতরে, আমার কিছু করার নেই, আমি ওকে ধরতে ধরতেই ও ঢুকে গেছে, এবং আমি তারপরে বুঝতেছি যে পায়ের ভেতরে কিছু একটা আছে, যেটা আছে তো আমার সাথে একজন তখন ট্রেলে ছিল বলছে যে নশিন তুই একটু দাঁড়া, তোর জুতাটা একটু খোল। আমি বললাম দেখ সময় হাতে নেই, আমাদের ট্রেলে এক সেকেন্ড আসলে সময় নষ্ট করার মতো থাকে না, কজ ট্রেলে আপনার সাথে কখন কোন সিচুয়েশন হয়, যত উপরে উঠছেন ওয়েদার হয় খারাপ করছে, উপরে উঠছেন আপনার শরীর খারাপ করা শুরু করছে, আপনার অক্সিজেন লেভেল কমছে, তখন আপনার ইরন্য। তো ওই সময়টাতে আমি যাচ্ছি, যাওয়ার পরে একটা সার্টেন টাইমে আসবার পরে আমার যখন থামতে হইলো, তখন আমাকে বলছে তুই একটু জুতাটা খুলে দেখ কোথায়। আমি বললাম কি ওকে আর তুই পাবি না, ও গেছে। তো আমার রেস্টে শেষ হয়ে যাবার পরে আমি যখন মোজা খুলেছি, খোলার পরে এখান থেকে লাফ দিয়ে জোক আর কি বের হচ্ছে। সেকেন্ড হলো গিয়ে যে আমার যে সক্সটা পরেছিলাম সেটা আমি যখন পানিতে রেখেছি এটা পুরো লাল হয়ে গেছে, এবং আমার সাথে আরো কিছু ছিল, এগুলো পুরো এমন লাল লাল হয়ে গেছে রক্ত বসে যে পরবর্তীতে সেটা তো আর ইউজ করার মতো না, দাগ হয়ে গেছে আর কি। তো এটা একটা, এবং পাহাড়ে যাওয়ার পরে আমার সাথে একজন ছিল, সে তখন চিৎকার করে উঠেছে ভয়ে, হঠাৎ করে রাতের 2টা বাজে তখন মনে হয়, 2টা না 1টা বাজে, এবং পাহাড়ে তখন শনশন করে আওয়াজ হচ্ছে, মানে রাত্রেবেলা পাহাড় যে আরো ডিফারেন্ট হতে পারে, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল অত টপে উঠে। সেখানে গিয়ে হঠাৎ করে ওই মাঝরাতে আমরা 2টা ফিমেল, এবং খুব স্বাভাবিক ভাবে মেয়েরা তো এমনিতে একটু ভয় ভীতি পাই, তারপরে আবার ট্রেল রানার হয়েছি আমরা, তো সেই জায়গায় তেলাপোকা দেখলে আমাদের গা শিউরে ওঠে, সেই জায়গায় একটা বন্য প্রাণী রাত্রেবেলা চোখ লাল এরকম জলজল করে উঠেছে, এবং সেই জায়গাটাতে এসে ও চিৎকার, এখন আমিও মেয়ে সেও মেয়ে, আমি কি করতে পারি সেই সময়, এটা অসহায় মতো, আমি হাসতে হাসতে এখন বলছি, বাট সিচুয়েশন তখন কিন্তু হাসির মতো ছিল না। তখন আমি জাস্ট শুধু একটা কথা বলছিলাম নিজেকে যে নশিন পৃথিবীতে সবকিছু এক্সিস্ট করে, তুমি মাথা থেকে বের করে ফেলে। এবং তখন আমি ওর নাম ছিল মধুরিমা, ওকে বলছি মধু তুই আমার হাতটা দে, আমার হাতটা ধর, আমি আয় আমার সাথে আয়, তোর ফোনটা দে। তো বলছে তোর ফোনও তো আছে। আমি বললাম হ্যাঁ আমার ফোন আছে, সেটা একটু ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। তখন আমি কি করলাম ফোন ছেড়ে দিয়ে, তখন ওই সময় বন্য প্রাণীর কিন্তু চোখ আমাদেরকে স্টিল দেখছে, আমরা
2: কি প্রাণী ছিল সেটা
1: আমরা ফাইন্ড আউট করতে পারিনি, এটা
2: মানে চোখ
1: লাল টাইপের ছিল এবং দাঁত বের করেছিল, একটা মাংসাশী প্রাণী যেরকম দাঁতগুলো খুব ধারালো হয় সেরকম ছিল, এবং চোখটা লাল ছিল, এবং ওভারঅলি আসলে মনোযোগ সহকারে যে দেখবো ওইদিকে মাইন্ড নিতে চাচ্ছিলাম না, আমি ওকে বারবার ওইদিকে মাইন্ড দেওয়ার দরকার নেই। তখন কি করলাম ফোনটা বের করে ওর মধ্যে আমি গান ছেড়ে দিয়েছি, আমি বললাম যে একটা ভালো গান ছেড়ে দেই, ও ভয়ে দেখি ধর্মীয় বিভিন্ন গান ছেড়ে, তুই ওটা বাদ দে আমরা একটা আইটেম গান ছেড়ে দিই। আমি লিটারেলি ফোনটা নিয়ে ওই সময় গান ছেড়ে দিয়ে ওর মধ্যে ওর হাত ধরে আমি গান গেতে গেতে ওর সাথে উপরে উঠছি, এবং ও কাঁপছে, ও উঠতে পারছে না। তো এটা আমার কাছে একটা মানে ভয়াবহ সিচুয়েশন তো গেছেই গেছে। এবং আরেকটা জিনিস আমার মনে আছে যে সম্ভবত কোনো সাপ হতে পারে এটা, তখন আমি ট্রেলে একা আমি নামছি, এবং সাইড দিয়ে সাপ গেলে একটা সরসর করে আওয়াজ হয়, এতদিন ধরে যেহেতু ট্রেলে রান করি, অন্তত কোন প্রাণী কিভাবে গেলে কেমন আওয়াজ হয় এটা কিছুটা ধারণা হয়ে গেছে। আমি নামতে নিয়ে তখন এরকম করে সরসর সরসর করে নামছে, আমি যে শুধু নিজেকে বললাম যে নরসিংহ দিকে তাকার তোর কোনো চান্সই নেই, তুই দেখ যে তোর সামনে হচ্ছে যে খাই। অ্যাকচুয়ালি আমি যে সাইড দিয়ে নামছি তখন এটা হচ্ছে যে একটা পাহাড়ের সাইড দিয়ে যে সিঁড়িগুলা নেমে যাচ্ছে, তো ওই সময় সাপ নামছে না কি নামছে দেখার চান্স নেই, কিন্তু এগুলো আসলে ওরস্ট এক্সপিরিয়েন্সই আমার জন্য, যে আপনি জানেন না যে ওর সামনে এসে যদি কেউ ফোনা তুলে দাঁড়ায় অথবা কোনো প্রাণী এসে যদি আপনার সাথে অ্যাগ্রেসিভলি বিহেভ করে, সো সব কিছুই তো ভয়। আর আরেকটা ওরস্ট এক্সপিরিয়েন্স ছিল, সেটা হলো পাহাড়ে ওঠার পরে যখন একটা সার্টেন পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আমার সিকনেস ধরে যাচ্ছে অল্টিটিউডের। এই পাহাড়ে অল্টিটিউডে যত ওপরে উঠতে থাকবেন তত দেখা যায় আমাদের অক্সিজেনের সমস্যাটা শুরু হয় এবং ব্রেনে প্রবলেম হওয়ার কারণে ডাবল দেখা শুরু হয়ে যায়। তো এর মধ্যে একটা মজার ঘটনা হচ্ছে যে আমি ওপরে উঠতে নিয়ে তখন আমি বুঝতে পারছি যে আমার ব্রেনে মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, হ্যালুসিনেট করা শুরু করে দিয়েছি আমি। আমি একটু মানে কাঁপছে, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি তখনই আমার কাছে মনে হচ্ছে যে একবার আমি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি। তো ওই সময়টাতে এসে হঠাৎ করে মনে হচ্ছে কি যে প্রচন্ড ভমিটিং শুরু হবে আর কি। তো ওই সময়টাতে আমাকে বলা হয়েছিল যে ওই সময়টাতে যেন আমি বেশি ফোর্স না করি, প্যানিক যাতে না করি এবং একটু স্থির হয়ে, এবং সাথে আদা থাকে, আদার একটা ছোট্ট টুকরা নিয়ে আমি পকেটে রেখেছিলাম, হাইড্রেশন ব্যাগ আমরা ক্যারি করি, ওখান থেকে নিয়ে মুখের মধ্যে দিয়ে চুপ করে কিছুক্ষণের জন্য একটু পজ দিলাম। দিতে নিয়ে আমি বসে থাকতে থাকতে আমি হঠাৎ করে মানে পুরো ট্র্যাকে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, তো ভাতের ক্ষুধা, বাংলাদেশি তো ভাত আলু ভর্তা এগুলোর ক্ষুধায় মরে যাচ্ছি এবং পুরো ট্র্যাকে আমি ভাত পাইনি। তো ওই সময় বসে আমার হ্যালুসিনেশনের কারণে কি হলো, আমি হঠাৎ করে গন্ধ পাচ্ছি, শুকনো লঙ্কার গন্ধ পাচ্ছি, আলু ভর্তার গন্ধ পাচ্ছি। আমি একটু মতকে বলছি, শোন আশেপাশে বোধহয় বাড়ি আছে, বুঝতে পেরেছিস, মনে হয় কোথাও আলু ভর্তা চলে। কই কোথায় বাড়ি তুই দেখছিস? তখন চারিদিকে তাকিয়ে দেখি তো বাড়ি তো দূরের কথা, এই সিঁড়িটা দিয়ে কোথায় শেষ হবে এটাই আমরা ধরতে পারছি না। শুধু 3 কিলোমিটার পথ ছিল, আমি ঘড়ির দিকে বারবার তাকিয়ে দেখছি যে 3 কিলো, কিছুতেই ঘড়িতে ডিস্টেন্স বাড়ছে না, উঠছি উঠছি কিন্তু ডিস্টেন্স বাড়ছে না। এর মধ্যে আমার হ্যালুসিনেশন হলো, ওরও হ্যালুসিনেশন হওয়া শুরু হয়ে গেল। তো ওই জায়গাগুলোতে গিয়ে
2: তখন জেনারেলি হয়,
1: সবারই হয়, এবং ওখানে গিয়ে ওই রেসে সবারই দেখা গেছে যে অনেকের অনেক অভিজ্ঞতা গেছে, সবাই হাসতে হাসতে শেয়ার করেছি, বাট যখন হচ্ছিল তখন একদমই ভালো লাগছিল না, তখন গা মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে যাচ্ছি, আরেকদিকে মনে হচ্ছে যে একটু ভাত পেলে খাবার এরকম, ওরা তো শুধু নুডলস অফার করছে, সুপি নুডলস বা একটু থুপ্পা টাইপের খাবার মানে অফার করছে আর কি, কিন্তু আমার তো আর ওটা চলছে না, আমার দরকার তখন খাবার মানে ভাত দরকার। তো এই যখন রেসগুলো করি তখন খাবারের একটা কষ্ট, আপনি কন্টিনিউয়াসলি ট্রেল করছেন, আমরা শুধু জেল খাচ্ছি, পানি খাচ্ছি, হয়তোবা বুথগুলোতে যদি তরমুজ দিচ্ছে সেটা খাচ্ছি, অথবা খেজুর দিচ্ছে, যেগুলো থাকছে সেগুলোই খাচ্ছি, কিন্তু আর যদি ভাত ওরা দেয় বা এরকম কিছু একটা কার্বোহাইড্রেট দেয় তাহলে তো হলোই, আর না হলে তো কোনো কথাই নেই, এটার উপরেই বেঁচে থাকি পুরোটা সময়। মানে যারা আর আমার থেকেও বড় বড় ডিস্টেন্সে রান করেন, 100 মাইলে যারা 161 কিলোমিটার বা 100 কিলোমিটার যারা দৌড়ান, তারাও সেম প্রসিডিওরেই যান, এবং এই পুরোটা সময় যতক্ষণ আমরা থাকি আমরা কোনো স্ট্রং ফুড কিন্তু ওই সময়টা রাখি না, আমরা এগুলোর উপরে হালকা খাবারগুলো এবং ওটার উপরেই, এবং ওটা খেয়ে আমরা সার্ভাইভ করতে পারবো, এটা আমরা বারবার মাইন্ডকে রিমাইন্ডার দিই যে খাচ্ছি আর বলছি আমরা ওকে ঠিক আছে। আমরা চেষ্টা করি যে কার্বোহাইড্রেট জাতীয়, অর্থাৎ যে জেল থাকে ওটার মধ্যে তো কার্ব থাকেই, তাছাড়া যদি একটু মানে কি বলে নিজেদের সাথে কিছু পিনাট বাটার, সরি পিনাট বার যেটা থাকে এরকম কিছু কিছু প্রোটিন বার থাকে, হ্যাঁ তো এই ধরনের জিনিসগুলো একটু ক্যারি করি সাথে, এটা কাজে দেয়। এবং এগুলো খেয়েই পুরোটা সময় 24 ঘন্টা, মানে অনেকে যাচ্ছে যে 36 ঘন্টাও যাদের রেস্ট টাইম থাকে, যে 36 আওয়ার 42 আওয়ার্স যাদের, তারা কিন্তু এটা খেয়েই থাকে ওখানে, কিন্তু এমন না যে ভাত বা এরকম বুফে টুফে থাকে, এরকম থাকে যখন আপনি শেষের দিকে চলে আসছেন আর কি, তখন একটু পুথের দিকে এসে খাবার দাবারের পরিমাণটা বাড়ানো হয়, আদারওয়াইজ প্রথম দিকের বুথগুলোতে যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয় আর কি। বিশেষ করে আবার রেস টু রেস ভ্যারি করে, একটু বলে রাখি, থাইল্যান্ডে যখন গিয়েছি এই রেসটা যেহেতু মানে একটা মেজর রেস, এখানে দেখা গেছে যে ম্যাসিভ খাবার দাবারের আয়োজন থাকে, বাট নেপালে যখন গিয়েছি ততটাই ওরস এক্সপিরিয়েন্স, দেখা গেছে বড়ই দেওয়া আছে, বিস্কিট দেওয়া আছে, মানে এগুলো খেতে হবে, তো তখন কিছু ছোলা দেওয়া আছে, তখন আমাকে ওরা বলে পাহাড়ি যারা আছে বলেছিল যে দেখো তুমি যেহেতু পাহাড়ে এসেছো এখানকার খাবার খেয়ে তোমার বডিকে অ্যাডাপ্ট করাতে হবে, এটাই নিয়ম। পাহাড়ে যদি আপনি সার্ভাইভ করতে চান পাহাড়ি খাবারই খাবেন, বাংলাদেশি খাবারে কি খেয়ে এসেছেন মেজবান এটা ভুলে যেতে হবে। হ্যাঁ,
2: অভিজ্ঞতা আসলে শেষ নেই, আমি যদি বলি বেটার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে মনে হচ্ছে আপু বলতে থাকুক, প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা কথার ধরনই মনে হচ্ছে এখানেই আসলে আরেকটা কোনো বেটার এক্সপিরিয়েন্স আসছে।
1: জি,
2: এই তিক্ত অভিজ্ঞতাটা আসলে মধ্য দিয়ে আসলে এই যে চ্যালেঞ্জটা নেওয়া এটা আসলে অনেক বড় বড় বড় অর্জন আমি বলতে চাই, এবং বাংলাদেশের জন্য একটা অর্জন। সময়ের প্রান্ত বলছে একেবারে এই মুহূর্তে শেষ করতে হচ্ছে, তবে গল্প এখানেই শেষ নয়, আমরা আবার আরেকটা পর্ব আসছি এবং আরো চমৎকার কিছু গল্প নিয়ে আপুর মুখ থেকে আমরা শুনব। নসীন আপু তার বিশেষ গল্প আমাদের সাথে শেয়ার করবেন আগামী পর্ব একেবারে ঠিক রাত 9টায় সোমবারে। আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী সোমবার রাত 9টায়।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে
5: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: টাইম চেক, এখন সময় রাত ১১টা।
1: সবার সাথে 90.4।
2: একটুখানি সবুজ খুঁজি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর যে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
5: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
5: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন টু কামিং সুন।
6: শুনছেন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Country's first full HD FM station, Dhaka FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 80.4 জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আর্য মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: 31 আগস্ট পর্যন্ত 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: 92.4

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই, অফারটি চলবে।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারাইটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারাইটি আইপিফোন অ্যাপ। আম্বারাইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Genio.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: destination, এক স্টেশন। আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
0: এক নেশন এক স্টেশন।
2: ঢাকা FM 90.4
0: সারা দেশে
2: সবার সাথে।

0: Shunten Talk FM 90.4.
1: Time check. এখন সময় ভোর পাঁচটা।
2: সবার সাথে 90.4.